হয় নাই লাম সকিরো ফং কাহাম ইয়াফরে খাই তাই তাকুকতে বুকুক সঙ্গ নর খাই তো সারাসা পয়েন্ট দক মেগা হার্স এফ এম উজ্জয়ন তো তে আং ফাইশো পয়সা অজরাব নরকি বুকুক রিমা হিংকে পুইলানো ফং কাহাম বাই লাম সক খাই তো যত তাকুকতে বুকুক সঙ্গ অক্রা চাকরা রং পুইলানো আনি খুলমা ইয়াফারো তে কুসু কবাং হামসাকমা হিংকে সালব্রম ব্রম নিহাই কেন ফাইদি দিনে বসং পুইলা সঙ্গ চিনে পান্তানো চেঙ্গানো সেখান সুরিমুং চাবংনি বিশ দেশিয়ানো তামনি হিংকে যেন সালব্রম ব্রম সুরি নাই নাগো চিনি যেন যেন বৈধ যাবো চিনি কপ্লাই সানো বিনথানি সুরি উই যেন চিনি সালন কাহাম তন্নানি যেন চাইতুকলায়ানো তামনি হিংকে চিনি সালব্রম ব্রমনি সুরিমা সালসে থাঙ্গাই আবো নাঙ্গাইও তাই চিনি লংমাবো যেন কাহাম তনিমানো হই আং বৈধ খাই গে খাই তোমায় তাহক তৈ বুক সং ফাইদি নরক বোজানি যা পৈতো থাকমনো সুরি লাইদি যেন বাদি সুরি ওই পৈলানো তাংসা সুরি মরত যাবো খালায়না

0: Alkamani panda chenka puila jini phong kajang ni panda to chang tangsa shori mung ra chamung khana line fa kya nge tabuk chang dini ni shal kajang ni panda ni yagulo chenga ni thangai tongo shal kamani panda no aw shal kamani panda onok jotok khnai tong nai ta huk te buk shona lam sago te tini angnorok bai kok shanai তিনি কক বর্তমানত আবং খাম নি মকলো হাবার নি নাইথক মূ তামো অবকিজা সঙ্গ মূ হাইপানো নাবার ন এবার নি গানায় গিনি পরিবেশ বা তংখন নাইকে তরিনা মুচু বা বব হাইকে নাইথককে নু বা নাইথকে হাঙ্কে নব হাইকে নাইথকিনা মুচু আবনতই তিনি সালায়ানো গেখনাই তাই তাহক তৈবুক সঙ্গ অনরক গরং দি তিনি পান্ডাওত ককদুক নম্বর তো নরক সাইন মানো 2326253 অ ককদুক নম্বর গে নরক তিনি ককদুক বিশিংতি গরঙ্গই অনরক তিনি কক প্রথমা এবার টপিক ন সাইমানানো আবংখা নি মকলো হাবার নি নাইথক মূ তামো এবার নং নি গানা গিনি যে তংখন বাহাইকে নাইথক না মুচু আপনার তৈ কক সাবানো আবো হাইন কসং সঙ্গ মূ ফানো বি অংকলক কক মাং টঙ্গে আপনো নি বুঝিতে নিনি অ সালো এবার তিনি অ পান্ডাও গরং হরিমানানো গে ফাইদি অজরাব সাবতং যেন গরং গান হ্যালো ই ফোন কাহাম ই ওয়াতেই তো ইয়াং আং ফাইপ্রব কেতা কিসা ওয়াতেই মান জাখা ই ই
1: আও তো বিনা তাং খরা যা কা মিছি নি হা পারা সিন পড়ে দে তাই কে তো না বাই কে জা না তো কো তো তো তো তো কো তো কে তো নাই তো কো নাই তো হাম লাই এ না
0: হাই নো হাই নো
1: আও বনি বে ব তো কো আও ইনি তাব বিনো তাব নি বলতেন এম দুগো এক এক পরে পরিবেশ দূষণ মানে তারা কে প্রাকৃতিক দূষণ সমাজ দূষণ ওই ওগুলি অনেক দূষণ অর্থাৎ তারপরে যে অবস্থা পরিবেশ আগদিন প্রাকৃতিক ওয়াটি আপনি প্রান্ত হতে পেলাই থাকে অর্থাৎ ওয়াটি কিছু ছাড়া থাকবে আওয়া নিজে পরিবেশ দূষণ থাকা পরিবেশ দূষণ কারণ পরিবেশ দূষণের কারণে আবার আমি নিজে নিজের চলে দায়ী আমি দায়ী বরক বাঙালি থাকা আমি বরক বাঙালি থাকা যার পরে বিনি প্রয়োজন বলে বিনি চাই মধ্যে বিনি ওয়াপং উপাং ওয়াপং বন্ধ আছে যার পরে বৈদ্যুত সম্পর্কার মুদাই অফসাইড বাড়ি থাকা তারপরে পরে বৈদ্যুত এই পরিবর্তন দূষণ কয়েমে মতো দায়ী এই বিষয়ে বিষয় সমাজ তিনি সমাজ দূষণ দং তিনি সমাজ তো মুক্ত মুক্ত সরকার বা ভাগে চমকাই সিনে কাম না জান না চারিদিকে নুং মন্দির গাছপালা বাবা কত কিছু মানে বলং তলং বিভিন্ন রকম আমি আমি অতিরিক্ত মোবাইল ব্যবহার করবেন এবং তাই সঙ্গী যে কতগুলি নেশা দ্রব্য মাতারি পরিবেশ আবু কব জান যাতে নাইজন কবি আমি বুফা গার্জেন ঘাম করে বলবেন খর তো Gana

한국. 디니니 하이 샬로노 1965 비시워 바랏 파키스탄니 조바니 조라워 바랏니 제 생그락 보들럭 아보럭 라하로 탕의 쇼기 난콩마니 조바 에바 부르키르 조바오 바타이카 데이 조토니 샤이 난콩마닌카 디니니 하이 샬로노 1882 비시워 Bankim Chandra Chattopadhyay, Chini Laibuma Rizak, Rukzak, Chini Hana Lobo Rizakmo, Vande Matram Rizakmo no Bo Sikya. Tei, Bharat Hakotar Yogmani Ulam, Chini Yog Thani Je Chobak Khlaimani Aro, Phan Ganang Kaisa Chini Rizakmo Ngai, Bajakha Abotabok Chini Boshungi Rizakmo Ngai, Chini Chakai Thangka. Tei, Tini Ni Hai, Shalono 1947 Bishivo Chini Bharat Hakotar Yogmani Ulo Mahatma Gandhi Kolkatan Simi Dili Wo Thangai Je Amsa Yo O Choba Eba Danga Nangai Derapa Kya Apuno Bo Berai Nai Kya Tei Phaidi Tongo Tei Bo Tini Ni Hai Shalono 1999 বিশ্ব লোকসভা তে বিধানসভা চংবাড়িও পারফরমেন্স নরগই চংবাড়ি কমিশন কচাম কেন্দ্রীয় মন্ত্রী রামকৃষ্ণ হেগরেন তৈ লোকশক্তি বদলন যে গোশিমুড়ি মানব কারেরিকা তাই তঙ্গ তিনি নেহাই শালন 1955 বিসিব হাপাং এপা সরকার অল ইন্ডিয়া কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন ন সংসার মানি অবংখা তিনি নেহাই শাল মুদ্র নাকজার নাই তাম তাম তম গে ফাইডি তাবক সঙ্গে সাকামনি বেচেব ককলাম সালেন সাকামনি বেচেব পুইলেন আং সারানি মুচুঙ্গ ও হাতি ইংখা চিনি চাকলমনি হাতি এবার হিনি মানো নিউট্রিশন নিউ উইক চিং চামু কাহাম চানানি যে চামু চিনি সাক কলম রিব চিনি চাই খুনাই কলম রিউ কাহাম সাক দুঃখ নিও আপনার চিং সাক চা কলমনি হাতি এবার নিউট্রিশন হাতি হিনি পালাই চাকো অবনি না বেচে গাংত্রি নাই কক সামানো চিনি যে চা মানে হজম মানে বা অংয়া আ প্রবলেম নতুই ওকে চিনি যে চামু আবন যেন চা থানি ও নেরাবই চিনি বহকনি প্রবলেম অঙ্গে যেন আব দামহিনাই হজম উঙ্গে পদ্রে পদ যেন চালক লাই কবা করং মারং সাকু যেন অমাহারক বাকি কাতিনাই আবরং সালায়ানো তমু অবহাই তমু রক বা চিনি চামু চা থানি রক বেজবা অঙ্গে তঙ্কাহে বহক রক তংথকে আংকাহে রুসুন রুসুম তচং হাচিং নাকাদে হাচিং তাই জামি বা কাউ জি রক বাকসা যে চানাই রক গখৈ আবরণ যেন টুকরা কিসা বা জামি রক বা ও লেবু হিমা রক লেপসা যেন বাসি কি চা কাহে যেন লগি ও তৈ তুংলুক তুংলুক খাই তৈ নাহে বা যাও তম হাকে ওয়াশিক চাই হাঙ্গে বন তৈ কুতুম বাকি মিক্স খাই নাহা বো যাও তাই যেন অকালে রক পদ্রে পদ মানে যাই যেন মুড়ি খাই রক সকাং চা কাহে বো আবাই তৈ নাকা বুঝিনি হজম রক্ত তৈ নগহিনি সাজাব তাই যেন মাইচাবাই মানে উলো রগ বা সালো ওয়াইসাপন যেন নগ অজি গখৈ দই রক্ত খাই আবো রক সাকাই বুঝিনি হজম শক্তি ন বারে রিব বা হজম খাই তৈনিও বেলা খেন চুবাও গে চিনি চা মঙ্গ যেন সেলাই মরক তুবনানি নামাই যেন জেসা মানি ফানো চাবো আবোনো যেন বেলা খেন কাহামকে তরক তরকে ওয়াশিগে চানানি নাই তম ওয়াশিগে চাই হাঙ্গে যেন আবো চিনি অগ সগৈ সগৈ ব ব হজম উনানি লেমান বাকে যেন প্রবলেম রক কলাই মানো ওকে যেন চাফ্রু ব ওয়াইসাবাই যেন সাপুনি বুঝিনি যাইয়াবো বা সালো ফাতে সাসে মাইচা যাক সেও সাপুনি জানাইনি যাইয়াবো যেন কিসা কিসা গাই বনো চাকা হাঙ্গাই ব সাপ সালালালে চা খাঙ্গাব চিনি হজম উঠানি বেলাখেন ধব ওকে যেন চা মাইচাফ্রুব থানি সকাং

0: জরাতে ক্লাই বথাই রেন দ বথাই মনিয়াছিনে নো মশা মিরেনকা খাকনা নিগ বেশিবানে উল বথাই তৈব কবংকে বফাঙ্গ বথাই থায় বেশি নৈসি জরাতেই আ বফাঙ্গ বথাই মানি নাই অবংখা মশামির কাইমানতেই থাইসা থানী কক হাই তাবসং কক থুম যায় পয়লানি কক থুম কক বরক তুমন কেব সরনা মসুঙ্গি তোমাকে কক বরক কোর্স তালডক নি বগে সরনায় বগে কয়মংলাই নাহারজাগী টঙ্গ কয়মংলাই নাহারনা বগে সালমারি বকজাখা অ সেপ্টেম্বর দানের সাল সি ডক সি ব্রী নাকা দি সি ব্রী না সালনি সিমি অক্টোবর দানের সাল সিবা জরা সারিটি দাম্বানী বিশিঙ্গন নাহারনানি নাই আবংখা শিশু বিহার ক্লাস টুয়েলভ রংনগ রংমারি ইংনানী নাঙ্গ ক্লাস টুয়েলভ পাস তাই উমর ইয়া হানমানী বেশি সিসার ইংনানী নাই ইন্টারভিউ উনাই ও বেশি অক্টোবর তালনি সাল নৈশি চুকু সালমারি তেব কাহামকে সিনানী বগে কক দুক বাইক গনগী মাননাই কক দুক ওখা দক চুকু বুকসা চুকু থাম স্নি বুকসা ব্রী সা থাম আপন কারিব ইউথ এফেয়ার্স দ্য স্পোর্টস বেডেক নি টিপিএসি তুই কয়মংলাই রায় রক বুকসা সুথাঙ্কা ইউথ অর্গানাইজার গ্রুপ সি বেডেক যে কয়মংলাই রায় রক বরক নি দাদা দিদাক মালাইম ইয়াকবা ইন্টারভিউ থাঙ্গি তঙ্গ আবো উনাই ও বিসি নি সেপ্টেম্বর তালনি সাল সিবা সালমারি বাই তাই সাল চিদক সালমারি ও জরা খাজা কংখা পংনি দামচি তাই থামচি সতী তামানি জরা ও তাই শারিক নি জরাবো ইন্টারভিউ উনাই আবংখা ফং শারিক নি দামনই তাই থামচি সতী নি জরা ও থাই অংখা টিপিএসসি অফিস আগুলি আখা আখাউরা রুট থাঙ্গে সগনানি নাই ফুংনি জরাও হাকে ফুংনি দামজার তাই থামচি সতীনি জরাও তাই সারিক নিহাকে দামচিনই তাই থামচি সতী জরাও আবনো কারিব বক্সনগর আইটিআই কোর্স খাইনানি বাকি কমিমলাই নাহারজাগী টঙ্গ কোর্স অংকা প্লাম্বারও কাইচি দক ড্রেস মেকানিক একেবারে ড্রেস মেকিং তঙ্গ কাই থামচি থাম মেশনা তঙ্গ কাই ব্রৈচি ড্রাইভার কাম মেকানিক্স তঙ্গ কাই নৈচি দক আ কোর্স খাইনানি বাকি রংমারি ইনানি নাই ইয়ানমানি ক্লাস এইট পাস আবো তিনি পাইথাকনি সালমারি সারিকনি দামব্রী নি বিশিঙ্গন কমংলাই রানী নাই দা কেসা দঙ্গ বখে ত্রিপুরা স্টুডেন্টস হোম আর ও আয়া হই কেসা দঙ্গাবো আবুনি ট্রেনিং রানী বা নাহারজাকি সাল চিনি বিশিঙ্গ ইয়াকবা সাল চিনি বাকি ট্রেনিং নাহারজাকাই সালমারি ইংখা ও সেপ্টেম্বর তালে সাল চিবা সালমারি ও ফংনি দামচিসা নিসিমি দিবনি দামচিনি জরা ও আপন কারিব এস টি পোস্ট মেট্রিক স্কলারশিপ নি বাকি তাবো কয়মংলাই নাহারজাগী টঙ্গ কয়মংলাই রানী পাইথাক সালমারি অক্টোবর তালনি সাল থামচিসা সালমারি জরা তেব কাহামকে সিনানী বাকি ওয়েবসাইট নাইমাননাই https://scholarship.gov.in ওয়েবসাইট আসো জরা যেন কক থুম্র খালাইখা
1: সেবক বরক লাংমনি কগ্ন যেন তাবো খালায় পইলানা দঙ্গ আনি আফাবো ম্যানেজার

0: জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অটোরে ট্রেনিং থাকতেই বুক চা আচুক থাইতঙ্গ থামরা চার্চি চুকু এবার 389টা রোগমারি এংনানি নাংনাই বিটেক এবার খেবাই বিটেক এংনানি নাংনাই তাই উমর খাজাব দঙ্গ চি চারনি সিমি থামচি নই নি বিশৃঙ্গ উমর দনাই রকসিমি ন বরক এপ্লাই খাই মানে ফিয়াবা রায়দারগৈ এস সি এস টি অবহায়রং বাকে উমর কেসেস হলেরুমু টানো তে অনলাইন এপ্লাই খাই মানে আপনি পাইথাক সাল তিন নহিনী মানো এবার কেবা স্নি সেপ্টেম্বর বিনি কম্পিউটার তৈ এক্সাম গানো এবার কেবা নংনি জেফ্রো রিটার্ন এক্সাম উংনাই আবো উলো সাকলাই রিজেংনাই নেই সাজাকা তাই কাইসাই তে কাইসা দঙ্গ এমও আইটি বিপিনি বখাক্তই অ বুক চাচুক থাই কারি জাকা বেকলৈ দঙ্গ নৈরা চারচি নই এবার কোবা 282টা বুক চাচুক থাই দঙ্গ রংমারি নাই এম বিবিএস হাইকাবা এম এস ডিগ্রি ইংজাক উমর খাজাক দঙ্গ থামচি জরা এবার কোবা 30 ইয়ার্স ইনকা অনলাইন তৈ নরক আপনার এপ্লাই খাইমানো আবো পাইথাক আর শালমারি দঙ্গ অনলাইন তে এপ্লাই খাইনি 4 সেপ্টেম্বর এবার খাবে 8 সেপ্টেম্বর জোড়া ইনকে আপনি আমজক মন বুক ফুরং নাই আবো উলো সাকলাই রিজাক নাই তৈ কাইসে
1: আও আনি এফাও দঙ্গ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বেডেক নিবে খাকতেই বেবাগে বুক চাসুকথাই কাইজি থামো সুপুংনানি কইমংলাই সানজাখা বুক চাসুকথাই ইনকা কাউন্সিলর আন্ডিজার রনিবাগে কাইবরই এস টি রনিবাগে কাইবরই এস টি এইচ সি রনিবাগে কাইনি বক্স আসুক থাকা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইয়াকেবা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার ইয়াকেবা সাইকিয়াট্রিক নার্স অব তাল সিসানি বাকেই প্লাংজাকাই কমেমলাই রেনানি বাকি পাইথাক সালমারি অ বিশিনি সেপ্টেম্বর তালে সালসি সালমারি জরা নিকুমাংখা অফিস অব দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগর তেব কামকে সিনানি বাকি ওয়েবসাইট নাই মাননাই https://health.tripura.gov.in ওয়েবসাইট ইন্টারভিউ উনাই ও মাস নিন ইয়াকে অটাল নিন সাল সিসার সালমারি নি ফংনি দামসুকু তামানি জরাও
0: তাই কাইসা দঙ্গ অনুর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আই আই টি আগরতলানি বুক চাচুক থাই দঙ্গ চি এবার 10টা রংমারি এংনা নাংনাই কম্পিউটার সায়েন্স হাইকাবা আই টি নতুই এম ফিল এবার পিএইচডি ডিগ্রি মানজাক উমর খাজাক দঙ্গ বিশি ব্রজি জরা তাই রাইটার গেই এস সি এস টি রং বাকিব কিজাস উমনি খাকলাই জাকমু এবার কেবা দঙ্গানো সেপরি জাগানো অনলাইন নরক এপ্লাই খাই মানে আবনি পাইথাক সালমারি ইংখা জি সেপ্টেম্বর এবার কাবে হিনে মানে 10 সেপ্টেম্বর সাই বাহকে সাইজাই হিমালে এক্সাম অনলাইন প্রেজেন্টেশন ইন্টারভিউ তাই আপন খুবই বাংমা দাল বেদালনি রাইটারতে এক্সাম নাহার জাগানো তাই বাহকে নাহার জানাই আপনার নগ্ন জরা ফাইকে বরক বংনি ওয়েবসাইট হাইকাবা আওয়াই বলা এবার নিউজ পেপার রিউডি জাগানো গাহামকে গরঙ্গি সাইমানি মুসংখাই আই আই টি আগরতলাও নি হাবানো কথাঙ্গাই গরঙ্গি মানো
1: আও আনি আফতে কেসে তঙ্গবকে ইন্ডিয়ান পোস্ট অফিস কেসেসে বুকস আসুথাই সুপুংনানি কইমংলাই সানজাকা বুকস আসুতে তঙ্গ গ্রামীণ ডাক সেবক আপনার কারো অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার অ বুকস আসুথানি বাকে ইরমারি ইনানি নাঙ্গো ইয়া হমানি ন মাধ্যমিক পাস কইমংলাই রনানি বাকে পাইথাক সালমারি অ বিসিনি সেপ্টেম্বর তালনি সাল নৈশিসা সালমারি জরা ওয়েবসাইটেঙ্কা https://indianpost.gds.gov.in ওয়েবসাইট তা কেসা তঙ্গ অবংখাই রেলওয়ে বোর্ড ও জুনিয়র ইঞ্জিনিয়ারিং

0: ফাইদি হঙ্গা পাইনানি সিগাং পুইলা তাবুক নবরতিবেনি খরাং কক্তমান সেমান লেনে তিনি নখা চুবি কবল যাক তোনাই বাকসা আমসি পিসি পরংখ বাতি বাই মানুষ হালে তুমারি তঙ্গান সাকাও থামচি থাম তাই খামাও তঙ্গান নৈচি দক তাই থাংলা দাম নৈচি ব্রে হাসে তুমানি মানে নুকজাকা থামচি সা পয়েন্ট বুকসা তাই জাক মানে নুকজাকা নৈচি দক পয়েন্ট ব্রৈ ডিগ্রি সেলসিয়াস নবরতি হুকুন মানে রাও চুকুচি সিনি তাই খামাও দকচি নই হিংকে ওয়ার্নিং এবার খেব হজা মুরি জাখা নট নকুটি দলাই তে খয় হাঙ্কর ওয়াতে কে পাংখাই ওয়াই মানো হনাই
1: তিনি নিহাই নখন পনা সুজার্তিনা আং তিনি অজয়
0: তে আং তো রিমা

0: হাই রহাই ফং কাহামাই লামসক খাই দাই দাহক তৈ বুক সঙ্গ সালকামানী পান্ডাব হাই নহাই লামসব কিরো পুইলা বোখাগত সালাইকা খরকি খরক তিন তাকুক সঙ্গে গে ফাইদি অজরাব হাই নহাই নি কক দুক বুখাগ্রক থাকি যাইতগান পুইলানো সাবান তিনি এবার তাবুক চিন স্টুটিনে জরা খগতামই দো ফংনি দাম দক তামই সুতি বাজি দক তেমুকলি ব্রেজি ব্রেই গে খাই দাই তাকুক তৈ বুক সঙ্গ হাই নহাই লামসব কিরো সালকামানী পান্ডাব আংনগ্রে বুকুগ্রিমা অজরাও গে যেন সালাই দমানী নি নিমকলো চিনি টংখনি নাইথকমু তামো নি নিমকলো টংখনি নাইথকমু তামো আপনাদের যেন সালাই দমানী ফাইদি অজরা সাবত যেন গরংলায়ানো হ্যালো ফুং কাহাম তাকুক নব লামসগো এ নি গানা গিনি পরিবেশ তো নব বাইকে নাইথকিনা মুচুং বা নব বাইকে নাইথককে নুক এবার বাইকে সিদ্রা নুক আবরং তৈ নি কি সাজগে সাশে দিতে
1: যে বড় যত তনি আবানসুক মানে তাই সামু
0: তাঙ্গাব
1: টংকর হামিয়া টংকর সিদ্রা টংকর নাইটুকিয়া হে হিনিস টংটুকিয়া আবো যত বরফান কাইসিয়া রেসপন্সিবিলিটি নুগো যে যাবো লামা রগো থাঙ্গে আরো রগো মানি সিদ্রা আরো রগো বাক্সাও খাগলো কসগ্র জাহামরা কসগ্র খিবিরিখা হাই আবো মানি হেম খিবিরিখা আমার থামাই পরং পরং বেড়ে দো তাই আরো বেশি যত সিদ্রা হেম কাঠি কি থানা পানছে জ্বর আবো যা সাইকেল চালক থানায় বাইক চালক থানায় আবরফানো আবনো বরং থানে যে ওয়ানসুক নাঙ্গো আবহাই রক কি পেসা গ্রং থাকা কি বিবই আবো লামার অনু স্রাই স্রাইকে টনখি কাহাম হানি ওয়ানসুক এটাই যে চিনি নক গানা গিনি রগবো যেন সাফ সুতরা খাইওনা নাঙ্গো তাই নাইথকাই চিনি খুমরকাই সাজগৈ নকলা রক মোজাঙই দঙ্গ নক রক আবহাইনো যেন সাজগৈ সাফ সুতরা খাইটনি চিনি নক রক নাইথক নক যে হানক লেবাবই নাইথক কেটনি আরো

0: 야공이 코노 그리가는 남자고 니니 한이 노코농 통대서 노코농 좀 사주고 있어 투드라 야로 예 노그로고토 콤 조라 카이토 투 마이로 무총마
1: 오마이로
0: 고블레 뱅크 승고 아바 헤이로 무슨 사이 세게 도니카 지니 보르니 카보
1: 스랑 스랑오다 스랑 스랑고
0: 에리 페포 그 조라 미친 우리 자테 আবো হেরক চিনি বড়গম সঙ্গে একলাই কেফেক মানে ইরক বাইতে কবুলাই মানে কলাই মানে আবো হেরক নিব ইয়াকং না নাই রক রক লাই ভাঙ্গে না তো কিছু রং থাম মানে যে বড়গ ঠেকলাই মামং নি জং হবো কোন ওয়ান সুং না সাইমিয়া নি নি হাত কামাই জং লুকুং দা কামাই জং পাম মুখ মাই জং সাইমিয়া নি সুই জং নো মাং সুই শে বো
1: পাইলাই
0: মো পাইছি জি তাই ভাইকে সাবাই থানা নি আবো বড়ং থানিও কাছে once mungo ka che khatronani nangta
1: apte
0: haye inge rutru ga bo beba kinya bo sayo mang thans nai te ko ni ni environment na chok dang tong ka ham dang tong kha chidra dang tong ka ba bo tai once ngani te
1: sai ma phan kari kya
0: ga bo dina bo je once ngani phan sikha ta bo dina bo manushikota chinta je once mung boro ni once mung abo hai kamai thang ja singa bo no once ngana nai chini নকুকনি নকুনি জিমিনো সেংসাবুই সিনি কামি আমস লামা তাই সিনি সোসাইটি গো বেবা গুফাতিনো সিন না চোকে টংন বাগাই ওয়ান সুঙানি বাগাই সিন আবো হে মাসা চং নাইতে মাসা তো
1: ঠিক
0: গো জতন কোন চং আবো ওয়ান সুক লাইকে আঙ্গাই সিন রক থিগিনো আ ওয়ান সুকে বাসা খান গাই সিন আপনো জিনি সোসাইটি নো নাই ঠক লাইতি সেই মানতাই
1: ও সাইকো
0: আপনো জতন থানি কইমু সিন নকুনি জিমনো সেংসাবুই ini kami ngai tai beba to sakio no ba ka baksa phan baksa lai mai toke ti sala ja jeng sini so sakio no nai toke ti man tai bu phang wa phang rok medam te bu phang wa phang rok tam kombor mo jo sung ka ni ni nang kha tai obni bisin ti nyo jeng sini lang mano tai kisa o ko hamana la chani wo tai he phan man
1: phan man
0: ta bu ko bang tong le mal kong bang
1: ka borok bang kha
0: আবরং কাসুনা ইনক যে অক্সিজেন নংমানা ইনক যে ও বুফাং বলানি আ ফান বাইন
1: যেন
0: আবন যেটা বুখলাইয়া কইছি হামা না হানানি বাগে সঙ্গ ফান হানাই আবন বুফাং আ ফাং র কাইনে নাংনাই তাই চিনি ও আমু তাম নাই হাতিনি মানি পাইতু ব পেপার ছেবার আবু ক্রংসা থাইও কাইন খিবি বই আয়ং ইয়ং কিবলাইয়া আবো হাইকে কাছে ডাস্টবিন নগত অনিরিখা আঙ্কাই আরো নিক্ষিপা আঙ্কাই মশান তাই থাইও ফবইয়া কই চাবনো গরমসা থাইও ফবই দেখি কাম আবো আয়ং খিবি গো আয়ং পিসার আঙ্কাই আবো চাই আং
1: থাই
0: সাজানো ম্যাডাম তো
1: হামবাই আও তাকুক অবিনী বেলা খেন হামবাই অব অবিনীনা কুকমণি সব কক নগ্ন শেয়ার খাই কে আবার খাবার খেলাই তখন তাকুক তৈ বুক সমস্যাকা খাক লাই অনুরগ ভাই কেন তেব কাহাম কাহাম কক জারান জিনি খেলাই তখন তাকুক তৈ বুক সমস্যা ফেরি সাবতং গরঙ্গান হ্যালো হ্যালো
2: এই ফুঙ্কা ম্যাডাম
1: আই ফুঙ্কা হাম তাকুক না বলাম সব আও
2: আও ফুঙ্কা এই দিনে নিনি কক বতমান কত বউ হাই তং খর নন সামাজিক বা যেন বরক সাম মানে বরক টংলাই মানে বরক সাম মানে
1: আবহাওয়া
2: তিনি ন্যাচারেল টংখর তো আবুবুসেন তিনি বরক দারারি ক্ষিপা আর ইয়াগ রেখা তাবু তিনি টংলাই মানে যেন হাও টংলাই মানে আর টংখর নব বরক দারারি জঙ্গা থাকো যেভাবে না টংমানি আবহাই নুগিয়া আছে

0: আরো বিশৃঙ্খলা বলায় সুগলায় আরো সামনে থাকে নাই। বাংলা আরো অসামাজিক কার্যকলাপ মানে আবরণ তারা এই টঙ্গ চিনি আরো টংথবই মেয়ে তা খাসানি মেয়া কথার বাইবেল সামানি জেনেসিস চ্যাপ্টার 2:15 নর অবনি মালিক ইয়া নর অবনি মুরুক নাই স্টিওয়ার্ড পৃথিবী মালিক তো উনি মেয়া এবার অবন সঙ্গ নায়িকানি খাইনি সদার কি খাইন বাগিলে শোন বাই তোর আবার যেন সঙ্গ পালন খাইলিয়া রাখুক লাইলিয়া থাক আবন বাগিন আসে টংখ নাই থক ন্যাচারাল যে পরিবেশ দং মানে টংখ টং মানে এনভাইরনমেন্ট দং মানে আবো এলাইকে তাবো দারা দারা সিনি ও নেপালো যে ফ্লাট মানে আবু কেসা জলবায়ু পরিবর্তন নিয়ে থাকা গনে সাবে মানে সিনি টংখর আসে দেরা ওই থাকা যে বরফ রক টং মানে হাফাই রগ আর বরফ রক গলি না নিচাঙ্কা টুকনা নিচাঙ্কা যে টংখর যংসা কুকসা টকসা টং মিলি পুঙ্গুই টং না নামানি আর আর ইংসা কুকসা রঙে সঙ্গে বেথার কা তিন বড় রক আপনি বাকি বলছেন দেবাক টংখর আপনি এক এক লাই টংকা আপন সঙ্গে ও চিনি বড় কে টংখর চিনি ত্রিপুরা হাসতে ও নকাইসা হাসতে মানে কামি হিনি বাংমুন হয়ে খানাকা ম্যাডাম আমরা বাংমুন হতে বেলায় নাটক কামি
1: সরাই সরাই কামি
0: বেলাকে নিড এন্ড ক্লিন করার আবার নাই জানি মত হতা আরো থাকা আঙ্কে খাস থাকি মা থাকবো মানে যেন বরক মাইন যা আবহাই কোনো অবকৃতা নিনি পারানো নংখর এমন খাইমানো স্বর্গ হয় খাই তন মানে স্বর্গ হয় তুমি মানে স্বর্গ নি আবহাই
1: কশল তা চং কশল চং তো নু গিয়া বলে না আমি মানতা
0: আর কোন ওয়ালাই সবাই করে আর নি লামা রক একদম কই পরিষ্কার মুখং ওয়া পাঙ্কা যা সঙ্গ বাউন্ডারি রক লাই মানে গেট ও খাইমান আবো আর করি পাও খাই না
1: আপু চিন খানো আরি বলাই মাসি
0: আরি বলাই মানে সঙ্গ নং বাই নং আইন তংদে মানে আবো সঙ্গ বেড়া দম লাইখা মানে তাম্বা নাহারি মানলাইয়া
1: আরি বলাইখা সং
0: তিনি জাগান সং আবু কাইলাই যা তিনি থাই আনি আছে জরতই নিছাই গই মানে আবু কাছে আবু কাইলাই যা গারো রগা ফ্যাক্টরি বড় একদম অবকে চংতা কারো জেনায়ং মিজোরাম রগো বখনাও বরং হাল নব রক্তে বরক্তে করিফো সবইয়া কো জডিও সং আবু ইউটিউব রকনো আবু সুক টংখর কাহাম আর নেশা টংলাক আর কাতরা লামা অব টংলাক আগে মাস থাকা গেছে ওয়াক রগিল মানে ওয়াক চিনি টংখর ন ওয়াক তো সঙ্গে নাই সেটা না সঙ্গে আপনার সাইন্টিফিক্যালি সঙ্গে রিমান
1: রাইজা মানে ওই
0: রাইজা মানে ওই নক গুলো বসাক সংখ্যাটা পাকা খাইছে নক বসাতে টাঙ্কা আর অব খাইবি নিয়া যে সুই রহনা নিয়ে আবো
1: ড্রেন সিস্টেম নকপা না
0: আবু কাছে জাগাও হাকরা হাবি নাই থাকো আজ হাকরা হাবি মানে আবু সেন পুখরি রক মাইনা কথা তো চেপতাও আবু নি থাকে আ নি তাম বা আ পুখরি করিং গা আবু নি থাকে সেন গ্যাস রক আবু কাই মান সে যাও আবু রাবার সেন রাবার মেশিন রক জাগা জাগা তে রেখা রাবার বু গলে মুনাম বলে
1: মুনাম খানা সে কক করে
0: আ আজ গ্যাস থাক মানে বুতি থাক মানে আবু নু সেন কাইসে আবু নই আবু খাই মান থাকো
1: মনে
0: নিজার খাইমাম

0: chale rang aji chong sini rang chong chong awang lo rinai te ka ham rang ma sari yang do zwa ro te rinai cha ang te farm kre chi rinai skin to abo scientifically bigan som moto som riman khang ke ni chong kor bu nai thogo sini rang chong bu abo ra tabu sin doli ro som nok mani ta sin doli to som te ma khala cha ba ang ba tabu je sei ro brain ro som mutho bi ro ha pa na brain ro no khibi ja ini polythene botol plastic botol anyo jan sabar ja kibi busu busu kibi re pale yo dalbin re fan ar kibi ya jaga jaga dalbin buriya abuni ba gitam ka ai se doli ago tola handa kono smart city in jagun aro seng nugo munam sana lama ngani basana ni jaga kre omu ki dokta ke sai dia abuni seng kobok le ni madam seng borok ba seng abu sai jung khorok sa khorong ni sai jung mani bainya no to ni bakha la jama no tin direct la jama no ani tong khor kai to no sang kai to ni kosol ke sam lag ba tong mani ok tangani kini samung nung mung beba gun sini kasen ka ham kathar khleman kang ke para rok abu no kai to ro sa jang nai sang gwar ka ham tong mani sini generation no ka ham srung mani
1: mani
0: নিমান খাঙ্কে নো একদম নি ব্যাপার ঠিক না ইমান খাঙ্কে নি আবার কই নাই সে টংখনো সাজি নাই আসুকি পারে
1: হামাই হামাই আও মোবাইল এখানে হামাই চিন্তা কো পানো ন মোবাইল এখানে নাকু মানে কক সাকা আও বৃষিক বুড়া রক কক তঙ্গ চুয়াক নি ফু ফিয়াবা চুয়াক বেশি তা নজাক দিয়ে বহাই রক সাবো ইগে সিনি দফা হতা বেলাকে নব লমই তঙ্কা ইগে বসে নজাকি দৌসিউ ইগে বা ইগে চিনি আতং খরনো নিনি মকলো বাইকে নাইথক আপনাদের আং ফাইদি যতন সালাইকাবা আনি ওয়ানসুক মনে কি সাইকেল জীবন ই চিনি পইলা চিনি তাকক ব্রিজেস শাখা চিনি খাই রকমা হামজাকমা চুব লাইমা আবো চিনি তংখন বেলাই কেনা নাই খাই মানু ইগো তাবুক তাকক শাখা তে যেন রায়দা মানে ওই যেন সরাই সরাই পরিষ্কার তংখানি উপ চিনি যে তংখন ববাহী নাই খাইমান আও ব তেব খা তো তখন সাকা নর খাই তোমায় খেলা চিনি দাল নেখে ববাগী সরাই সরাইকে সাইকেল রেখা ইগে আও আং যে সারা নাইমা কাহাইছে যে চুবা লাইমানি হামজাক লাইমানি আবো সে যতন সে কতর চিনি তাবুক যে অংতং জরানি সোসাইটি ও হাঙ্কা হাঙ্কে তাবো দলি রং কক সালিয়ে আগুলি আমচানি কক্র সালিয়ে কামি আমচাইও হাঙ্কা হাঙ্কে যে চিনি তংখর বাহাইকে নাইথকে খরকসা পৈতে খরকসা হালক কাহামকে মানজুলাই তংমানি ওয়ালয় শিউলাই গেরে চুবালাই তংমানি কাহাম হামিয়াফুরো লগিরি লাইমানি আমো সে আনি মকলে যতনি সাই নাইথকং জাগাই দঙ তাই খরকসানি হামিয়াফুর থাঙে চুবাইমানি চুগিয়ানো চুগ্রি রইমানি তাই বিনি কাহামো বিনি দংথক দংথকই লাইমানি ওয়ালাই সুগলাই গেরে আরি খাজাক গেরে বজাক গেরে ও নাইথক নুগুই তংমানি দংখরসে বেলাইখেনও নাইথক তে খাকসংমা মানু তাই আমনু কারি বুঝছেন তেগে সে মকল পাই নুগুই তোমানি চিনি যে তাবুক ফং ফং খাই নুগুই তোমানি চিনি তংখর হংকাই তো যেন তাকুক সঙ্গ তো সাকানো যে স্রাই স্রাই তোমায় নামায় যেন চিনি নক বড়া বাড়ি যেন ফারে শিবই মা তংলাই বা হা নক ফানং থুং চিনি গাইরিং ফানং থুং বনো যেন স্রাই স্রাই গিয়ে নাইথক গজং খাই তো নিমান খাঙ্কে আবসে চিনি যতন সাই নাইথক মা বারা আবসে বুনি সাই নাইথক জুদা আঙি থাঙ ইগে যেন চিনি তাকুকতে বুক সং চিনি হাসতে গবং মা যে চিনি হাসতে খব যে বাংমুন হিন সামানি আরও থাংলায়ু নাইথক হিন নাইনে থাংলায়ু ফিয়াবা আং সানাইনি বা কইনানি মুচুঙ নরং নাইথক হিনি সিমি নাইনানি তা থাংদি আ নাইথক মনো সরঙ্গিব ফাইদি তে নিনি ন গানগিনি ও আমাকে সামনানি চাইতো খাঙ্গে নিনি তংখর নিনি মকল তেব নাইথক গান হিনি অবকা আনি ওয়ানসুক মু ইগে চিং নরকলে বাহাই সাইমাইয়া আনি বুখানো যতনি সাই তংথকরিনাই সরাংরিনাই লে খুমসি বা যে কোনো বুফাং জেফুর বেলায় মানে আনি কখনো

0: एक्टाकै चंग जतनो मास मा पांजिने इ अंगनाय खायनाय हिने जतो साखथार मु तंगनानि नांनाय फायदि हो जरो साबतो करंगानो हेलो
1: हेलो
0: इ फुंका हम
1: लाय ब्लेगा पॉइंट जराने हम बाय बखुनो
0: आउ नो नो बताको
1: अंकिला एलाका सामरा कमने सत्र हरि जमतिया
0: इ इ ताको
1: ने बिलाय रो फिट कहाँ तो बखा
0: आउ
1: ने साफ सुथरा नेते वे तंखर बाके मना सुनाम न काटे वने बंगई तो मने बंगई ये संग तो तिने तिने नौक थाई बंगई नौक तंगवे तंगवे खा นอกคลาดนอกสาสุดหลายๆเว้ยต้องว่านางนายเป็นนอกไทยนักมันตายรุ่นนี้น้องนุ่มมันตายรุ่นนี้แค่ครูนอกคลาบไปไปสิกายเว้ยนายเท่ากันมาสาตรงไหนที่นี่บาร์จะหาที่นี่เปียปาร์ตบาร์ไม่ไปตรงมันยังน้องเบอร์ตัวละสาแค่ครูเลยสาก็รอบุตรเข็ดตกใครแค่เบลล์จะนายแค่จะบักซ่าน้องสนุกอะไรหรอกบักซ่าเอ้ยบาร์มึงกระ แค่นู้นก็ต้องเออตัวบอกบทเรื่องเนาะบุญีเล่าเรื่องเนาะสาสุตรเนาะหลายจังหวะหนังไงอันรูปบ่ให้แค่เนี่ยสาสุตรหลายแค่ตรงไหนบ่เข้าวันสองวันหนังไงอันนี้บางวันนี้ที่นี่การมีอันใจรถตัวนี้สาสุตรนี้บางวันรถตัวนี้กบกจ้าวแค่ที่นี่นอกบราบารีเปียปาร์เตปาร์เนาะสาสุตรหลายขยันแค่ไปบ้าทายขันแค่ยองแท้กุกซาบ้าทาวย
0: ทางนี้ทางนี้ว่าใครแค่รู้เก็บปากกับพัดทั่วไปเดี๋ยวบ้าไปเดี๋ยวบ้าฮะเงี้ยแต่คุกชดเจอหรือจะมาเดียบบ่แต่คุกก็ครับบ่บ่กระเริงกูจินปันตานี่ชาวบุรุษปันตาบ่กระเริงนั่นใจเต้ากูเตะกระเริงกูอยู่มาเนาะเอาแต่คุกช่องเออเตะใครตรงไหนบุกคุกช่องเนาะบ่ฮัมไปมาอย่าฟอร์ปันตาว่าสุดจะกระเริงกูน้องนี่นางคุ้มมันก็จังนกสักกะบ้าใครตรงไหนแต่คุกเตะบุกช่องสักกะเงี้ยจังจีนี่ต้องขอโน้ซังนายทุกนี่นี่นางนายบัสไรสไรใครนี่นี่เง সকমাউই রিমান খাঙ্কে ও চা মুং নুং হাইমেন জং তুমি কমরি রিমান খাঙ্কে চিনি ও দমকর নাইথক তেবো নাইথকই থাঙানো তৈ যে সিদ্রাঙই দমনি আবো বিছা তৈসে নাইথকই মা থাঙানো হামই মা থাঙান হে আনি ওয়ানজু মুং অবলে ফাইদি পাইথা কলার সাবুং গরং হ্যালো হ্যালো ইন ফুং কাহাম
2: নিজের কম্পিউটার পরীক্ষা খাইছে মুখ নবরাবারি যেন পরীক্ষার খাইয়ে নাই ওগাই চাই আগে তো অবস্থা খাইছেন থামপুই রক তুই রক জমখাই জাহাব্রা দংখাই নরংখাই নবার নাই আসাই নবরক দংফা তার মানে পরের নিজি নিজের খাই পরিশ্রম খাই তো তুই
0: খাইতে ভুক সঙ্গে হামসং মা চিনি নুফুং আসে মানে দো যেন যতন নরক বাই সালবরুম গাহাম গাহাম কক সানি বাকি ফাইতে যেন খামানি ককটো যেন চিনি লামো সামগো ফোনাঙানো পাইথাগো ককটো সাকলা ফিয়াবো চিনি মনে হারিফানো যেন দনে রেসেমানো গরং মোজন যাকা হ্যালো হ্যালো দকরিখা যেন তৈ কক দুগো থাকলে আঙ্ক খাই তাকুক তৈ বুকু সঙ্গে পাই থাকো আনি ফুং কাহাম ইয়াভারও তৈসে হাইনহাই তাই যতন কাহাম করং তংলি তে খাই তংলি সারা সাপন ডগ মেগার্স এফ এম উজ্জয়ন্তন সালব্রম ব্রম তাই নী হামজমা কুপলুং হাইকেন ইয়াফারি তংলি চিনি নুখুং চিনি আকাশবাণী নুখুং তাই অবো হাইকেন গরঙ্গী যেন তেবু ফানি দি হেঙ্গে ফাইদি যেন দিনে অকক থাইন তৈ খাওয়ায়ন যেন চিনি নকরাবাইন যেন মকল পাই ফলাং ফলাংখাই নুগুই সাবসুত্রা তো হাইকেন চিন খানো বতনী লাইন চে তাই সুবা লাইন চিনি গানা গিনি বরং তে বংন হামিয়া লামাও থাঙ্গাই যেন বংন গাহামো তুবনা চুবাবানো হামিয়া জায়াও লগি লাইন

0: আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্দায় তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চাইনাস মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল CSIR IICB সল্টলেক ক্যাম্পাসের সপ্তম রাইজ কনক্লেভের তিনি উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000 টাকার তহবিল তৈরি করেছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ এবং এন্টারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থার লাভের মুখ দেখছে।
2: 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলোই সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার যে সাপ্লাই সেখানেও হয়তো করতে পারি, মুনাফাটা কিন্তু তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে হবে। বাইরের ওষুধ কোম্পানির মতো যদি আমি আজকে একখানা প্যারাসিটামল ট্যাবলেট ধরুন আমি 2 টাকায় বিক্রি করি, সেটা আমরা পারবো না করতে। আমরা কিন্তু 26 টাকায় হয়তো 100খানা ট্যাবলেট বিক্রি করছি।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লি পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সহায়তা প্রদানের নির্দেশ দেন। ওই ভবনটিতে পেইং গেস্ট হিসাবে ব্যবহৃত হচ্ছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে গতকাল বেলা 1:30 নাগাদ ওই ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, 4 তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে। এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজে থাকার ব্যবস্থা করা হচ্ছে। একই কারণে আর্যভট্ট কলেজও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ, গবেষণা ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রেই উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটিকে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে যে মহাকাশ কার্যক্রমেও আরও বড় পরিসরে কাজ করার যোগ্যতা ভারতের রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশী সহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় নিম্ন অববাহিকায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। পাটনার বেশ কয়েকটি ঘাটে নদীর জলস্তর সর্বকালের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশেও বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 24টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি নদীর জলস্তর এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। শাহজাহানপুর জেলায় গঙ্গা ও রামগঙ্গা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। প্রশাসন গাড়া ও খকড়া নদীর তীরবর্তী নিচু এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে আবহাওয়া দপ্তর আগামী 2 দিন বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অতিবর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং ট্যানেলে ধস নামার কারণে পশ্চিমবঙ্গ সরকার আগাম সতর্কতায় উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। গজলডোবা, বাগরাকোট এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এসএনএসসি সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনীর দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি গতকাল শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেজিং টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুটি দেশ বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ ও জলবায়ু ক্ষেত্রে দুই দেশ নতুন উদ্যমে পরস্পরকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের উপর ভারত ফ্রান্স অংশীদারিত্বের ভিত্তি গড়ে উঠেছে। তিনি জানান, প্যারিসের এই মন্দির ভারতীয় শিল্প ও ঐতিহ্য এবং ফরাসি আধুনিক প্রকৌশল সমন্বয়ের এক অনন্য উদাহরণ। তাঁর আশা, মন্দিরটি ভবিষ্যতে ভারত ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক ও সহযোগিতার প্রতীক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব নিতে বলেন। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রণাম অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান চর্চা ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছেন। শুধু জ্ঞান বিজ্ঞান চর্চা নয়, ভারতের প্রাচীন ঐতিহ্য, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, চর্চার প্রসার ও প্রচারের উপরও প্রধানমন্ত্রী সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির প্রভাব বাড়ছে। আমাদের তরুণ প্রজন্মকে ওই বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য শিক্ষক সমাজের বিশাল ভূমিকা রয়েছে। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামাজিক শিক্ষায় গুরুত্বদানের কথা বিশেষভাবে তুলে ধরেন। প্রথমবারের মতো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের শিক্ষক প্রণাম অনুষ্ঠান আয়োজন করায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনকেও ধন্যবাদ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ায় তিন দিনের সফরকালে 2029 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদকমুক্ত করে তোলার লক্ষ্যে একটি তিন বছরের রোডম্যাপ পেশ করেছেন। 2026 থেকে 2029 সালের জন্য তৈরি করা এই রোডম্যাপটি মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। গোয়েন্দা ভিত্তিক পদক্ষেপ, সিনথেটিক ড্রাগস নিয়ন্ত্রণ, চাহিদা কমানো এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন। আগামী তিন বছরে 100টি আন্তর্জাতিক ও আন্তর্জাতিক ড্রাগ নেটওয়ার্ক ভেঙে ফেলা, 100 জন পলাতক মাদক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা, 100টি গোপন ড্রাগ ল্যাব ধ্বংস করার স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রচারের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে, 1 লাখ নেশামুক্ত মিত্র তৈরি করা হবে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 1751টি করা হবে। আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এর পাশাপাশি প্রথম আই ব্রিক্স শীর্ষ সম্মেলনেও 500 বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। বৈঠকে জ্বালানি ও ডিজিটাল প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি, আন্তঃসীমান্ত লেনদেন এবং ইউপিআই এর মতো বিষয়ে আলোচনা হবে। 2026 সালের ব্রিক্স সভাপতিত্বকারী দেশ হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির 10ম আন্তর্জাতিক অধিবেশন আগামী 27 থেকে 29 নভেম্বর শান্তিবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তিন দিনের এই অধিবেশনে দেশ বিদেশের সাহিত্যিক, কবি, গবেষক এবং সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করবেন। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে খবর জানান সমিতির শান্তিবাজার শাখার সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেট গতকাল

একটি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। জামজুরি মাঠে মোহনপুর এক রানে ধর্মনগরকে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সদর 8 উইকেটে তেলিয়ামুড়াকে, বিদ্যাপীঠ মাঠে 10 উইকেটে আম্বাসাকে এবং বাইখরা স্কুল মাঠে উদয়পুর 9 উইকেটে বিলোনিয়াকে হারিয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ভারী বর্ষণের সতর্কতা এবং সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা থাই বিশি কিচাও ভারতে ফ্রান্সনি হালক কুচুক থাই সগৈখাতে কনৈ হাকতর আলাইদাকে হায়ুং বেরেমনি মানজাক মুঙ্গ কাহাম হালক স্নামৈ টিসাকা হানৈ সাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মৌদি প্যারিসর স্বামী নারায়ণ হিন্দু মান্ডব ন চেঙ্গে রিমানী পান্ডা মন্ত্রীবক্র সাকা তাং সেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাইমথাং নখায়ুং তৈ নবার তিবার সেলাইমুং কাসুমাও কনৈ হাকতরনি চুবা মুংনি হালক ক্রাকংখা মন্ত্রীবক্র সাকা কদকমা জরানী হুকুমু তৈ থংরংনি হালক বাই ভারত ফ্রান্সনি মানজুমুংনি হালক ক্রাকং মন্ত্রীবক্রক তৈ বসাকা প্যারিসর স্নামৈ টিসাজাক অ মান্ডব ভারতনি স্নামখর তৈ হুকুমু লাইবুমা চুবা মুংনি হালকনি মারি অঙ্গৈ বাজাবানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারতনি লুকুরকন ইমাং কতর নুকনানি তৈ হায়ুংন তৈ দুলনানি কবখা দিল্লি কতাল শ্রীরাম কলেজ অব কমার্সনি সারা বিসি কামা মেলো কক নারকথানী বসাকা ভারতনি এলএম হায়ুংনি কুচুক মথানো তৈ দুলই মানখে ভারতনি মথারক ব হায়ুংন নাইকুলই মানো বশিকলারকন কতাল সাকথারমুং ড্রোন তাংসেপ তৈ এ আইনি বাবায় নাইমারি কতর তৈয়ী বসকাংনানি কবখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়াব নখা সালথামনি বেড়াইমা জরা নই সাই নই চিচুকু বিশিনি বিশিং ভারতন ফের মুং ইয়া কাকজা খ্লাইতিসানা নাহারৈ কাইসা বিশিক থামনি রুটম্যাপ পেশ খ্লাইকা নই সাই নই চিদক বিশিনি সিমি নই সাই নই চিচুকু বিশি জরানি স্নামজাক অ রুটম্যাপ কাইব্রৈ থংনি সাকা বাজাজাক অ সামংবতাংনি সেব বাই খরক বাচি রোজাক লুকুরকনি থানী হজাক মুং সগৈ রোজাগানো খরক শাহ রাসাই নেশামুক্ত মিত্র স্নামৈটি হাজাগানো তৈ ফেক মুং ইয়া কাকজা কেন্দ্র বাং মারি বাঙ্গৈ কাইসা সাই স্নিরা বাচিচার খ্লাই জাগানো বসকাং সালচি নৈ তৈ সালচি থাম সেপ্টেম্বর দিল্লি কতালনি ভারত মন্ডপম ফিলচি চার ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডা যুগালি জাগানো অমনি লগে পুইলা আই ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডাও ব বারানি কবাং রাং ফ্রাংনাই রাংমন্ত্রী তৈ বানিয়া অজারক মানজাগানো পান্ডাও মথা বেখ্রেব সকজাকনাই থক তৈ ডিজিটেল স্নামুং সামুংবতাঙ্গ রাং বক্সিনমানি বাংমারি বাংরানী আরি বেরেমনি বানিয়াতাই ইউপিআই নি হাই দায়িত্ব দদর রাং ইয়াফারনানী রায়দারকন তৈ ককলাম অঙ্গানো নৈ সাই নৈ চিদক বিশিনি ব্রিক্স তৈ দুলনাই অঙ্গৈ ভারত অ পান্ডানো সংসাওয়ানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা থিনাংনি স্রেংনাই রকন সয় সিমুংন তৈয়ী স্রেংনানি বাই থাংন সয় মুনুষু খ্লাই তিসানানি তাই হা কতর্ন হামজাকনাই অঙ্গৈ বাসানানী সেব ফ্রংনাই রকন রিনানী কবক মুং নারেখা আগরতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফ্রংনাই রকনি সালন রগৈ কুচুক রংনাই খুংবাই যুগালি জাক ফ্রংনাই রকন খুলুমুং মেলন চেঙ্গৈ কক নারেখানী ব অকবক মুংন নারেখা মন্ত্রীয়করা সাকা তাং সেব এলএম সই সিমুংন তৈয়ী পরিমুং তাই সামুং মান থকনাই রংরাইদানী সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীব ফান বক্সিনখা পান্ডা মানজাখা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন নাইখুংনি দাগিফাং অনিমেষ দেব বর্মা রং সচিব মিলিন্দ রামতেগে বসংকেরং ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর ওয়াই পি সিং এমবিবি ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর বিবাস দেব আকশং নলছর কমিউনিটি হল কুচুক রং নাইখুংনি মন্ত্রী কিশোর বর্মননি চেতনবাই মিয়া ফ্রংনাই রকন খুলুমুং পান্ডা যুগালি জাখা ফিল্ড ডক চিবা বসং ফ্রংনাই রকনি সালনরগৈ টি আর কে এস নি চুবা চুবাই নলছর বিধানসভা আমচাইনি খড়ক বারা বাচি হাপাংতে হাপাং ফাতার রংনকনি ফ্রংনাই রকন বরম ইয়াফার জাখা পান্ডাও মানজাখা নলছর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন স্বপন কুমার দাস ভাইস চেয়ারপার্সন রীনা দেবনাথ টি আর কে এস নলছর বেদেকনি কাসকু বাদ

0: সহ আকর্ষণ হায়ুং বেরেমনি বাংলা ভাষা সংস্কৃতি সমিতি নি ফিলচি হায়ুং বেরেমনি অধিবেশন নভেম্বর তালনি নৈচি চিনি শালমারি নিসিমি নৈচি চুকু শালমারি জরা শান্তির বাজারনি মুকুট অডিটোরিয়াম যোগালি জাগানো শালথামনি অ অধিবেশন হাকতর বুই হাকতরনি ককলব ক্রং নাইচের নাইতে কক রুবাই ক্রং তাই হুকুমু হামজাকনাই রক মান জাগানো মিয়া ককতুমা থুমনাই রক নিথুমো অ কক নশাখা সমিতি নি শান্তির বাজার বেদেকনি কাসকু নির্মলেন্দু চক্রবর্তী নখবই মথানি আদং রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল নি মিয়া হরনি থংলাইমাও কল্যাণ সমিতি কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংচা জাক থংলাইমাও কল্যাণ সমিতি ব্রিসা গোলনি ফের বাই লাল বাহাদুর ব্যায়ামাগারনো মেচেনখা হাস্তে বেরেমনি সিনিয়র ব্রিরকনি ক্রিকেট বাতাইমুঙ্গ মিয়া কাইব্রুই থংমুং অংখা জামজুরি নখলাও মোহনপুর রান কাইসাও ধর্মনগর ন মেলাগড়নি শহীদ কাজল মুকুমু নখলাও সদর উইকেট কাইচার বাই তেলিয়ামুরা ন বিদ্যাপীঠ নখলাও উইকেট কাইচি বাই আম্বাসানো তাই বাইখুড়া রং নখলাও উদয়পুর কাইচুকু উইকেট বাই বিলুনিয়ানো মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা তিনি দিবর জরানি নবার্তিবারনি সেকাংবাড়িয়ানি কক মঙ্গ সাজাখা নখা কিচাশক চুমুই কবলজাক তঙ্গানো বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ কিচানি ছিমি বুং খরখরকে ওয়াতৈ বাবুই মানু তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচি দক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তিনি সাকানি তুংমারি তঙ্গানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রীচি বাবো
1: আকাশবাণী আগরতলা।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আজ আছি আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে
1: আমি অপরাজিতা।
0: শিষ্টাচার ও নৈতিকতা, এই শব্দ দুটোর সাথে আমরা সকলেই পরিচিত। এই শব্দ দুটোই মানুষের সুন্দর আচরণ ও ভেতরের মূল্যবোধের প্রকাশ, যা সমাজকে সুন্দর ও শৃঙ্খলবদ্ধ করে রাখে। শিষ্টাচার হলো মানুষের সাথে আপনি কতটা ভদ্র ও মার্জিত, আপনার ব্যবহার হলো আপনার শিষ্টাচারের পরিচয়। আর অন্যদিকে নৈতিকতা আপনাকে শেখায় কি ঠিক আর কি ভুল তা বিচার করার মানসিক শক্তি, ও ভেতরের নীতিবোধই হলো নৈতিকতা। আর এজন্যই শিষ্টাচার আর নৈতিকতা হলো একই মুদ্রার দুটো পিঠ।

শ্রোতা বন্ধুরা, আজ 7ই সেপ্টেম্বর। চলুন এইবারে ইতিহাসের পাতায় খানিকটা চোখ রাখা যাক, জানার চেষ্টা করি ইতিহাসের পাতা কি বলছে, আজকের দিনের কতটা গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই 7ই সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হিসেবে। আন্তঃদেশীয় অপরাধ, মানব পাচার, সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধের মতো সমস্যাগুলি অনেক সময় একটি দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাই অপরাধ দমনে বিভিন্ন দেশের পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদ 2022 সালে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং প্রথমবার এটি পালিত হয় 2023 সালে। এই দিবসের মূল উদ্দেশ্যই হল বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শান্তি, নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। আর 2026 সালের মূল ভাবনা থাকছে এই দিবসটিকে কেন্দ্র করে প্রোটেক্টিং এগেইনস্ট ভালনারেবিলিটি, বিল্ডিং ট্রাস্ট অ্যামাং পিপল, অর্থাৎ

সমাজের ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি পুলিশের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসকে আরও দৃঢ় বা শক্তিশালী করা। আবার আজকের দিনটি কিন্তু আন্তর্জাতিকভাবে পালিত হয় নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস হিসেবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস, বাংলায় যাকে আমরা বলছি নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস। বায়ু দূষণ আজ শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি এবং বায়ুর মান উন্নত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ 2019 সালে 7ই সেপ্টেম্বরকে এই আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। প্রথমবার দিবসটি পালিত হয় 2020 সালে। এই দিবসের মূল উদ্দেশ্যই হল বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা মানুষকে, দূষণ কমাতে ব্যক্তি থেকে সরকার সকল স্তরে উদ্যোগ বাড়ানো এবং দেশগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। কারণ পরিষ্কার বাতাস শুধু সুন্দর নীল আকাশের জন্য নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। শ্রোতা বন্ধুরা, এইবারে আপনাদের জানাই যে আজকের দিনে যারা গুণীজনেরা আমাদের মধ্যে এসেছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন, 1826 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি চিন্তাবিদ এবং বিশিষ্ট সাহিত্যিক রাজনারায়ণ বসু। তাছাড়া আজকেরই দিনে 1850 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি এবং সাহিত্যিক অক্ষয়চন্দ্র চৌধুরী। আজকেরই দিনে 1920 সালে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। তাছাড়া আজকেরই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং পরিচালিকা ভানুমতি রামকৃষ্ণ 1925 সালে। আজকেরই দিনে 1934 সালে জন্মগ্রহণ করেন জনপ্রিয় বাঙালি লেখক এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়। এবং তারই পাশাপাশি আজকেরই দিনে আমরা হারিয়েছিও আমাদের মাঝখান থেকে গুণীজনদের, তেমনই রয়েছেন 1999 সালে আজকেরই দিনে প্রয়াত হন পুলক বন্দ্যোপাধ্যায়, প্রথিতযশা ভারতীয় বাঙালি গীতিকার এবং সুরকার। তাছাড়া আজকেরই দিনে 2022 সালে প্রয়াত হন ভারতীয় বাঙালি প্রাবন্ধিক এবং রবীন্দ্র গবেষক নিত্যপ্রিয় ঘোষ। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্বপূর্ণ।

শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপন পর্বে এবারে আমরা রয়েছি আপনাদেরই পাঠানো চিঠি নিয়ে। প্রথম যে চিঠিটি পড়ছি, লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10। উপরে ভদ্রতা, ভেতরে অন্য কিছু বিষয় উল্লেখ করেই আজকের বার্তা শুরু করছি। এটি মূলত এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে যার আচরণ বাইরে থেকে অত্যন্ত মার্জিত এবং বিনয়ী, কিন্তু ভেতরে সে কুটিল বা কপট। এই শ্রেণীর মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। স্বয়ং রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে সমাজে যারা নিজেদের অত্যন্ত মার্জিত এবং ভদ্র বলে দাবি করেন, তাদের অনেকের ভেতরেই থাকে স্বার্থপরতা ও নিষ্ঠুরতা। উদাহরণস্বরূপ যোগাযোগ উপন্যাস উল্লেখ করছি। মধুসূদন চরিত্রটি সমাজে অত্যন্ত প্রভাবশালী এবং বাইরে আচার আচরণে কৃতাদুরস্ত, ভেতরে প্রচণ্ড সংকীর্ণ মনা, অহংকারী এবং আধিপত্যবাদী, যেখানে দেখা যায় নারীর প্রতি সম্মান বা সূক্ষ্ম অনুভূতির চরম অভাব। সার্বিকভাবে মধুসূদন কেবল একজন ব্যক্তি চরিত্র নন, তিনি হৃদয়হীন, বাস্তব ও ক্ষমতার প্রতীক, যা কোমল মানবিকতার সঙ্গে মেলবন্ধন ঘটাতে

ব্যর্থ হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মানুষের অবচেতন মনের জটিলতা উন্মোচন করা, মানুষের বাইরের মার্জিত মুখোশ এবং ভেতরের আদিম স্বার্থপরতা বা কামনা নির্ভর রূপটি তিনি অত্যন্ত নিষ্ঠুর সততার সঙ্গে তুলে ধরেছেন। তার লেখা পদ্মা নদীর মাঝিতে হোসেন মিয়ার চক্রান্ত বা শীতলবাবুর ভেতরের কুৎসিত রূপটি বাইরের ভদ্র আচরণের আড়ালে ঢাকা থাকে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে গ্রামের তথাকথিত সম্মানিত ও ভদ্র লোকেদের ভেতরের সংকীর্ণতা, পরশ্রী কাতরতা এবং লালসা নিখুঁতভাবে দেখিয়েছেন। ব্যানার্জি সাহেব ছিলেন অফিসের সবচেয়ে মিষ্টভাষী এবং মার্জিত একজন মানুষ।

তার আচরণে সব সময় এক ধরনের বিনীত ভাব প্রকাশ পেত। কেউ বিপদে পড়লে তিনি সবার আগে দৌড়ে আসতেন এবং সান্ত্বনার বাণী শোনাতেন। ব্যানার্জি সাহেবের এই অতিরিক্ত ভদ্রতার পেছনে লুকিয়েছিল এক গভীর স্বার্থপরতা। তিনি সহ্য করতেন পারতেন না যে অন্য কেউ তার চেয়ে বেশি প্রশংসা পাক বা পদোন্নতি নিক। তার মিষ্টি হাসির আড়ালে সবসময় চলত সহকর্মীদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র। লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লিখছি তোমায় পর্ব। এবারে চলুন পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন বন্ধু মঞ্চ শ্রীমণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি থেকে। বন্ধু লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, তোমার প্রতি আমার অসীম শ্রদ্ধা রইল। কিছু মানুষের ভেতরটা এবং বাইরেটা যে আলাদা সেটা প্রথমে বুঝতে পারা যায় না। মানুষের কথাবার্তা আচরণ দেখে তাকে যথেষ্ট ভদ্র এবং শ্রদ্ধাশীলই লাগে। মানুষের সঙ্গে মিশতে মিশতে বোঝা যায় তার ভেতরের এবং বাইরের রূপটা পুরো আলাদা। আমি ব্যক্তিগতভাবে এরকম চারজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম। প্রথমজন ছিলেন দারুণ মৃদুভাষী এবং মিষ্টিভাষী, তাই তার প্রতি আমার একটা অন্যরকম শ্রদ্ধা ছিল। পরে জেনেছিলাম তিনি একের কথা অন্যকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিতে ভালোবাসেন। তারপর সেই মানুষটার প্রতি আমার ঘৃণা তৈরি হলো। অন্য দুজন হল খুব বিপদে পড়ে, সমস্যায় পড়ে আমার সঙ্গে টাকা ধার চান। তাদের সঙ্গে অল্প বিস্তর কথা বলে আমার তাদেরকে ভদ্র, বিনয়ী, সৎ বলেই মনে হয়েছিল। তারা প্রত্যেকেই আমাকে কথা দেয় একজন 15 দিন এবং অন্যজন 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দেবে, কিন্তু তাদের রূপগুলো বদলে যায় টাকা নেওয়ার পর ফেরত দেওয়ার সময়। যাদের সম্পর্কে আমার একটা সৎ মানুষের ধারণা ছিল, তাদের মধ্যে অন্য রকম রূপ দেখলাম। তারা কথার খেলাপের পাশাপাশি ফোন না ধরা, মেসেজ না দেখা, উত্তর না দেওয়া ইত্যাদি বিরক্তিকর আচরণের সৃষ্টি করল। এক কথায় বিশ্বাসটাই ভেঙে গেল। টাকা ধার দেওয়ার নামে বা টাকাটা ধার নেওয়ার সময় যেরকম মানুষগুলো দেখেছিলাম, পরে তাদের আলাদা দেখলাম। চতুর্থজন হলো মিষ্টভাষী। মানুষের সঙ্গে আচরণ এমন দেখাবে যেন তার মতো মাটির মানুষ আর একটা হয় না। পরে আসল রূপটা দেখতে পেলাম তার কুরুচিপূর্ণ বাক্যের ব্যবহারে। সত্যি কথা বলতে কি, কে যে কি তা না মিশলে ঠিক বোঝা যাবে না। শুভেচ্ছা আনতে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।

এবারে পড়ছি আমাদের আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে। লিখছেন অভিজ্ঞানী প্রিয় অভিজ্ঞাপন, বড় বিচিত্র এই জীবন এবং সংসার, বাঘ হিংস্র, কুকুর প্রভু ভক্ত, সাপ বিষধর, গরু নিরীহ, গিরগিটি বহুরূপী বলেই আমাদের কাছে পরিচিত। মানুষ বুদ্ধিমান, তাই মানুষের মধ্যে সকল জীবের গুণাবলী বিরাজমান। মঞ্চে যখন কেউ অভিনয় করেন তখন নিজেকে নির্ধারিত চরিত্রের মতো নিখুঁত প্রকাশ করেন, তবুও তখন আমাদের বুঝতে অসুবিধাই হয় না এটা অভিনয়। কিন্তু যখন কোনো মানুষ বাহ্যিক অপরিবর্তিত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত কৌশলে

বিনয় করে যান, তখনই গোলক ধাঁধার ভুলভুলিয়ার ঘুরে মরতে হয়। মনে পড়ে যায় শিবাজি শায়েস্তা খানের কোলাকুলি, সন্ন্যাসীর ছদ্মবেশে রাবণকে, কিন্তু মাতাল জগাই মাধাইকে বুঝতে অসুবিধাই হয় না। কোমর বেঁধে ঝগড়া আর ঘোমটার আড়ালে খ্যামটার নাচন, দুই ঘটনার পটিয়সীকে একই মানদণ্ডে চেনা যায় না। বন্ধুত্বের মুখোশের আড়ালে শত্রুতার ছুরি ধার দেওয়ায় বলতেই হয় মানুষ চেনা বড় কঠিন। তখন মুখ হতে স্বতঃস্ফূর্তি উচ্চারিত হয়, কে যে কি, যে যেমন সে তেমন হলে জীবন ও দেশ কত সুন্দর হতো। ধন্যবাদ আনতে লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, এ ছিল আমাদের আজকে লিখছি তোমায় পর্ব। অবশ্যই আপনাদের চিঠির জন্য আমরা অপেক্ষমান থাকি, তাই অবশ্যই লিখতে ভুলবেন না। লিখে ফেলুন আপনাদের অনুভবের কথা, পাঠিয়ে দিন আমাদের বিষয় সম্পর্কিত চিঠি আমাদের ঠিকানায়। চলুন এইবারে শ্রোতা বন্ধুরা আপনাদের জানিয়ে দিই কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। ত্রিপুরা সরকারের ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউশন লেম্বুছড়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের জন্য এক আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে, যেখানে 2026-2027 সালের এসটি ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব পুরস্কার অর্থাৎ ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট ত্রিপুরা সরকারের ত্রিপুরা তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত যেই সব কৃতী ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে, যারা 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 সময়কালের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে জাতীয় অথবা আন্তর্জাতিক পুরস্কারের স্বীকৃতি অর্জন করেছেন। আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুত সম্ভব এবং 30 নভেম্বর 2026 মধ্যে তাদের মূল নথিপত্র সহ TRNCL এর আগরতলা কার্যালয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শারীরিক যাচাই অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রের ফর্ম এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.trci.tripura.gov.in। আরও সহজভাবে বলতে গেলে, আপনি যদি এসটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হন এবং 1 ডিসেম্বর 2025 থেকে 30 নভেম্বর 2026 মধ্যে সংস্কৃতি, খেলাধুলা, সাহিত্য বা অন্য কোনো উল্লেখযোগ্য ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক পুরস্কার বা স্বীকৃতি পেয়ে থাকেন, তাহলে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর মূল নথি নিয়ে TRNCL আগরতলায় উপস্থিত হয়ে যাচাই করাতে হবে এবং তার শেষ তারিখটি কিন্তু 30 নভেম্বর 2026। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য। আরও একটা তথ্য এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। ককবরক শিক্ষা কোর্সে ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দফতরের পক্ষ থেকে 2026-2027 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম এবং প্রসপেক্টাস শনি, রবি এবং ছুটির দিন বাদে 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত শিক্ষাভবন নিচের তলায় রুম নাম্বার 7 দেওয়া হবে। যোগ্যতা, 6 মাসের কোর্সের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ন্যূনতম বয়স গত 1 সেপ্টেম্বর 2026 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের যেই কোনোর একটি পরিচয়পত্র। আসন সংখ্যা সীমিত 50টি। আগামী 29 অক্টোবর 2026 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7 শিক্ষার্থীদের নির্বাচনের জন্য একটি মৌখিক ইন্টারভিউ

নেওয়া হবে। তারপর ভর্তির তালিকা প্রকাশিত হয়ে ক্লাস শুরু হবে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এবার পালা আপনাদের জানিয়ে দেওয়ার, শরীরকে ভালো রাখতে আমাদের পুষ্টির কতটা দরকার। পুষ্টি হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ ও বহিষ্করণ করে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং শক্তি উৎপাদন করে। পুষ্টির প্রধান উপাদানসমূহ হলো শর্করা, শরীরকে শক্তি যোগায়, আমিষ বা প্রোটিন কোষ গঠন ও ক্ষয়পূরণ করে, স্নেহ পদার্থ শক্তি সঞ্চয় করে ও তাপ রক্ষা করে, ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীর সচল রাখে, খনিজ লবণ হাড় ও দাঁত শক্ত করে এবং নানা রাসায়নিক কাজে সাহায্য করে, জল বিপাক ক্রিয়া ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সুষম পুষ্টির গুরুত্ব হল শারীরিক ও মানসিক বিকাশ ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, কর্মক্ষমতা ও দীর্ঘায়ু নিশ্চিত করতে সাহায্য করে। আপনি এই নির্দিষ্ট কাজগুলো করে নিজের দেহের পুষ্টি বজায় রাখতে পারেন।

শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট বেতন ভিত্তিক নিয়োগের মাধ্যমে বিভিন্ন পদের শ্রেণীর শূন্য পদ পূরণ করতে চলেছে। পদগুলো রয়েছে কাউন্সিলার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার বা সাইক্রিয়াটিক নার্স। এই নিয়োগ টেলিম্যানেজ ত্রিপুরার জন্য। সাক্ষাৎকারের বিবরণী রয়েছে। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা এবং যোগ্য প্রার্থীরা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। ওয়াক ইন ইন্টারভিউর তারিখ 18 সেপ্টেম্বর 2026। স্থান মডার্ন সাইক্রিয়াটিক হসপিটাল, নরসিংগড়। রেজিস্ট্রেশনের সময়

0: সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের সাক্ষাৎকারের দিন সমস্ত মূল নথিপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে। দুপুর 1টার পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে এবং এরপর আর কোনো প্রার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। এই নিয়োগের জন্য কোনো যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। চাকরির মেয়াদ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ হবে 11 মাস, তবে কাজের কর্মদক্ষতার ভিত্তিতে প্রকল্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। আবেদন জমা দেওয়ার সময় যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সমস্ত শংসাপত্র এবং প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড কপি, অন্যান্য নথিপত্রগুলো সঙ্গে দিতে হবে। আবেদন জমা দেওয়ার স্থান মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিস, মডার্ন সাইক্রিয়াটিক হসপিটাল, নরসিংগড়। আবেদন গ্রহণের তারিখটা মনে রাখবেন, 3রা সেপ্টেম্বর 2026 থেকে আগামী 10ই সেপ্টেম্বর 2026 সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
1: আমাদের কর্মপ্রত্যাশিত বন্ধুদের জন্য রয়েছে আরও একটি কাজের খবর। CSIR উত্তর পূর্ব বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, জোরহাট 785006, আসাম। অনলাইন আবেদন শুরুর তারিখ 29শে অগস্ট 2026 তারিখ থেকে শুরু হয়েছে আর শেষ তারিখ 28শে সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত। CSIR উত্তর পূর্ব বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, জোরহাট বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ এর অধীনে একটি অগ্রণী প্রতিষ্ঠান। এটি ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। CSIR নেস্ট অনুযায়ী নিম্নলিখিত অর্থাৎ আমাদের যে পদগুলো রয়েছে তার জন্য উৎসাহী ও তরুণ গতিশীল এবং প্রতিভাবান নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আমন্ত্রণ জানানো হচ্ছে। পদের নাম জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র হিন্দি অনুবাদক ইত্যাদি। এই পদে আপনারা বিস্তারিত জানতে অথবা নাম নথিভুক্ত করতে ইনস্টিটিউটের ওয়েবসাইট অর্থাৎ www.neist.res.in এ যোগাযোগ করতে পারেন। অবশ্যই 28শে সেপ্টেম্বর 2026 বিকেল 5টার মধ্যে। শুনলেন কাজের খবর। জানিয়ে দিচ্ছি আমাদের আবহাওয়ার খবরাখবর। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 62%। আগরতলা বিমানবন্দর পরিলক্ষিত আমাদের আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবরাখবর।

0: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপর উত্তর পূর্বাঞ্চলীয় শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।
1: গুড মর্নিং, আই এম অভিষেক মুখোপাধ্যায়। দ্য হেডলাইন্স: প্রাইম মিনিস্টার

0: ঘড়ির কাটা 8টা বেজে 42 মিনিট ছুঁই ছুঁই, আর এর মধ্যেই তোমরা নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছ। কেউ হয়তো ঘুম ভেঙে ভাবছ, উফ আজ আবার সেই স্কুল। আবার কেউ হয়তো কলেজে যাওয়ার জন্য তৈরিও হচ্ছ, কেউ বা অফিসের তাড়াহুড়োই ব্যস্ত, আর হয়তো এমন কেউ আছো যে এখনও বিছানার সঙ্গে যুদ্ধ করেই চলেছ। ভাবছ আর 5 মিনিট, শুধুমাত্র 5 মিনিট, তারপর না হয়ে উঠব। কিন্তু 5 মিনিট করতে করতে যেন পুরো সকালটাই পার না হয়ে যায়, সেখানেও লক্ষ্য রাখতে হবে। তবে যাই হোক, শুভ সকাল আমার সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি আরজে রাতুল, আর তোমরা শুনছো যুব অনুষ্ঠান যুব বাণী। তো সকালটা যখন শুরু হয়েছে এত সুন্দর একটা আমেজ নিয়ে, তখন শুধু কথায় কথায় সকালটা কাটিয়ে দিলে তো চলবে না বস। সকালের সঙ্গে একটু গান, একটু সুর, আর একটু ভালো লাগা না থাকলে সকালটা যেন ঠিক জমেই না, তাই তো? তাই আবার চলো চলে যায় আমাদের গানের আসরে, আর সেখানে আজকের সকালটা আরও সুরেলা করে তুলতে আমাদের সঙ্গে রয়েছেন আরজে মানালি। তাহলে আর দেরি কেন, শোনা যাক আজকের গানের আসরে আমাদের জন্য কি অপেক্ষা করছে।
1: অথচ সুরের চেয়ে আপন ভাষা হয়তো আর কিছুই নেই। কখনো একটি গান আমাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা কোনো সুন্দর মুহূর্তে, কখনো বা জীবনের না বলা কথাগুলো বলে দেয় মাত্র কয়েকটি সুরেলা পংক্তিতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই গানের আসরে আমরা কথা বলবো গান নিয়ে, সুর নিয়ে, এবং শুনবো অনেক অনেক গান। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন শিল্পী শ্রাবণী শীল এবং আমি রয়েছি আরজে মানালি। তো শ্রাবণী, তোমাকে স্বাগত আমাদের এই গানের আসরে। শুনে নেব তোমার প্রথম গান, কোন গানটি করছো?
2: আমি বাঁধিয়া মায়া ডোরে একটি গান করছি, যার কথা ও সুরকার হলো আলাউদ্দিন বয়াতিজি।

0: বাহ, বেশ সুন্দর। বাউল গান শুনলে এমনিতেও মন ভরে ওঠে। তোমার কাছে জানতে চাইবো, তোমার সঙ্গীত জীবনের পথ চলাটা কীভাবে শুরু হয়েছে?
1: আমার সঙ্গীত জীবনের পথ চলাটা একদম মানে বলতে গেলে ছোটবেলা থেকে শুরু হয়েছে, যখন আমি কিছুই বুঝতাম না হয়তো গান বিষয়ে। তখন থেকে আমার মার খুব ইচ্ছে যে আমি গান করি, গান নিয়ে একটু বসি। আমার হারমোনিয়ামও কেনা হয় খুবই ছোটবেলা,
0: আচ্ছা,
1: তো তখন থেকেই মা বলতো যে গান করা শুরু কর, তোর ভালো লাগবে। তখন থেকে আমি গান করা শুরু করি। তারপরে পড়াশোনা তো একটা শুরু হয়েছে, পড়াশোনা যখন একটু চাপ বেড়ে গেছে, পড়াশোনা তো চাপ বেড়ে যায় একটা
0: হুম
1: সময়ে,
0: হুম হুম
1: তখন খুব মানে গানের প্রতি একটু একটা সময় দিতে পারিনি। তারপরে
0: আচ্ছা,
1: কিছুদিন বন্ধ ছিল, এখন আবার পড়াশোনার পাশাপাশি এটাও আমি করছি, মানে গানটাও আমি চালিয়ে যাচ্ছি।
0: বেশ। তো দ্বিতীয় গান আমরা কোনটা শুনবো?
1: দ্বিতীয় গান হলো কান্দায়ও না এ আমারে কইরো না আর হেলা।
0: আচ্ছা, তো চলে যাই আমরা দ্বিতীয় গানে।

0: কান্দায়ো না হে আমারে, কইরো না আর হেলা। এ গান যেন ভালোবাসা, অভিমান আর হৃদয়ের গভীর অনুভূতির এক মায়াবী প্রকাশ। তো গান থাকুক জীবনের প্রতিটি অনুভূতিতে, সুর থাকুক মনের প্রতিটি কোণে। আবারও কোনো নতুন এক গল্প, নতুন অতিথি আর নতুন সুরের সঙ্গে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আমাদের আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান।
1: তো শিল্পীর গানগুলো কেমন লাগলো? নিশ্চয়ই মনটা একটু ভালো হয়ে গেল। আসলে ভালো লাগার জন্য সবসময় খুব বড় কোনো কারণের প্রয়োজন হয় না। কখনো পছন্দের একটা গান, কখনো প্রিয় মানুষের একটা ফোন, আবার কখনো সকালের মিষ্টি রোদটুকু মনটা ভালো করে দিতে পারে। চলো আজকের যুববাণীতে না হয় একটু কথা বলবো আমাদের ছোট ছোট ভালো লাগাগুলো নিয়ে, যে ভালো লাগাগুলো হয়তো খুব সাধারণ কিন্তু আমাদের দিনটাকে অসাধারণ করে তুলতে পারে। নিশ্চয়ই সেই ভালো লাগার টপিকে যাব, তবে এবার সকালটাকে একটু অন্যরকম করে তোলা যাক। কিছু গল্প থাকে যেগুলো শুধু গল্প নয়, তার মধ্যে মিশে থাকে আমাদের জীবন, আমাদের চারপাশ, আমাদের ছোট ছোট অনুভূতি। আর বাংলা সাহিত্যের এমনই এক কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী। আজ যুববাণীর গল্পের আসরে আমরা শুনব সেই পথের গল্প, সেই মানুষের গল্প, সেই চেনা অচেনা জীবনের গল্প। আর এই গল্প তোমাদের শোনাবে আর যে শতাব্দী এবং আর যে শব্দদ্বীপ। তাহলে আর দেরি না করে চলো হারিয়ে যাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই অমর জগতে, পথের পাঁচালী।
2: নমস্কার বন্ধুরা, আমি আর জে শব্দদ্বীপ এবং আমার সঙ্গে আজকের এই পর্বে রয়েছে আমার প্রিয় সহকর্মী আর জে শতাব্দী এবং আমাদের পরিবেশনা, আমাদের গল্পপাঠ পথের পাঁচালীর প্রথম পরিচ্ছেদ বল্লারি বালাই।
3: নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের

0: ক্ষুদ্র কোঠা বাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ, পৈতৃক আমলের সামান্য জমিজমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামের বন্দোবস্ত হইতে সদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে।
1: পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দুঃসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুড়া জল খাবার খাইতেছে। হরিহরের ৬ বৎসরের মেয়েটি চুপ করিয়া

0: অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যমান কাঁসার বাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্যে দুটো রেখে দিলাম না, ওই দেখ।
1: মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। দুটো পাকা বড় বিচি কলার একটা হইতে আধ ভাঙা ভাঙিয়া ইন্দি ঠাকুরন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধন্না দিয়ে বসে আছে, ওঠে আয় এদিকে। ইন্দির ঠাকুরন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবু তাহার মা শাসনে সুরে বলিল, না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করিনি, চলে আয় বলছি ওঠে।
0: ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বহু দূরের। মামার বাড়ির সম্পর্কে কিরকমের বোন! হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামের যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানে কোনো রকম চক্ষু লজ্জা কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার কে আছে, কেই বা তাহাকে দেখিবে, এমন তাহার মাথা ধরলেই বা কি, ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনো দিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কি না সেই বিষয়ে ঘোরতর সন্দেহের কারণ আছে। বছরের মধ্যে 9 মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত। তিনি নিজ পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুইবেলা ভোজনের সময় শ্বশুর বাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেহ জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের দুপুরো শেষে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন।
1: ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহার শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়, 2-4টি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুর বাড়িতেই হয়।

0: তাহারাও এখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিসেরিয়েটে চাকুরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়াই তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতেও আর কেহ নাই।
1: শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। এক আধ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কুলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুর বাড়ির অভিমুখে তলবিবাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠো অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এই ভিটেতে বাড়ি তুললেন এবং সে সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে।
0: তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখর্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও লাগল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল। কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইচ্ছামতির চরলমি চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দি ঠাকুরন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বছরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীরের সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ছাঁচ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঠাকিয়া বলে, কে আসে? নবীন? বিহারি? না, ও তুমি রাজু?
1: এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দিরা ঠাকুরনের চোখের উপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটে আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত, বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই না বসিত সকাল বিকেল। তখন কি ছিল ওই রকম বাসপন? পৌষ পার্বণের দিন ওই ঢেকি শালে এক মন চাল কোটা হইত পিঠাপুলির জন্য। চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দিরা ঠাকুরন সে সব এখনো দেখিতে পায়। যে ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কোটাইতে আসিয়াছেন, ঢেকিতে দাম দম পড়িতেছে, সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে আবার পিছে যাইতেছে, জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জলখাবার গুছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের কথা কয়। তারপর এই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন, তার ছেলে হরিহর তো হইল সেদিন।

ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখচ্ছদের তেঁতুল গাছে ডাঁসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া দু তিন মাস শয্যাগত ছিল। সেদিনের কথা, ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসর নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবরই নিল না। কালভদ্রে একখানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এ বাড়ি আগলাইয়া কত কষ্টে, কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তায় তাহার দিন গিয়াছে। অনেকদিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিন সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। আশৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেও সে

আপনারা শুনছিলেন পথের পাঁচালি গল্পের বল্লারি বালাই প্রথম পরিচ্ছেদ। গল্প পাঠে আমি আর্য সপ্তদ্বীপ এবং আমার সঙ্গে ছিল আর্য

এই ছিল আমাদের আজকের গল্পের প্রথম পরিচ্ছদ, পথের পাঁচালী। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও অনেক ঘটনা, আরও অনেক অনুভূতি। আর এই অনুভূতির কথাই যখন উঠল, তখন একটু ভালো লাগা নিয়ে কথা না বললেই নয়, কি বলো? আসলে ভালো লাগা সবসময় খুব বড় কোনো কারণে কারণ নিয়ে আসে না। কখনো একটা সুন্দর সকাল, কখনো প্রিয় কারুর একটা কথা, আবার কখনো হঠাৎ শোনা একটি গান, ছোট্ট একটা মুহূর্তই মনটাও ভালো করে দিতে পারে। তোমরাও নিশ্চয়ই এমন কিছু ভালো লাগা আছে যা তোমরা দিনটাকে, তোমাদের দিনটাকে একটু সুন্দর করে তোলে। তাহলে সেই ভালো লাগার আবিষ্টুকু নিয়েই এবার শোনা যাক একটা সুন্দর গান।

তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত কয়েক বছরে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুটি দেশ বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসের স্বামী নারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু ক্ষেত্রে দুই দেশ নতুন উদ্যমে পরস্পরকে সহযোগিতা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ায় তিন দিনের সফরকালে 2029 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদকমুক্ত করে তোলার লক্ষ্যে একটি তিন বছরের রোড ম্যাপ পেশ করেছেন। এই প্রচারের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে 1 লক্ষ নেশামুক্ত মিত্র তৈরি করা হবে এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 1751টি করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব নিতে বলেন। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রণাম অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী এই আহ্বান রাখেন। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষক সম্মেলনের পাশাপাশি প্রথম আই ব্রিক্স শীর্ষক সম্মেলনেও 500 বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির 10ম আন্তর্জাতিক অধিবেশন আগামী 27 থেকে 29 নভেম্বর শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তিন দিনের এই আন্তর্জাতিক অধিবেশনে দেশ বিদেশের সাহিত্যিক, কবি, গবেষক এবং সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করবেন। আজ জাতিসংঘ স্বীকৃত নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস পালিত হবে। দিনটি বায়ু দূষণের বিভিন্ন সমস্যার উপর গুরুত্ব আরোপ করে উদযাপিত হয়ে থাকে। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জামজুরি মাঠে মোহনপুর 1 রানে ধর্মনগরকে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সদর 8 উইকেটে তেলিয়ামোরাকে, বাইখুরা স্কুল মাঠে উদয়পুর 9 উইকেটে বিলোনিয়াকে হারিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিডি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় কল্যাণ সমিতি 4-1 গোলে লাল বাহাদুর ব্যায়ামাগারকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের উত্তর ঊনকোটি, খোয়াই, ধলাই এবং পশ্চিম জেলায় ভারী বর্ষণের সতর্কতা এবং সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছে আপনাদের বন্ধু আসছে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:15 হয়ে 35 সেকেন্ড। নতুন একটা সকাল, নতুন একটা দিন, আর সেই নতুন দিনের শুরুতেই আপনাদের সঙ্গে কিছু কথা, কিছু গল্প, কিছু অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য আমি আছি আপনাদের সঙ্গে আকাশবাণী আগরতলার FM উচ্চয়ন্তের 101.6 মেগাহার্জের বলছি তোমায় পর্বে। আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং আন্তরিক কৃতজ্ঞতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের বড়ই পছন্দের পর্ব বলছি তোমায় নিয়ে হাজির হয়ে গেছি। অবশ্যই আজকে একটা নতুন ভাবনা, নতুন অনুভূতি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি। শুনবো আপ

0: আপনাদের অভিজ্ঞতার কথা, আপনাদের অনুভবের কথা। আর শোনানোর জন্য অবশ্যই ডায়াল করতে হবে 03812326253 এই নাম্বারে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খোলা রয়েছে 9402216965। যদি মনে করছেন হ্যাঁ এই সময় ব্যস্ততার কারণে ফোনটা করতে পারছে না, তাহলে কিন্তু অবশ্যই লিখেও পাঠাতে পারেন আপনাদের অনুভবের কথা, নাম এবং ঠিকানা সহ। শ্রোতা বন্ধুরা, আশা করি সকালের এই সুন্দর সময়টুকু আপনাদের ভালো কাটছে। কেউ হয়তো এক কাপ চায়ের সঙ্গে আমাদেরকে শুনছেন, কেউ হয়তো অফিস যাওয়ার একটু ব্যস্ততায় রয়েছেন, কেউ হয়তো ঘরের কাজ করতে করতে শুনছেন, আবার কেউ হয়তো এখনও বিছানায় শুয়ে রেডিও শব্দটাকে সঙ্গী করে নিয়েছেন। যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, সকলে সকালটা যেন আপনাদের জন্য একটু অন্যরকম সুন্দর হয়ে ওঠে। আর আজকের এই পর্বখানির মাধ্যমে আমি যেন আপনাদের এই সুন্দর মুহূর্তটা দিতে পারি, সেই কামনাই করছি। আর অবশ্যই বলছি, তোমায়ের আসরের যে আড্ডা হয় তাতে বিষয়টা খুব দরকার। মানে জানি বন্ধুরা ফোন হাতে অপেক্ষা করছেন যে অপরাজিতা কখন বিষয়টা বলবে, আর সেই বিষয়ের জন্য যদি কিছু আমি রিলেট করতে পারি তাহলে অবশ্যই ফোনটা করব। তাই আর দেরি না করে বিষয়ে যাই। বিষয় আজকের অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত শব্দটা খুব ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কত বড় বড় গল্প। মানে কোনো কিছু যখন অপ্রত্যাশিতভাবে আমাদের কাছে আসে, তখন তার আনন্দটা যে কোন মাত্রায় থাকে, কোন পর্যায়ে থাকে, সেইটা শুধু যারা ব্যক্তিগতভাবে সেটাকে এক্সপিরিয়েন্স করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারাই শুধু বলতে পারবেন। তাই ওই অপ্রত্যাশিত কোনো বিষয় যদি আপনার জীবনে ঘটে থাকে এবং সেই অভিজ্ঞতাটা যদি খুব সুমধুর হয় বা শিক্ষামূলক হয়, সেইটাকে আমাদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না যেন। 03812326253 এই নাম্বারে ফোন করতে হবে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, গত রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারাই এই মুহূর্তে শ্রোতার ভূমিকায় থাকবেন, আর বাকি শ্রোতাদের অবশ্যই একটু সুযোগ করে দেবেন কথা বলার জন্য। আমরা জীবনে কত কিছু পরিকল্পনা করে রাখি, কখন কোথায় যাব, কি করব, কাকে নিয়ে জীবন কাটাব, কোন কাজটা করব আর কোনটা করব না, সব কিছুর একটা হিসেব যেন আমাদের মাথার মধ্যে তৈরি থাকে। কিন্তু জীবন কি সত্যি আমাদের সেই সব হিসেব মেনে চলে? একেবারেই নয়। জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো অনেকগুলো, মানে ওই শুরু হয়েছিল এমন কোনো মুহূর্ত থেকে যার জন্য একেবারেই হয়তো প্রস্তুত ছিলাম না। সেই অভিজ্ঞতা, সেই গল্পই শুনব। আর দেখতে পাচ্ছি বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: রবীন্দ্র ভট্টাচার্য।
0: হ্যাঁ রবীন্দ্র বাবু, একটু জোরে বলবেন, মানে কথাটা একটু কম আসছে।
1: আচ্ছা আচ্ছা, রবীন্দ্র ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ স্বাগত আপনাকে রবীন্দ্র বাবু। হ্যাঁ স্যার, ঠিক আছে বলুন।
1: তুমি তো অপরাজিতা না?
0: একদম
1: অপ্রত্যাশিত। এই তো শব্দ, মানে আমার জীবন তো সাইড পেরিয়ে গেছে, অতএব শেষের পথেই তো একরকম। অপ্রত্যাশিত ভাবে অনেক কিছুই পেয়েছি।
0: আচ্ছা,
1: যেটা পাবার না সেটাও পেয়েছি, আবার যেটা পাবার ছিল সেটা পাই, সেটাকে কি বলবো,
0: মানে যেটা পাননি সেই সেইটার কি দুঃখ আছে, মানে কোনোভাবে?
1: হ্যাঁ সে তো দুঃখ আছে, অনেক দুঃখ আছে, এটা বললে শেষ করা যাবে না, রেডিওতে এত সময় দিবা না তোমরা। অপ্রত্যাশিত ভাবে অনেক কিছু পেয়েছি, আবার প্রত্যাশিত ছিল কিন্তু পাইনি, সেটা একটা বড় দুঃখ। এই দুঃখ নিয়ে যাব।
0: মানে জীবনটা এমনই, মানে কিছু হয়তো অপ্রত্যাশিত ভাবে পেয়েছি, আবার কিছু প্রত্যাশা করেও পাইনি, মানে এই ব্যালেন্সটা দিয়েই তো জীবনটা তৈরি।
1: এই ব্যালেন্সটা দিয়ে জীবনটা তৈরি, একদম ঠিক বলেছো তুমি। তুমি তোমার যে সঞ্চালনা খুব সুন্দর লাগে,
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। এটাই আমাদের খুব বড় প্রাপ্তি, মানে আমরা যখন রেডিওর এপারে বসে থাকি আপনাদের অপেক্ষায়, তখন এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। সঙ্গে থাকবেন রবীন্দ্রবাবু, অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, হ্যাঁ, রবীন্দ্রবাবু বলছিলেন যে ওই মানে প্রথমে বলছিলাম না যে প্রত্যাশা তো করে রাখি আমরা, প্রত্যেক দিনের একটা প্রত্যাশা, মানে সকাল

ঘুম থেকে উঠে যে আজকে এই এই কাজটা করতে হবে, এই কাজের এই ফলটা পাবো, এইভাবে করতে হবে, এইটা তো পুরোটা প্রত্যাশিত। এইবার দেখা গেল কি, মানে প্রত্যাশিত বিষয়গুলো হলো না, সারাদিনে হলো না, না হয়ে কিছু কিছু বিপদ অপ্রত্যাশিতভাবে চলে এলো। আবার সেই বিপদগুলিকে এত সুন্দরভাবে ম্যানেজ করে জীবনটাকে মানে ওই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনটাকে খুব সুন্দরভাবে কাটালাম, ওইটা একটা অপ্রত্যাশিত জিনিস। মানে এই যে প্রত্যাশার অপ্রত্যাশার মধ্যেখানে যে একটা ব্যালেন্স আমাদের জীবনে আছে, সেইটাই বোধহয় জীবনের সবচেয়ে সুন্দরতম জিনিস। তাই আপনাদের জীবনে যদি এমন কিছু অপ্রত্যাশিতভাবে ঘটে থাকে, মানে কোনোদিনই ভাবেননি যে এটা এই জিনিসটা হতে পারে এবং হয়ে গেছে, ভালো কিছু হয়েছে, আবার খারাপ কিছু হলেও সেটা থেকে একটা ভালো শিক্ষা পেয়েছেন, শিক্ষা পেয়ে জীবনে পরবর্তী সময় সেটাকে কাজে লাগাতে পেরেছেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে সেটা ভাগ করে নিতে ভুলবেন না। 0381-2326-253 এই নম্বরে ফোন করতে হবে। আর যদি বলছিলাম যে ফোন করতে পারছেন না এই মুহূর্তে, তাহলে 9402169965 সেখানে আপনার নাম ও ঠিকানা সহ আপনার কথাটুকু আমাদের লিখেও পাঠাতে পারেন, আমি আপনাদের বন্ধু অপরাজিতা সেটাকে পড়ে শোনাবো।

0: শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে কথা বলছি অপ্রত্যাশিত নিয়ে। বলছিলাম যে হয়তো একটা সাধারণ দিনে হঠাৎ কারোর সঙ্গে দেখা হয়ে গেল, ভাবিনি সেই মানুষটাই একদিন এতটা কাছের হয়ে উঠবে। হয়তো কোনো একটা চাকরির পরীক্ষায় যাওয়ার কথা ছিল না, শেষ মুহূর্তে গেলেন আর সেখানেই জীবনের একটা নতুন দরজা খুলে গেল। হয়তো কোনো একটা সম্পর্ক ভেঙে গিয়েছিল, তখন মনে হয়েছিল জীবনটা শেষ। অথচ কিছুদিন পর ফিরে তাকিয়ে মনে হয়েছে সেই বিচ্ছেদটাই হয়তো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। আবার কখনো এমনও হয় আমরা খুব মন দিয়ে কোনো একটা জিনিস চেয়েছি, অনেক চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত পাইনি, তখন খুব খারাপ লেগেছে। অথচ পরে জীবনে এমন কিছু এসেছে যা আমরা কখনোই চাওয়ারও কথা ভাবিনি, তখন মনে হয় জীবন হয়তো আমার চাওয়াটা দেয়নি কিন্তু আমার প্রয়োজনের জিনিসটা ঠিক আমাকে দিয়েছে। এই যে অপ্রত্যাশিত পাওয়া, অপ্রত্যাশিত দেখা, অপ্রত্যাশিত মানুষ বা সুযোগ কিংবা কোনো ঘটনা, এসব তো আমাদের জীবনের গল্পকে একটু একটু করে বদলে দেয় আর দিন দিন আরও সুন্দর করে তোলে। কখনো সেই পরিবর্তন আনন্দের হয়, কখনো কষ্টের হয়, কখনো আবার অবাক করে দেওয়ার মতো, আবার কখনো এমন হয় যে বহু বছর পরেও সেই মুহূর্তটা কখনো ভুলতে পারিনি। তাই আপনার জীবনে যদি সেই কোনো ঘটনা থাকে, তেমন কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লি থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: প্রথমে একটা কথা বলছিলাম, আমাদের প্রথম কলার যে রবীন্দ্রবাবু, উনি 60 বছর হয়ে গেছে জীবন শেষ, এগুলি যেন আর না বলেন।
0: একদম একদম,
1: বললে পরে যারা 60-এর উপরে এখনো ইয়ং মতো চলছে তারা একটু নিরুৎসাহী হয়।
0: মানে 60-এ, আমি এটা বলতেছিলাম যে 60-এই তো আসলে জীবন অনেকের শুরুও হয়, মানে সেখানে
1: এই কথাটা আমার আরেকদিন শুনেছি ভালো লাগে না। এগুলি জীবনকে অনুপ্রেরণা দেয় না, নেগেটিভ কথাবার্তা জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যায়। যাই হোক, ওনার যেটা বললেন আগামী দিনে না বলেন, এই অনুরোধটুকু রইল আর কি। তো ঘটনা হচ্ছে গিয়ে, অপ্রত্যাশিত মানে হচ্ছে যেটা প্রত্যাশার মধ্যে ছিল না তাকে বলা অপ্রত্যাশিত। দেখুন, জীবনটা এমন একটা মোড়ে মোড়ে যায় না অনেক সময়, আপনি ভাবতেও পারবেন না যে অপ্রত্যাশা জিনিসটা কিভাবে সমাধানের রাস্তা পেরিয়ে চলে এলো। আমরা তো মার্কেটে বেরোই, বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকি, কাজ করতে গিয়ে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, একটা কথা আছে দেখবেন আপনি, ভালো সঙ্গে আপনাকে ভালো বুদ্ধি, ভালো পরামর্শ কিন্তু সঙ্গীরা আপনার সময় দেয়, ভালো বন্ধুরা।

0: আমি বেরিয়েছি আগরতলা শহরে, আমার এক বন্ধু ব্যাংকে চাকরি করে সেও বেরিয়েছে রাস্তায়, আমার সাথে দেখা। হঠাৎ করে বলছে, আরে বন্ধু তুমি কি পত্রিকা দেখো নি? আজকে তো একটা হাসির একটা বড় প্রতিযোগিতা হচ্ছে। বলে কি ব্যাপার, কোথায়? বলে আরে সেই প্রেস ক্লাবে বিরাট আয়োজন। আমি বললাম হাসির প্রতিযোগিতা, চলো তো যাই। সেখানে গিয়ে কিন্তু আমি শুধু প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম না, সেখানে সম্রাট উপাধিতে ভূষিত হলাম।
1: বাহ বাহ,
0: দেখুন এই বন্ধুর কল্যাণে, এই বন্ধুর কল্যাণে তার পরবর্তী সময়ে এটা আন্তর্জাতিক পর্যায়ে এটা হাসির অনুষ্ঠানে নাম দিয়েছিল, সেখানেও আমি চ্যাম্পিয়ন হয়েছি। আসলে ঘটনাটা হচ্ছে, দেখুন আমি প্রত্যাশাই করি, আমি জানতামই না যে হাসির উপরে যে কোনো প্রতিযোগিতা হয় কৌতুকভিত্তিক, সেটা আমার জানা ছিল না। যে বন্ধু আমাকে কিন্তু সেটা দিল, আমি সেখানে গিয়ে তৎক্ষণাৎ আমি সেখানে অংশগ্রহণ করলাম। দেখুন জীবনে অনেকগুলি ঘটনা ঘটে যায়,
1: একদম অপ্রত্যাশিত।
0: আমরা অবশ্য কাজ করছি, কাজ করতে গিয়ে কিন্তু দেখবেন প্রতিবন্ধকতা এমন ভাবে আসে, আপনার মাথা তো নেই এই সমস্যাটা আসতে পারে, আপনি কিন্তু ভাবেনও নেই হঠাৎ করে এই সমস্যার সমাধান আপনাকে করতে হচ্ছে। আরে এ গুটকু ঝামেলা রে বাবা, এটা তো মাথায় ছিল না, এবার করতে গেলো। অনেক সময় কি হয়, আমাদের কিন্তু, আমি ডেফিনেটলি কথাটা বলছি না এই কারণে, বললে পরে ও তো বলবে আরে আমার সমস্যাটা আসলে সে কষ্ট পেয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি ম্যাডাম, আপনাকে বলি, দেখুন যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু চোখ কান সবসময় খোলা রাখতে হবে, সজাগ দৃষ্টিতে তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে আপনাকে সমস্যার সমাধান করতে হবে। এরকম সমস্যা ওরাও হয়, আমি প্রতিবন্ধকতার কথা আপনাকে বলছি, দেখুন আপনি করে কাজ করবেন, হঠাৎ করে দেখবেন যে এই কথা করতে গিয়ে আমার কিছু মানি ক্রাইসিস হয়ে গেল, হঠাৎ করে যেটা ভাবেননি যে এই খরচাটা কোথার থেকে চলে এলো। তখন আপনি সহমত পোষণ করলেন যে ঠিক আছে ঠিক আছে, এটা যখন হয়ে যাবে তখন এর একটা বিকল্প রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। একটা উদাহরণ আপনাকে আমি
1: মানে, হ্যাঁ এটাই
0: তো জীবনের প্রতি ক্ষেত্রে, শুধু আর্থিক নয় শারীরিক মানসিক অনেক বিপর্যয়ের সম্মুখীন ম্যাডাম আমরা
1: হতে হবে
0: এবং হই, এবং তার সমাধানের সূত্র আমরা বের করার জন্য ঈশ্বরের আশীর্বাদে তার সূত্র আমরা খুঁজে বের করি। নমস্কার ম্যাডাম,
1: ভালো থাকবেন। আপনিও বিশ্বজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর হ্যাঁ, খুব সুন্দরভাবে বললেন আপনি যে সমস্যা তো আসবেই, মানে জীবন তো এটাই, জীবনে যে মানে যদি সমস্যা না থাকে বা কোনো যদি খারাপ বলবো না মানে শিক্ষামূলক কিছু যদি জীবনে আপনার না ঘটে, তাহলে জীবনের সৌন্দর্যটাই কোথাও না কোথাও হারিয়ে যাবে। মানে প্রত্যেক দিন যদি একঘেয়ে জীবন চলতে থাকে, মানে শুধুই ভালোই হচ্ছে মনে হচ্ছে, ভালোই হচ্ছে, তাহলে ওই জীবনের মজাটা আনন্দটা আসলে পাওয়া যায় না। আর ওই অপ্রত্যাশিত ঘটনাগুলি মানে আমাদের ওই কি বলে, মানে ওই যে বলে না একটা ভেতর থেকে ভালো লাগা, ভালোবাসা, ওই জিনিসটাকে অনেকটা বেশি জাগিয়ে তোলে। আর হ্যাঁ, আমরা হয়তো জীবনে অনেক সময় অনেকেই ভাবি যে হয়তো জীবনটা এখানেই থেমে গেল, কিন্তু বিশ্বাস করুন কারোর জীবন কোথাও কারোর জন্য থামে না, সেইটা আমরা বারংবার দেখি। একটা মুহূর্তে বা একটা দিনে মনে হতে পারে যে জীবন বোধহয় থেমে গেছে, কিন্তু জীবন থামবে না, আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জীবন চলমান। আপনি যেইভাবেই যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি সেটাকে আপনার দক্ষতা দিয়ে সেই পরিস্থিতি থেকে আপনি অবশ্যই বাইরে বেরিয়ে আসতে পারবেন। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি অপ্রত্যাশিত এই বিষয় নিয়ে। আপনার জীবনে কি অপ্রত্যাশিত কোনো ঘটনা রয়েছে, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো, হ্যালো, না যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করবেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নাম্বারে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি গান্ধীঘাট থেকে লীলা কর্মকার বলছি।
0: স্বাগত আপনাকে লীলা দেবী, বলুন।

0: আজকের প্রসঙ্গটা হচ্ছে অপ্রত্যাশিত। সে আমার জীবনে তো ধরো এই বয়সে তো অনেক ঘটনাই ঘটেছে, তো তার মধ্যে বিশেষভাবে তো উল্লেখ করার মতন হলো যে আমার দুই মেয়ের বিয়ে একদিনই হয়েছে জানো তো।
1: আচ্ছা বাবা, এটা তো ভালো একটা দারুণ ব্যাপার।
0: 1997
1: আচ্ছা
0: তো বড় মেয়ে এবং ছোট মেয়ের মধ্যে ডিফারেন্স বয়স প্রায় 5 বছর।
1: আচ্ছা,
0: জীবনে কোনোদিন ভাবিনি যে এই দুই মেয়ের বিয়ে একই দিনে হবে, ভাবতেই মানে চিন্তাই করি। তো যাই, বড় মেয়ের বিয়ে আগে ঠিক করা ছিল তোমার কে 25শে বৈশাখ 8 মে পড়েছিল বোধহয় দিনটা।
1: আচ্ছা,
0: তো আমার ছোট মেয়ে তখন কি করে ইউনিভার্সিটিতে বর্ধমান ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে পড়ছে, ওকে তো বিয়ে মানে ধরার কোনো কথাই না তখন, না তো তারপরে ও এখানে মানে তোমার কি বলে নাম সায়েন্স টিচার হিসেবে ও জয়েনও করেছে বৎসনগর হাই সেকেন্ডারি স্কুলে, ওদের একটা স্পেশাল ছুটি দিয়েছে, ছুটিতে ওটা কোর্সটা তখনও কমপ্লিট হয়নি, যাই হোক সেটা বড় কথা নয়। তো পাত্রপক্ষ মানে একদিন মানে দেবার দেখেছিল আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপরেই ওরা প্রপোজালটা পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়ে গেছে বড় মেয়ের। হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা,
0: শুনতে পেয়েছে বড় মেয়ের বিয়েতে। ওদের সঙ্গে আমাদের যে যোগাযোগ একেবারেই যে ছিল না তা না, ওরা ওদের পছন্দ হয়েছে আমরা জানি, সেইভাবে আমরা বলেছি যে না আমরা এখন দুই মেয়ের বিয়ের সাথে ধরবো না, আমরা ডিসেম্বর মাসে মেয়ে পাস টাস করে আসবে তখন ধরবো। কিন্তু ওরা এমন জবরদস্তি যে না একই দিনে আপনারা করুন, এই সেই আত্মীয় পরিজন সবাই বললো যে না একদিনে ধরলে একটা সুবিধা তোমার আর্থিক সুবিধা হবে, হ্যাঁ এমনিতে একটু অসুবিধা হবে ঠিকই। তো এই সেই করে টোরে যাই হোক ঘটনাক্রমে দুই মেয়ের বিয়ে একই দিনে হয়েছে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে। এটা মানে একদম একটা অপ্রত্যাশিত ঘটনা।
1: মানে তাহলে আপনাদের ওই প্রস্তুতির সময়টাও খুব কম ছিল, আর মানে মানসিক প্রস্তুতিও সেইভাবে পাননি আপনারা।
0: হ্যাঁ প্রস্তুতি মানে কি মানে বুঝতেই পারছো,
1: হ্যাঁ
0: কি অবস্থা,
1: একটা মেয়ে বিয়ে মানে একটা বিশাল ব্যাপার, মানে সেইটা।
0: আর তখন কমিউনিটি হল, এখন যেমন ধরো তুমি ঠিক করলে তুমি একটা কমিউনিটি হল সপ্তাহে হোক দামি হোক একটা পেয়ে যাবে, কিন্তু তখন তো তা ছিল না। আমার বাড়ির মানে ছাদের উপরে দুটো কুঞ্জ, সামনের বাড়ির দুই জামাই এসে পড়েছে আমাদের পাড়া প্রতিবেশী, খুবই সহযোগিতাপূর্ণ ওরা, তারপরে খাওয়ার ব্যবস্থাও হয়েছে বা এক বাড়িতে, এইভাবে এইভাবে শহরের উপরে বাড়ি কিন্তু আমার। সেটা মানে মানে অপ্রত্যাশিত ঘটনা মানে জীবনে
1: মানে সত্যি মানে আপনার জীবনে স্মরণীয় হয়ে রইল সেই ঘটনা।
0: স্মরণীয় মানে কি বিশেষ
1: মানে খুব ভালো লাগে। আজকে
0: তোমার যে প্রোগ্রামে বললাম আর তোমার মুক্ত প্রশংসা মানে উদ্ভেদ সত্যি
1: দাঁড়ায়
0: তোমরা অনেকেই খুব ভালো ভালো পরিচালনা করো কোনো সন্দেহ নাই। যাই হোক
1: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুব ভালো লাগলো শুনে আপনার সেই ঘটনাটা, খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ,
0: ভালো থেকো।
1: একদম একদম, মানে সত্যি বলছিলাম না যে সব অপ্রত্যাশিত জিনিস যে খারাপ হবে এমন না, মানে দুটো ভালো ঘটনা শুনলাম। একটা বিশ্বজিৎবাবু বলছিলেন যিনি উনি কর্মক্ষেত্রে একটা ভালো সুযোগ পেয়েছেন অপ্রত্যাশিতভাবে, এবং এখন লীলাদেবীর কথাটা শুনে তো সত্যি আমি যা যতটা আনন্দ পেয়েছি আপনারাও শুনে ততটা আনন্দ পেয়েছেন সেটা আমি দাবি করে বলতে পারছি। আর মানে কি একটা দারুণ ব্যাপার বলুন তো, মানে সবাই একটা মেয়ে বিয়ে মানে একটা বিশাল ব্যাপার সেটা জন্য প্রস্তুত, সেইখানে আবার মানে আরেকটা মেয়েকেও একই ছাদনাতলায় বিয়ে, মানে বিষয়টা যে কতটা মজাদার হয়েছে আর কতটা সঙ্গে একটু স্ট্রেসফুলও হয়েছে সেটা বুঝতে পারছি। ভালো লাগলো লীলাদেবী আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। আরও এক বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: হ্যালো
1: হ্যালো,
2: হ্যাঁ দিদি নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
1: স্বাগত আপনাকে অমিতাভ বাবু, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ আমিও ভালো আছি, বলুন।
2: হ্যাঁ তো দেখুন বিষয়টা খুব সুন্দর অপ্রত্যাশিত, দেখুন কোন সম্পর্ক বা যে কোনো জিনিস হ্যাঁ যদি অপ্রত্যাশিতভাবে আসে আমাদের কাছে তাহলে সেটা কিন্তু একটা অন্যরকম বার্তা নিয়ে আসে। তো দিদি আমার জীবনে এরকম একটা ঘটনা 1 বছর আগে ঘটেছিল।
1: আচ্ছা,
2: আমি যাচ্ছিলাম সেভাগ এক্সপ্রেস ধরে বালুরঘাট, এবার ধরুন মালদা পেরিয়েছি, হ্যাঁ তারপর হ্যাঁ কিছু খাবার ইচ্ছে হলো, ওকে পেছন পকেটে হাত দিলাম, দেখলাম আমার মানি ব্যাগ নেই। এরপর ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে একবার পাশেই বসেছিলেন তিনি,
1: হ্যাঁ
2: তিনি ব্যাপারটা বুঝতে

0: পারলেন। আর তো আমাকে বললেন যে আপনার ছেলেকে আমি চিনি, কিন্তু আপনাকে আমি এই প্রথম দেখলাম, কেন আপনার ছেলের সঙ্গে হ্যাঁ আপনার মুখের মিলটা বেশ রয়েছে, তো আপনার ছেলেকে আমি চিনি। তো অপ্রত্যাশিত ভাবে সেই ভদ্রলোক আমাকে সেদিন যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ সেটা কিন্তু এখনো মনে আছে দিদি। আর এই ঘটনাটা শেয়ার করার জন্যই আমি পৌঁছে গেলাম আপনাদের দরবারে আগরতলায়। ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও অমিতাভ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। হ্যাঁ সত্যি, একে তো অপ্রত্যাশিতভাবে মানে আপনার ওই মানি ব্যাগটা হয়ে গেল, চুরি হয়ে গেল বা কোনোভাবে চিন্তাই হয়ে গেল, আর সেই মুহূর্তে মানে যখন এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটে, সচরাচর ঘটে, সবার জীবনেই এমন একটা না একটা ঘটনা হয়েছে, তখন মানে মনে হয় যে কেউ যদি একটা সাহায্য করে, সাধারণ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষই সাহায্য করতে চান না, আর সেক্ষেত্রে আপনি যে বলছেন একজন মানুষ শুধুমাত্র মানে ওনার মনে হচ্ছে আপনার ছেলের সঙ্গে আপনার চেহারার একটা আদলের মিল রয়েছে, সেক্ষেত্রে উনি এগিয়ে এসে সাহায্য করেছেন অপ্রত্যাশিতভাবে, এইটা তো অবশ্যই আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনা, আর সেটা আপনি ভাগ করে নিলেন অমিতাভ বাবু, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। অপ্রত্যাশিত মানে হঠাৎ কিছু একটা পেয়ে যাওয়া, সেটা নিয়ে
0: হঠাৎ কিন্তু ঘটনা হইলো, আমার এই দুই দিন ধরে আমার একটু ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, প্রথম ডান পাটা দুদিন কষ্ট পেলাম,
1: অবশ্যই আমরা যারা শুনছি, শ্রোতা বন্ধুরাও যারা শুনছেন, সবাই আপনার সুস্থতা কামনা করছি।
0: ম্যাডাম আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকেন, সুন্দর সুন্দর প্রোগ্রাম আনেন, এটাই প্রত্যাশা করি।
1: একদম একদম, ভালো থাকবেন আপনিও ঈশানবাবু। হ্যাঁ আপনি অসুস্থ আছেন, তাও আপনি ফোন করলেন এবং বললেন আমাদের, আমরা সবাই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, সেটাই চাইব। শ্রোতা বন্ধুরা, আসলে মানে আমরা ভবিষ্যৎ নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, জীবনের একটা অংশ সবসময় অজানা থেকে যায়, আর সেই অজানার মধ্যেই কখনো লুকিয়ে থাকে এক অসাধারণ চমক, কখনো অপ্রত্যাশিত একটা ফোন আমাদের একটা দিন ভালো করে দেয়, কখনো অপ্রত্যাশিত একটা প্রশংসা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, কখনো অপ্রত্যাশিত একটা সুযোগ আমাদের জীবনটা বদলে দেয়, কখনো অপ্রত্যাশিত একটা মানুষ আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে। তাই আজকের এই অপ্রত্যাশিত শুধু আনন্দের গল্প বলার বিষয় নয়, বরং জীবনের সেই সমস্ত মুহূর্তের কথা বলার বিষয়ে যেগুলো আমাদের শিখিয়েছে জীবনকে সব সময় আগে থেকে পড়ে ফেলা যায় না। আমরা কখন অনেক সময় ভাবি আমার সঙ্গে এমনটা কেন হলো, মানে শুধু আমার সঙ্গেই কেন এমনটা হচ্ছে, কিন্তু কয়েক বছর পরে হয়তো সেই একই ঘটনার দিকে তাকিয়ে মনে হয় না, যা হয়েছে ভালোই তো হয়েছে, মানে ওইটা হয়েছে বলেই তো আজকের আমি আমি তৈরি হতে পেরেছি। তাই অবশ্যই সব ঘটনাকেই আমাদের মানে ওই যে বলে না মানে যা হয় মঙ্গলের জন্য হয়, মানে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন, ওই বিষয়টা যদি মেনে জীবনে চলতে পারি তাহলে ওই যে বর্তমান প্রজন্মের মধ্যে এত ডিপ্রেশন, এত এংজাইটি, বা এত ওরা খুব অল্পেতেই ভেঙে পড়ে, বা এত মানে মনে হয় যে ওরা এগিয়ে যেতে পারছে না, বিভিন্নভাবে তাদের বিভিন্ন সমস্যা আঁকড়ে ধরছে, ওইগুলো থেকে আমরা তাদেরকে খানিকটা হলেও বের করে আনতে পারবো, মানে বলতে পারবো যে প্রত্যাশিত বিষয় হয়নি তো কী হয়েছে, কিছু কিছু প্রত্যাশিত বিষয় না হওয়াই ভালো, কারণ অনেকগুলো অপ্রত্যাশিত বিষয় আমাদের জন্য কিন্তু সবসময় অপেক্ষা করে থাকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তোমায় পর্বে। স্টুডিওর ঘরে বলছে সময় এখন সকাল 9:44 হয়ে 44 সেকেন্ড। আর আজকে আমরা কথা বলছি অপ্রত্যাশিত এই বিষয় নিয়ে। বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি বন্ধুর কথা। নমস্কার। শুভ সকাল। হ্যাঁ শ্যামল বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: আমাকে এটা বয়ে নিয়ে যেতে হবে, আমি কোনো ভাবেই এটা বুঝতে পারি না। আমি এখন আমার চোখের জল চলে আসছে,
0: বুঝতে পারছি।
1: বাবা রিটায়ারমেন্টের পরে কলকাতায় প্যান্ডেলে সেখানে বাড়ি পরে ছিল মা বাবা দুজনে। আমি চাকরি সূত্রে এখানে থাকতাম, এখানে আসছিলাম। এই 1997 সালে গরম, আমি তো শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছি। সেই সময় গ্রীষ্মকালীন ছুটিতে আমি আমার মেসেজ, আমার ছোট মেয়ে তখন 6 মাস বয়স, আমরা বেড়াতে গেছিলাম। খুব সুস্থ, সব খুব আনন্দ হলো, সব কিছু হলো। কিন্তু এরপরে ঠিক পুজোর সময় বাবার অসুস্থতা

0: পারছিলাম।
1: আচ্ছা,
0: মানে মনটাকে স্থির রাখতে পারছিলাম না, বাবা কি করবো কি করবো, কারণ 3 মাস আগে গেছি, কি করবো। ইতিমধ্যে এর মধ্যে ঠিক কালীপূজার 3-4 দিন আগে একটা টেলিগ্রাম আসে যে বাবা সিরিয়াস, হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমি সেই কালীপূজার ঠিক 2 দিন আগে আমরা রওনা দিয়েছি, মামাদের বাসা তো দমদম ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্টে এসে মামাদের বাড়িতে উঠেছি, তখন মামারা গেছে হাসপাতালে, নীলরতন সরকার হাসপাতালে বাবাকে ভর্তি করানো হয়েছে। আমার ছোট মেয়ের জামাই তারা ভর্তি করেছিল, কিন্তু দুপুরবেলায় ওই যেহেতু বেড তখন পাওয়া গেছেও না, করিডোরে ওখানে একটা বেড বেডে রেখে তারা ক্ষণের জন্য বাইরে গেছিল।
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু 3 ঘন্টা পরে এসে দেখা গেল বাবা আর নেই, ওই জায়গায় নেই, কোথাও নেই, কোনো জায়গাতেই নেই।
1: আচ্ছা, মানে উনি হারিয়ে গেছেন এমন কিছু একটা বিষয়।
0: সন্ধ্যাবেলা এসে মামার বাড়িতে পৌঁছলাম, মামারা এলো ঠিক 8টা রাত্রি 8টার সময় হাসপাতাল থেকে, এসে বললো শ্যামল তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে।
1: আচ্ছা,
0: পরের দিন সকালবেলা উঠলাম হাসপাতালে, সত্যি কথা ম্যাডাম আর পাওয়া গেল না। এরপরে লোকাল থানা লালবাজার সব জায়গায় মিসিং ডায়েরি করা হলো, আকাশবাণী কলকাতা দূরদর্শন সব জায়গায় নির্দেশ এগুলো দেওয়া হলো,
1: মানে বুঝতে পারছি
0: দৌড়াদৌড়ি করলাম, কিন্তু আজ পর্যন্ত সেই এই যে নিরুদ্দেশ হয়ে যাওয়ার রহস্যটা এখনো পর্যন্ত,
1: মানে এটা বুঝতে পারছি আপনার জন্য
0: মারা যাওয়ার পর বাবা এবং মা দুজনেরই রাজ্য করে করা হয়েছে ঠিকই, কিন্তু বাবার যে নিরুদ্দেশ
1: মানে সেটাই
0: সত্যি আমার জীবনে রহস্য হয়ে রইলো, যেটা অপ্রত্যাশিত, এটা কোনোদিন আমি ভাবিনি।
1: হ্যাঁ, না এটা আমরা কেউই ভাবি না। আর বুঝতে পারছি যে শ্যামলবাবু এখন আপনি প্রত্যাশায় রয়েছেন, মানে কোনোদিন যদি বাবার কিছু একটা খবর পান, মানে ওই প্রত্যাশায় আপনি এখনো আছেন, সেটা
0: সেরকম আমি পূর্ণ করিনি যে এরকম আমার খবর পাবো যে বাবাকে পাওয়া গেছে।
1: বুঝতে পারছি, আপনি অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছেন, শক্ত থাকবেন শ্যামলবাবু। বুঝতে পারছি আপনার যে ওপর দিয়ে, মানে এটা বেশ কয়েক বছর আগেও কতটা ঝড় বয়ে গেছে, তবে আজকে সাহস করে আপনি সেই ঘটনার আবার পুনরাবৃত্তি করলেন, আপনি আমাদের সঙ্গে সেটাকে ভাগ করে নিলেন, সেটা অনেক সাহসিকতার বিষয়। ভালো থাকবেন আপনি, আর আশা করছি মানে যেখানে আপনার বাবাও আছেন বা ছিলেন, তিনিও হয়তো মানে ভালো ছিলেন, সেটাই আশা করব আমরাও। আপনি ভালো থাকবেন, নমস্কার। মানে ওই যে বলছিলাম না যে সব অপ্রত্যাশিত বিষয় যে মানে ভালো হবে, মানে খুব আনন্দের হবে, মজার হবে, সেটা নয়। হ্যাঁ, কিছু কিছু অপ্রত্যাশিত বিষয় যে আনন্দের হয়, সেটা মজার হয়, সেটা ভোলার নয়। আবার কিছু কিছু, যেমন শ্যামলবাবু যেটা বললেন, ওনার জীবনের যে ঘটনাটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, মানে এই ধরনের ঘটনা আবার মানে এমনভাবে নাড়িয়ে দিয়ে যায় আমাদেরকে, সেটা ভোলার নয়, কোনোদিনও ভুলে যাওয়ার মতো নয়। তবু আমরা বলবো যে আপনি শক্ত থাকুন, জানি আজকের অনুষ্ঠানের পর আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেছেন, তবু আপনি নিজে ভালো থাকুন, শক্ত থাকুন, আর আপনার বাবা যেখানেই আছেন সেখান থেকে হয়তো আপনাকে এবং আপনার পরিবারকে দেখছেন, এবং আপনি যদি ভালো থাকেন তিনিও ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যালো,
2: শুভ
1: সকাল।
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছি।
1: স্বাগত আপনাকে সুশীল বাবু, বলুন।
2: তো আজকে প্রসঙ্গ হচ্ছে অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড। অপ্রত্যাশিত কথার মূল তো অর্থই হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, যা আগের থেকে অনুমান করা বা আশা করা যায় না। আমাদের জীবনে তাই আচমকা হবে ঘটে থাকে, যেমন কোনো পুরানো কোনো বন্ধুর সাথে প্রবাস দেখা হয়ে যাওয়া, কেউ কোনো লটারি অঙ্ক জেতা, এটা আপনিও বলেছেন। তো আমাদের জীবনে অনেক সময় হয়ে যায়, আমারও ইচ্ছা ছিল যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করব, কিন্তু হয়ে গেলাম ব্যাংকার, যা কিন্তু অনেকটা অপ্রত্যাশিত ভাবে। তো বছর

0: আগের একটা ঘটনা বলছি, আমি পিতার ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম। রাজ্যের চিকিৎসাতে তেমন উপকার না পেয়ে কলকাতাতে চিকিৎসার উদ্দেশ্যে পাড়ি দিলাম।
1: আচ্ছা,
0: হঠাৎ এই উদ্দেশ্যটা ছিল কিন্তু মেডিকেল হসপিটালে দেখাবো, কিন্তু হঠাৎ কলকাতা এয়ারপোর্টে অপ্রত্যাশিত ভাবে আমার এক পুরানো ডাক্তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল।
1: আচ্ছা,
0: ও কলকাতাতেই থাকে, আগে ত্রিপুরাতেই ছিল। আমার পরিচয় জানতে চাওয়াতে বললাম কলকাতাতে আসার কারণ, যে আমাকে প্রথমে বললো যে আমার এখানে তোমাকে থাকতেই হবে। আমাকে নিয়ে গেল ওর বাড়িতে, নিয়ে গিয়ে আমার মেডিকেলতে যাওয়া হলো না, আমাকে ও যেখানে কাজ করছে বর্তমানে তখনকার সময় আরেনটাগুর হসপিটালে নিয়ে গেল, এবং চিকিৎসার দিকগুলো অর্থাৎ পরীক্ষা নিরীক্ষাগুলি একদম সুন্দরভাবে সে দেখে শুনে আমাকে চিকিৎসাটা সম্পূর্ণ করে দিল অল্প কদিনের মধ্যে। অথবা ওইখানে ভুল চিকিৎসার সম্মুখীন হতে পারতাম মেডিকেলে, বন্ধুত্বের খাতিরে সে আমার সঠিকভাবে সব সেরে উঠাতে পেরেছে। আমি অনেক কিছুই ঝামেলা থেকে
1: মানে সম্পূর্ণটাই একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল,
0: একদম অপ্রত্যাশিত ঘটনা।
1: আরে যেটা
0: আমার কথা মনে পড়ে আপনার আজকের অপ্রত্যাশিত ঘটনার কথা বলতে গিয়ে, আবার আপনি বলেছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, সত্যি আমি ওই দিনই বিশ্বাস করেছি ভগবান যা করেন
1: মানে আমরা হয়তো আপাত দৃষ্টিতে বুঝি না মানে আসলে এটার পেছনে কি কারণ আছে, কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে না, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে,
0: ভালোর জন্যই ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন।
1: ভালো থাকবেন সুশীল বাবু, অসংখ্য
0: ধন্যবাদ।
1: আর শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপেও কিছু কিছু বার্তা চলে আসছে। অরবিন্দ বাবু লিখে পাঠাচ্ছেন, নমস্কার অপরাজিতা দিদি, নমস্কার আপনাকেও। আপনার সুমিষ্ট সঞ্চালনা আমাকে মুগ্ধ করে, ফলে আর চুপ থাকতে পারলাম না, অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে। অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড, আমার জীবনে একটা ঘটনাই ঘটেছে, সেটা হলো আমার কমলপুর থেকে বদলি হয়ে সোনামুড়া আসা। আমি কমলপুর জজ কোর্টে এসেছি সৌজন্য সাক্ষাৎকারে, হঠাৎ বড়বাবু অর্থাৎ হেড ক্লার্ক আমাকে ডেকে বললেন, তোমাকে জর্জ সাহেব দেখা করতে বললেন, তুমি তাড়াতাড়ি যাও। দেখা করলাম, সঙ্গে সঙ্গে উনি বললেন তুমি কালকে জয়েন করো এখানে। আমি অবাক হয়ে বললাম, কেন স্যার? তুমি কালই জয়েন করো, এখানে তোমাকে ছাড়া হবে না। আমার ডিকটেশন ওরা নির্ভুলভাবে পড়ছে। পরের দিনই জয়েন করলাম সোনামুড়া থেকে রিলিজ অর্ডার নিয়ে। এটাই হলো আমার জীবনে অপ্রত্যাশিত একটি ঘটনা। এছাড়া আরও ঘটনা আছে আর বললাম না। শুভ সকাল, ধন্যবাদ, আপনি সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শ্রী অরবিন্দ বিশ্বাস, কৃষ্ণনগর, আগরতলা। একদম অরবিন্দবাবু, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সত্যিই মানে কর্মক্ষেত্রে বলুন কিংবা ছাত্রছাত্রীরা রিলেট করবেন পড়াশোনার ক্ষেত্রে, মানে সবসময় এমন ছোট্ট ছোট্ট অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে ঘটেই থাকে, যেইগুলো মানে কোনোভাবেই আশা আকাঙ্ক্ষায় আসে না যে এইটাও হতে পারে, কিন্তু না, হয়ে যায়, কোনো না কোনোভাবে হয়ে যায়। আর ওই যখন হয়ে যায় ভালো হলে তো আনন্দ, আর খারাপ হলে মানে কোনোভাবে যদি সেইটার ফলটা ভালো না হয় তাহলে হ্যাঁ, মনে দুঃখ হয়, কষ্ট হয়, সেইটা আর বলে আমরা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না কাউকে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দীর্ঘ আলোচনায় ছিলাম, বিষয় ছিল অপ্রত্যাশিত, এই বিষয় নিয়ে কথা বলছিলাম আপনাদের সঙ্গে। এবার আজকের এই আড্ডা থেকে ধীরে ধীরে বিদায় নেবার সময় এলো, অন্তত ঘড়ির কাঁটা তাই বলছে। কত রকম অপ্রত্যাশিত গল্প যে আজ আমাদের সামনে এলো, কিছু আমাদেরকে মজা দিল, আনন্দ দিল, কিছু আমাদেরকে অনুপ্রেরণা দিল, আবার কিছু আমাদের মনকে ভারাক্রান্ত করল। কারোর জীবনে অপ্রত্যাশিতভাবে সাফল্য, বন্ধুত্ব, অভিজ্ঞতা এসেছে, কিন্তু সব শেষে এটাই মনে হয় যে যেই যেই ঘটনাটা ঘটেছে সেটা সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রয়োজনীয় ছিল। আসলে জীবন কখনো আমাদের সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী চলে না। আমরা ভবিষ্যতের জন্য অনেক হিসেব করি, অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু পাওয়ারও অপেক্ষা করি, কিন্তু কখনো কোথাও থেকে কিভাবে একটা নতুন ঘটনা এসে আমাদের জীবনকে বদলে দেবে সেটা আমরা কেউ জানি না। আর সেই অজানাটুকুই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। আর আজকের মতো বলছি তোমার এই আড্ডা থেকে বিদায় নিতে হচ্ছে, সময় অন্তত তাই বলছে। আপনাদের

প্রত্যেকের জীবনে আগামী দিনগুলো সুন্দর হোক, অপ্রত্যাশিতভাবে যদি কিছু আসে তা যেন আপনাদের জীবনে আনন্দ নিয়ে আসে, আর যদি কোনো অপ্রত্যাশিত কঠিন সময় আসে তাহলে যেন সেটাকে অতিক্রম করার শক্তিটুকু আপনারা খুঁজে পান। এই শুভবার্তায় শুভচিন্তা নিয়েই আজকের মতো বলছি তোমায় পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও ফিরব নতুন কোনো বিষয়ে, নতুন কোনো গল্প আর আপনাদের সঙ্গে নতুন কোনো আড্ডা দিতে, কারণ বিশ্বাস করুন আপনাদের সঙ্গেই একটা ঘন্টা আড্ডা দেওয়া আমার সবচেয়ে প্রিয় কাজ। আর ততক্ষণ পর্যন্ত FM উচ্চ আয়ন্তের 101.3

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর্চে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:01 আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

অনন্যা পর্বে। আপনারা জানেন যে তুমি অনন্যা পর্বে আমরা সচরাচর কথা বলে থাকি এমন কিছু নারীদের নিয়ে যাদের জীবন একটু ওই হিন্দিতে একটা কথা বলে না, হাটকে, মানে ওই চিরাচরিত পথ বেছে না নিয়ে একটু অন্য পথ বেছে নিয়ে মানে জীবনে এমন কিছু করে দেখিয়েছেন যেগুলো আমাদেরকে, আমাদের সাধারণ মেয়েদেরকে বারংবার ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে এমন কিছু করার জন্য যেগুলো সত্যি আমাদেরকে এক অন্য মাত্রার সাফল্য দিয়ে যায়, সেইটা আমরা দাবি করে বলতে পারি। আর কিছু মানুষ পৃথিবীতে আসেন খুব অল্প সময়ের জন্য, অথচ তাঁদের রেখে যাওয়া গল্প সময়ের চেয়েও দীর্ঘ হয়ে বেঁচে থাকে। কিছু জীবন হয়তো বছরের হিসেবে খুব একটা বড় নয়, কিন্তু সাহসের হিসেবে, মানবিকতার হিসেবে, আত্মত্যাগের হিসেবে সেই জীবন হয়ে ওঠে অসীম। আজকের দিনটিও তেমনই এক সাহসী নারীর কথা মনে করার দিন, একজন নারী যার পরিচয় শুধুমাত্র তার পেশায় নয়, তার সৌন্দর্যে নয়, তার সাফল্যে নয়, বরং তার আসল পরিচয় লুকিয়ে আছে তার সাহসে। এমন সাহস যা নিজের নিরাপত্তার কথা ভুলে অন্যের জীবনকে আগে বেছে নিতে শেখায়, এমন মানবিকতা যা বিপদের মুহূর্তেও মানুষকে তার পরিচয়, ধর্ম, জাতি বা দেশ দিয়ে বিচার করে না, শুধু মানুষ হিসেবে দেখে। নামটা নির্জা ভানোত। নামটা উচ্চারণ করলেই তাই আমাদের সামনে শুধু একটা নারীকে নয়, একটা মানসিকতাকে দেখতে পাই, সেই মানসিকতা যেখানে ভয় থাকলেও কর্তব্য থেমে যায় না, যেখানে নিজের জীবন বিপন্ন হলেও অন্যের জীবন বাঁচানোর চেষ্টা থেমে যায় না, যেখানে সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে সঙ্গে নিয়েই সঠিক কাজটি করে যাওয়া। আর একজন নারী হিসেবে নির্জা ভানোত আমাদের সামনে রেখে গেছেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহস কি শুধুই শক্তির প্রকাশ, নাকি সাহসের সবচেয়ে সুন্দর রূপ হল মানবিকতা? আমরা প্রায়ই নারীর শক্তিকে বিচার করি তার সাফল্য দিয়ে, তার অর্জন দিয়ে, তার পরিচিতি দিয়ে, কিন্তু কিছু কিছু নারী আমাদের শেখান একজন নারীর শক্তি কখনো কখনো প্রকাশ পায় তার সিদ্ধান্তে, তার বিবেকের কাছে দায়বদ্ধতায়, তার অন্যের জন্য দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতায়। আজকে কেন কথা বলছি নির্জা ভানোতকে নিয়ে, আর কে এই নির্জা ভানোত, মানে নামটা শোনা শোনা লাগলেও মানে কি কাজ করে গেছেন, কেন আমি এত সাহসিকতার কথা বলছি, সেইগুলো জানতে অবশ্যই আপনাদের ইচ্ছে করছে, সেটা আমার বিশ্বাস, জানাবো আজকের তুমি অনন্যা পর্বে। সেই বিষয় নিয়েই কথা বলবো, নির্জা ভানোত কে ছিলেন, কি করেছেন উনি, কেন তার সাহসের কথা বলছি, সেই বিষয় নিয়েই আজকে আলাপচারিতায় থাকছি। আর কেন কেন তাকে নিয়ে আজকে কথা, কেন আজকের দিনটি বেছে নিলাম, কারণ আজ তাঁর জন্মদিন। তাই আজকের তুমি অনন্যা কোনো সাধারণ স্মরণ নয়, আজকের পর্ব একজন নারীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেই সমস্ত নারীর প্রতিও শ্রদ্ধা যারা প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে বলেছেন আমি ভয় পাবো না, আমি পিছিয়ে যাব না। আজ আমরা কথা বলবো সাহস নিয়ে, কর্তব্য নিয়ে, মানবিকতা নিয়ে, কথা বলবো সেই শক্তি নিয়ে যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে, কারণ অনন্যা হয়ে ওঠার জন্য সবসময় বড় কোনো পরিচয়ের প্রয়োজন হয় না, কখনো কখনো শুধু একটা কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসটাই একজন মানুষকে অনন্য করে তোলে। আজকের তুমি অনন্যা তাই উৎসর্গ করছি সেই সাহসী নারী নির্জা ভানোতকে। জন্মদিনে তাকে জানাই গভীর শ্রদ্ধা, আর তার জীবন থেকে আমাদের প্রত্যেকের জন্য যে বার্তাটি সবচেয়ে বড় হয়ে আসে সেটি হয়তো খুব সহজ কিন্তু বোঝাটা একটু কঠিন। মানুষের জীবনের মূল্যটা অনেক, আর সেই মূল্যকে রক্ষা করার জন্য যে হৃদয় সাহসী হয়ে ওঠে সেই হৃদয়ই সত্যিকারের অনন্যা।

আসলে শ্রোতা বন্ধুরা, জন্মদিন মানেই তো শুধু আর আনন্দের দিন নয়, কিছু কিছু জন্মদিন আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এমন একজন মানুষ এসেছিলেন যার অস্তিত্ব হয়তো সময়ের হিসেবে অল্প, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা অনেক দীর্ঘ। আজ তাই নির্জাভানুটকে স্মরণ করার পাশাপাশি আমরা নিজেদের জীবনটাকেও একটু ফিরে দেখার চেষ্টা করব। আমরা কি নিজের জীবনে ছোট ছোট প্রতিকূলতায় খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি? কেউ অন্যায় করলে আমরা কি প্রতিবাদ করার সাহস করি? কেউ বিপদে পড়লে আমরা কি সাহায্যের হাত বাড়িয়ে দিই নাকি মুখ ফিরিয়ে পাশ কেটে চলে যাই? আর সবচেয়ে বড় কথা, সঠিক কাজটি করতে গেলে যদি আমাদের নিজেদের একটু অসুবিধা হয় তখন কি সেই কাজটি আমরা করি? শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা হয়তো আপনার

আমাকে এই প্রশ্নগুলির মুখোমুখি দাঁড় করাবে সেটা আমি নিশ্চিত। তাহলে বন্ধুরা, এবারে আসুন একটু ফিরে দেখি সময়ের পেছনে। আজ থেকে কয়েক দশক আগে একটা ছোট্ট মেয়ের জন্ম হয়েছিল চণ্ডীগড়ে, নাম নির্জা। 1963 সালের 7ই সেপ্টেম্বর, অর্থাৎ আজকেরই দিনে, বাবা হরিশ ভানোট এবং মা রমা ভানোটের ঘরে জন্ম নিলেন তাদের বহু প্রতীক্ষিত কন্যা সন্তান। নির্জা ছিলেন তাদের তৃতীয় সন্তান, দুই ছেলের পর বহু আকাঙ্ক্ষিত মেয়ে। বাবা ছিলেন সাংবাদিক, কর্মসূত্রে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। নির্জার শৈশবের একটা অংশ কেটেছিল চণ্ডীগড়ে, আর সেখানেই তার প্রাথমিক পড়াশোনা শুরু। ছোট থেকেই নির্জার মধ্যে ছিল প্রাণবন্ততা, আত্মবিশ্বাস এবং নিজের মতো করে ভাবার একটা স্বাভাবিক ক্ষমতা। তাকে ঘিরে পরিবারেরও ছিল অনেক আদর, অনেক প্রত্যাশা। বাবা মায়ের কাছে তিনি শুধু তাদের মেয়ে ছিলেন না, যেন বহু প্রতীক্ষার পরে পাওয়া একটা বিশেষ আনন্দ ছিল। চণ্ডীগড়ের স্যাক্রেড হার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে তাঁর পড়াশোনা শুরু হয়। পরে পরিবার মুম্বাইয়ে চলে এলে তার পড়াশোনাও নতুন শহরে এগিয়ে যায়। বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা শেষ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। এখানেই নির্জার জীবনে শুরু হয় আরও একটি নতুন অধ্যায়। মুম্বাই তখন শুধু আর পড়াশোনার শহর নয়, তার স্বপ্ন দেখার শহর হয়ে ওঠে। তার চেহারা, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস নজর কেড়েছিল সবার। মডেলিংয়ের সুযোগ আসে, আর ধীরে ধীরে বিজ্ঞাপনের জগতেও পরিচিতি তৈরি হতে থাকে তার। বিভিন্ন বিজ্ঞাপন, প্রিন্ট ক্যাম্পেইনে তাকে দেখা যায়। অর্থাৎ খুব অল্প বয়সেই নির্জা বুঝতে শুরু করেছিলেন নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হয়। তবে নির্জাকে শুধুমাত্র সুন্দরী মডেল হিসেবে দেখলে তার ব্যক্তিত্বের একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমরা কিন্তু হারিয়ে ফেলব। তিনি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী, প্রাণবন্ত এবং নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে সচেতন এক তরুণী। সিনেমার প্রতিও তার আগ্রহ বেশ জমকালোই ছিল, বিশেষ করে অভিনেতা রাজেশ খান্নার তিনি বড় ভক্ত ছিলেন। তার সিনেমার সংলাপ নাকি নির্জার কথাবার্তার মধ্যে এমনিতেই চলে আসত। ভাবুন তো, একদিকে মডেলিং, অন্যদিকে পড়াশোনা, পরিবার, বন্ধুবান্ধব, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন, সব মিলিয়ে তখন নির্জা ভানোটের জীবন ছিল একেবারে সাধারণ আর পাঁচটা আমার আপনার মতো এক তরুণীর জীবনের মতোই গল্প। কিন্তু জীবনের গল্প কখনোই একই রকম থাকে না। একটু আগেও বলছিলাম, আমরা বলছি তোমায় পর্বেও সেই গল্পটাই বলছিলাম, যে জীবনটাকে আমরা যেভাবে প্ল্যান করে চলি সেইভাবে পরিকল্পনা অনুযায়ী সবসময় চলে না। একটা সময় আসে যখন সমাজ, পরিবার, প্রচলিত রীতি সব কিছু মিলে একজন তরুণীর জীবনের জন্য কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। নির্জার জীবনেও এলো সেই সময়। 1985 সাল, নির্জার বিয়ে হয় নরেশ মিশ্রের সঙ্গে। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে উপসাগরীয় অঞ্চলে চলে যান। বাইরে থেকে দেখলে হয়তো মনে হতে পারে একজন তরুণীর জীবনে নতুন সংসার, নতুন দেশ, নতুন জীবন, একটা মানে নতুনত্ব দিয়ে একটা জীবনকে গুছিয়ে ফেলা। কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা। বিয়ের পরপরই দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেয়। যৌতুকের চাপ এবং দুর্ব্যবহারের অভিযোগের কারণে সম্পর্কটি দ্রুত ভেঙে পড়ে। মাত্র কয়েক মাসের মধ্যেই নির্জা সেই সম্পর্ক থেকে বেরিয়ে মুম্বাইয়ে বাবা মার কাছে ফিরে আসেন। বিভিন্ন সূত্রে ওই সময়কালকে প্রায় দুমাসের মতো বলা হয়েছে। এখানে একটু থামি, কারণ নির্জার জীবনের এই অধ্যায়টি তার পরবর্তী জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, যেটা অবশ্যই শোনাবো আপনাদের পরবর্তী অংশে।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:28 হয়ে 35 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। আর আজকে কথা বলছি নির্জাভানোটকে নিয়ে। আজ নির্জাভানোটের জন্মদিন, কে ছিলেন এই নির্জাভানোট তা নিয়েই আপনাদের শোনাচ্ছি। শ্রোতা বন্ধুরা, বলছিলাম প্রথম জীবনের কথা, মানে নির্জাভানোটের বিয়ে হলো, তারপর দাম্পত্য জীবনে কলহ শুরু হলো এবং কিছুদিনের মধ্যেই, মানে 2-3 মাসের মধ্যেই স্বামীর ঘর ছেড়ে মুম্বাইয়ে বাবা মার কাছে ফিরে আসে নির্জা। তারপর মাত্র 22 বছর বয়সে একজন তরুণী যখন একটি ব্যর্থ বিবাহের পর নিজের বাবা মায়ের বাড়িতে ফিরে আসেন, তখন সমাজ কী বলতো সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। মানে সেই সময়ের সমাজ আরও, মানে সংসারে টিকলো না কেন, মেয়েটারই নিশ্চয় কোনো দোষ ছিল, আর একটু মানিয়ে নিলেই তো হতো, এই ধরনের প্রশ্ন আজও আমাদের সমাজে যেহেতু শোনা যায়, মানে তখন যে সেটা আরও প্রবল ছিল সেই প্রশ্নগুলো, সেই অনুমানটা আমরা করতে পারি। আর সেই সময় তো পরিস্থিতিটা মানে আরও আমাদের মানে চিন্তার থেকে কঠিন ছিল। কিন্তু নির্জা সেই ব্যর্থতাকে নিজের জীবনের শেষ পরিচয় হতেটা দেননি, মানে কিভাবে দেননি সেটাই আজকের মানে মূল আকর্ষণ আমরা বলতে পারি। তিনি ফিরে এলেন এবং এই ফিরে আসাটাই ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ কখনো কখনো ফিরে আসা মানে হেরে যাওয়া নয়, কখনো কখনো ফিরে আসা মানে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার সাহস। নির্জা ঠিক সেটাই করলেন। তিনি আবার নিজের কর্মজীবনের দিকে মন দিলেন, মডেলিংয়ের কাজ করলেন, নিজের পেশাগত পরিচয় তৈরি করতে শুরু করলেন। তারপর এলো একটা বড় সুযোগ, আকাশের দিকে প্রথম বড় উড়ান। পেন এম তৎকালীন বিশ্বের অন্যতম পরিচিত একটি আন্তর্জাতিক বিমান সংস্থা। 1985 সালে ভারতীয় কেবিন ক্রু নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্জাও আবেদন করলেন। প্রতিযোগিতাটা ছিল বেশ কঠিন, হাজার হাজার আবেদনকারীর মধ্যে থেকে খুব অল্প সংখ্যক প্রার্থী নির্বাচিত হন। নির্জাভানোটও সেই নির্বাচিতদের একজন। এরপর তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় মায়ামিতে। বিমান সেবিকার প্রশিক্ষণ নেওয়ার পর তার দক্ষতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে তিনি খুব দ্রুতই আরও দায়িত্বপূর্ণ পদে এগিয়ে যান। পরে তিনি লন্ডনে পার্সেল হিসেবে প্রশিক্ষণ নেন, যিনি বিমানের কেবিনে যাত্রী সেবা, ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। মাত্র 22 বছর বয়সে তিনি সিনিয়র ফ্লাইট পার্সেল হিসেবেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। একবার ভাবুন তো, একজন 22 বছরের তরুণী, একদিকে সত্য ভেঙে যাওয়া বিবাহের তিক্ত অভিজ্ঞতা, অন্যদিকে নতুন করে জীবনের একটা প্রচেষ্টা নেওয়া এবং সেই প্রচেষ্টায় সফল হওয়া, আর সেই সময় আন্তর্জাতিক বিমান সংস্থায় এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে যাওয়া, এটা শুধুমাত্র একটা কর্মজীবনে সাফল্য ছিল না, এটা ছিল নিজের জীবনকে নিজের হাতে ফিরিয়ে নেওয়ার গল্প। যে মেয়েটি কিছুদিন আগেই ব্যক্তিগত জীবনের এক গভীর সংকটের মধ্যে দিয়ে গিয়েছিল, সেই মেয়েটি এইবার আকাশে উঠছে। এখানেই নির্জার গল্প আমাদের একটু অন্যভাবে ভাবতে শেখায়। জীবনে একটা অধ্যায় খারাপ হয়েছে মানে পুরো বইটাই যে খারাপ হয়ে যায় তেমন কিন্তু নয়।

সম্পর্ক ভেঙেছে মানেই জীবন শেষ, একটা সম্পর্ক মধ্যে যেই স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো ভেঙেছে মানেই যে নতুন কোনো স্বপ্ন দেখা যাবে না, এমন কিন্তু নয়। নির্জা নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন মানুষ চাইলে ভাঙনের পরেও নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে। নির্জাকে যারা চিনতেন তাদের বর্ণনায় তিনি ছিলেন হাসি খুশি, প্রাণবন্ত এবং মানুষের সঙ্গে সহজে মিশতে পারতেন। তার মধ্যে ছিল একটা পেশাগত শৃঙ্খলা, অন্যদিকে ছিল একটা স্বাভাবিক উষ্ণতা। মানে আপনারা যারা চলচ্চিত্র প্রেমীরা রয়েছেন, আপনারা যারা সিনেমা দেখেন, তারা হয়তো মানে আজকে যে নির্জা বানোটের কথা বলছি তার জীবনীর ওপর, মানে তার যে বায়োগ্রাফি রয়েছে তার ওপর যে একটা বায়োপিক তৈরি করা হয়েছে, নির্জা সিনেমাটার নাম, সেইটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আজকের এই আলোচনার সঙ্গে খুব রিলেট করতে পারবেন। খুব মানে মনে হবে হ্যাঁ, মানে যে কথাগুলো আমি এখন বলছি সেইটা সিনেমায় পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে, আর যেই ঘটনার কথাও মানে সামনে বলবো যার জন্য নির্জা বানরকে আমাদের মনে রাখা দরকার এবং মনে রাখি আমরা, সেই কথাটাও আপনারা ওই সিনেমায় দেখেছেন সেটা আমি জানি। মানে আপনারা যারা দেখেছেন তারা এটার সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন, সেই আমার বিশ্বাস। এইবার আসি সেই গল্পের দিকে যেটা নির্জা বানরকে নির্জা বানর করে তুলেছে, এবং আজকে আমরা তাকে নিয়ে যে কথা বলছি সেই কথার মানে শ্রদ্ধার সঙ্গে যে কথাটা বলছি সেই শ্রদ্ধাকে জন্ম দিয়েছিল যেই ঘটনা। তার জীবনের 22টি বছরকে যদি আমরা শুধু শেষ কয়েক ঘন্টার আলোয় দেখি তাহলে আমরা তাকে পুরোপুরি বুঝতে পারবো না। তার গল্পের মধ্যে আছে একটা ছোট্ট মেয়ের বেড়ে ওঠা, আছে পরিবারের আদর, পড়াশোনা, মডেলিংয়ের জগৎ, প্রেম এবং বিবাহের স্বপ্ন, ভেঙে যাওয়া সংসারের যন্ত্রণা, আর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, নতুন পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত, আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার লড়াই। আর তারপর আজ সেই একদিন যেদিন একজন তরুণী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যেখানে তার নিজের জীবনও ছিল চরম বিপদের মধ্যে। দিনটা ছিল 1986 সালের 5ই সেপ্টেম্বর, PEN AM ফ্লাইট নাম্বার 73। করাচি বিমানবন্দরে বিমানটি থামার পর সশস্ত্র সন্ত্রাসীরা বিমানটি দখল করে নেয়। ককপিটের পাইলটেরা বেরিয়ে যেতে সক্ষম হলেও বিমানের ভেতরে থাকা যাত্রী এবং ক্রুদের দায়িত্বে এসে পড়ে কেবিন ক্রুদের উপর, এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নির্জা বানর। এরপর যা ঘটেছিল তা শুধু একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নয়, তা হয়ে উঠেছিল একজন নারীর অসাধারণ উপস্থিত বুদ্ধি, কর্তব্যবোধ এবং আত্মত্যাগের গল্প। কিন্তু সেই গল্পে যাওয়ার আগে আজকের এই মুহূর্তে নির্জার জীবনের দিকে একবার ফিরে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। নির্জা জন্ম থেকেই কোনো হিরো ছিলেন না, তিনি ছিলেন আমাদের মতোই একটা সাধারণ মানুষ। হাসতেন, স্বপ্ন দেখতেন, ভালোবাসতেন, কষ্ট পেতেন, ব্যর্থ হতেন, আবার উঠে দাঁড়াতেন, আর জীবনটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটাও কোনো দিন ভাবেননি। ভেবেছিলেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। এই কারণেই নির্জা বানরের গল্প এত গভীরভাবে আমাদের ছুঁয়ে যায়, কারণ তিনি আমাদের শেখান বীরত্ব মানে সবসময় অসাধারণ কিছুর করার জন্য জন্মানো নয়, বরং জীবনের সাধারণ পথ চলতে চলতেই যখন কঠিন মুহূর্ত আসে তখন আমরা কি সিদ্ধান্ত নিই সেখানেই আমাদের আসল পরিচয়টা লুকিয়ে থাকে। এবার আসি সেই অধ্যায়ে যা তাকে পৃথিবীর কাছে অমর করে দিয়েছে। তারিখটা বলছিলাম 5ই সেপ্টেম্বর 1986, স্থান করাচি বিমানবন্দর, যেখান থেকে ফ্লাইটটা করাচিতে থেমেছিল এবং বিমানে ছিল 380 জনেরও বেশি যাত্রী এবং ক্রু মেম্বাররা। সাধারণ একটি বিমান যাত্রা, কেউ বাড়ি ফিরছেন, কেউ যাচ্ছেন কর্মসূত্রে, কেউ হয়তো ছুটি কাটাতে। কারোর জানা ছিল না এই যাত্রাই কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায়। হঠাৎই সশস্ত্র 4 জন ব্যক্তি বিমানটিতে উঠে পড়ে বিমানটি ছিনতাই করার জন্য।

মানে যেটাকে বলা হয় হাইজ্যাক। পাইলটদের বেরিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল এবং তারা ককপিট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন, ফলে বিমানটির ভেতরে থাকা যাত্রীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বটা এসে পড়ে কেবিন ক্রুদের উপর। আর সেই কেবিন ক্রুদের নেতৃত্বে ছিলেন নির্জাভানোট, মাত্র 22 বছরের একটি তরুণী। সামনে সশস্ত্র বাহিনীর আততায়ীরা, পেছনে শত শত আতঙ্ক মানুষ, আর মাঝখানে দাঁড়িয়ে সেই ক্রু মেম্বাররা। এই মুহূর্তে একজন মানুষের সামনে সবচেয়ে স্বাভাবিক যে অনুভূতিটা আসতে পারে তা হলো ভয়। কিন্তু নির্জা নিজের ভয়কে সামনে আসতে দেননি। প্রথম পরীক্ষা ছিল যে সন্ত্রাসীরা যাত্রীদের পাসপোর্ট দেখতে চাইছিলেন। তাদের উদ্দেশ্য ছিল যে কিছু সংখ্যক মানুষদের আলাদা করে চিহ্নিত করা। নির্জা বুঝতে পেরেছিলেন সেই পরিস্থিতিটা, এবং সেই পরিস্থিতি যে অত্যন্ত বিপজ্জনক সেটাও তার বুদ্ধিমত্তা দিয়ে সে বুঝে ফেলেছিলেন। তিনি এবং তার সহকর্মীরা বহু যাত্রীর পাসপোর্ট লুকিয়ে ফেলেন বা সরিয়ে দেন, যাতে সন্ত্রাসীরা তাদের সহজে শনাক্ত না করতে পারে। ভাবুন তো, যে মানুষটি নিজেই জানেন না পরের মুহূর্তে কি হতে চলেছে, মানে তিনি নিজেই জানেন না যে পরের মুহূর্তে তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না, সেই মানুষটি তখনও অন্যের কথা ভাবছে, মানে অন্য মানুষকে কিভাবে বাঁচানো যায় সেইটা উনি ভাবছেন। নিজের জীবন বাঁচানোর স্বাভাবিক প্রবৃত্তিকে এক মুহূর্তের জন্য সরিয়ে রেখে তিনি ভাবছেন এই মানুষগুলিকে কিভাবে বাঁচানো যায়। এটাই নির্জার সাহসের প্রথম বড় প্রকাশ। এরপরে আসে দীর্ঘ প্রতীক্ষা। বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অচল অবস্থা চলতে থাকে। বিমানের ভেতরে আতঙ্ক বাড়ছে, শিশুরা কাঁদছে, বয়স্করা ভয়ে কাঁপছেন, যাত্রীরা বুঝতে পারছেন না তাদের ভাগ্যে কী অপেক্ষা করছে, আর কেবিন ক্রুরা তাদের যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছেন। নির্জা বারবার নিজের আতঙ্ককে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামলেছিলেন। একজন বিমানকর্মী হিসেবে তার দায়িত্ব ছিল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেই মুহূর্তে দায়িত্ব শব্দটির অর্থ যেন তার কাছে আরও বড় হয়ে উঠেছিল। দায়িত্ব মানে শুধু নিজের কাজ করা নয়, দায়িত্ব মানে যতক্ষণ পারি যতজনকে পারি বাঁচানোর চেষ্টা করা। তারপর এলো সেই মুহূর্ত। দীর্ঘ সময় ধরে কোনো সমাধান না হওয়ার পর বিমানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিমান অন্ধকারে ডুবে যায়, সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে পড়ে, বন্দুকের গুলির শব্দ শোনা যায়, চারপাশে বিশৃঙ্খলা, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কেউ মাটিতে শুয়ে পড়ছে, কেউ দরজার দিকে ছুটে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে নির্জা যদি চাইত তাহলে প্রথমেই নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারত, কারণ সে ট্রেইনড ছিল বিমানের কোথা দিয়ে, মানে কোথেকে কোথায় গেলে সে আগে বেরিয়ে যেতে পারবে, এইটা বিমানের সবচেয়ে বেশি যদি কেউ জেনে থাকে সেটা ছিল নির্জাভানোট, মানে সেই জানতো কোন দরজা দিয়ে গিয়ে বেরিয়ে গেলে সে নিরাপদে বেরিয়ে যেতে পারবে। কিন্তু না, সে বেরিয়ে যায়নি। তিনি বিমানের দরজা খুলে যাত্রীদের বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন, আর সেই মুহূর্তেই তিনি যে কাজটি করেছিলেন সেটিই তার মানবিকতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণগুলোর মধ্যে অন্যতম একটি। শিশুদের কথা, সেই বিমানে শিশুও ছিল। একজন মায়ের কাছে নিজের সন্তানকে বাঁচানোর চেয়ে বড় কিছু নয়, কিন্তু সেই মুহূর্তে শুধু নিজের সন্তান নয়, অন্যের সন্তানদের বাঁচানোরও চেষ্টা করেছিলেন নির্জাভানোট। তিনি শিশুদের আগে বেরিয়ে যাওয়ার সুযোগটা করে দেন, কারণ তিনি জানতেন আতঙ্কের মধ্যে শিশুরা সবচেয়ে অসহায়। একজন 22 বছরের তরুণী নিজের জীবনে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সেটা জেনেও শিশুদের দিকে তাকিয়ে তাদের নিরাপদে বের করে দেওয়ার কথা ভাবছেন, তাদের সাহস দিচ্ছেন। এই দৃশ্যের মধ্যেই যেন নির্জার চরিত্রের সবচেয়ে বড় পরিচয়টা লুকিয়ে রয়েছে। এবং তারপরই আসে শেষ মুহূর্ত। একসময় নির্জা নিজেও বিমানের বাইরে বেরিয়ে আসার সুযোগটা পেয়েছিলেন, কিন্তু তিনি দেখতে পেলেন এখনও কিছু যাত্রী ভেতরে রয়ে গেছেন। তিনি ফিরে গেলেন। এই ফিরে যাওয়াটাই তাকে ইতিহাসে অমর করে দিয়েছে। তিনি ফিরে গেলেন সেই জায়গায় যেখান থেকে অন্যরা প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসছিলেন। তিনি ফিরে গেলেন অন্যদের বাঁচাতে। সেই সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতরভাবে আহত হন। তবু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যাত্রীদের নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করেন। অবশেষে তিনি প্রাণ হারান। মাত্র 22 বছর বয়সে একটি জীবন যার সামনে পড়েছিল আরও কতগুলো বছর, আরও কত স্বপ্ন, কত সকাল, কত জন্মদিন, কত ভালোবাসা, কত গল্প, সব

সবকিছু থেমে গেল সেই একটি দিনে। কিন্তু কিন্তু নির্জার গল্প থামল না। আজও আমরা নির্জা বানোটকে দেখে অনুপ্রাণিত হই, আমরা বারবার তার গল্প বলি, তার গল্প শুনি, তাকে দেখি, সেটাই তো নির্জা বানোটের আসল জয়। শুনব তার পরবর্তী সময়ে তার জীবনের কে কেন্দ্র করে কী কী ঘটনা ঘটেছিল, কী কী ঘটনা তাকে আরও বেশি অমর করে তুলেছিল, সেই আখ্যানই শোনাবো আপনাদের।

শ্রোতা বন্ধুরা, নির্যাতনকে নিয়ে আজকের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। কিন্তু সত্যি বলতে কি, নির্যার মতো একজন মানুষকে নিয়ে আলোচনা আদতে শেষ করা যায় না। একজন মানুষের জীবনের ঘটনা হয়তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, তার সাহস, তার মানবিকতা, সেইগুলির তো কোনো শেষ নেই। আজ আমরা নির্যাকে শুধু একজন বিমান কর্মী হিসেবে দেখিনি, আমরা দেখেছি তাকে একজন কন্যা হিসেবে, একজন স্বপ্ন দেখা তরুণী হিসেবে, একজন পেশাজীবী হিসেবে এবং একজন নারী হিসেবে। আমরা দেখেছি তার ছোটবেলার দিনগুলো, দেখেছি কিভাবে একটা সাধারণ মেয়ে ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছে, তার পড়াশোনা, তার মডেলিং, নিজের পরিচয় তৈরি করা। তারপরে জীবনে এসেছিল একটা কঠিন অধ্যায়, বিয়ে, সম্পর্কের টানাপোড়ন, মানসিক যন্ত্রণা এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা শক্ত সিদ্ধান্ত। এই সব তার চরিত্রকে একেবারে ছোট থেকে বড় অবধি যে তার চরিত্রের যে বলিষ্ঠতা তা প্রমাণ করে, এবং শেষ পর্যায়ে গিয়ে যেই সাহসিকতাটা দেখিয়েছেন তিনি, এবং এতগুলো যাত্রীর প্রাণ রক্ষা করে নিজের আত্মত্যাগ করেছিলেন তিনি, যেটা আমাদের ভারতের ইতিহাসে একটা অমর কাহিনী হয়ে আজীবন থেকে যাবে। এবং যখন যখনই এই 5ই সেপ্টেম্বরের ঘটনা আমরা পুনরাবৃত্তি করব, আর এই 7ই সেপ্টেম্বরে তাকে আমরা শ্রদ্ধা জানাব, তখন তখনই মনে হবে যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যেই এমন কোনো না কোনো একটা বীজ লুকিয়ে থাকে, সাহসিকতার বীজ। যেই সাহসিকতার বীজটাকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি, তাহলে তা যে একদিন এক বিশাল মহিরুহে পরিণত হতে পারে, সেটা বলার মধ্যে আর কোনো সন্দেহ থাকে না। আর আজকের মতো আমাদের থামতে হবে, আমাদের বিদায় নিতে হবে, অন্তত আমাদের স্টুডিওর ঘরে তাই বলছে। তাই আজকের মতো আর আলোচনা আমরা দীর্ঘায়িত করতে পারলাম না, তবে আমরা যখনই আবারও সময় পাব নির্যা বানোটকে নিয়ে কথা বলবো, কারণ তাকে নিয়ে কথা বলা মানে একটা নতুন সাহসকে নিয়ে কথা বলা। নির্যা, আপনি হয়তো মাত্র 22 বছর বেঁচে ছিলেন, কিন্তু আপনার সাহস সময়ের চেয়েও দীর্ঘ। আপনি চলে গেছেন, কিন্তু আপনার গল্প এখনও বেঁচে আছে, আর সেই গল্পই বারবার আমাদের মনে করিয়ে দেবে একজন মানুষও অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের মতো এখানেই ইতি, আবারও কোনো একদিন কোনো এক অনন্যা নারীর গল্প নিয়ে আমরা ফিরে আসব। ততদিন পর্যন্ত মনে রাখবেন, অনন্যা হওয়া মানে অন্যের থেকে আলাদা হওয়া নয়, অনন্যা হওয়া মানে নিজের মানবিকতা, সাহস আর বিবেককে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ধরে রাখার কথা। আর আজ 7ই সেপ্টেম্বর, আজ নির্যা বানোটের জন্মদিন। জন্মদিনে আমরা শ্রদ্ধা ভরে নির্যা বানোটকে স্মরণ করি এবং শ্রদ্ধা নিবেদন করি আজকের এই পর্বখানির মাধ্যমে। শুভ জন্মদিন সাহসী নারী। এই কথাটুকু বলেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু আজকে অপরাজিতা। আশা করছি আজকের সব কটা পর্বই আপনাদের ভালো লেগেছে। আর খানিকক্ষণ পরই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এরপরেই কিন্তু দুপুরবেলা থাকছে আর যে নিবেদিতা, এবং রাতে আর যে অর্ণবের সঙ্গে থাকছেন আপনারা। দিনভর রাত 11টা পর্যন্ত শুনতে থাকুন FM উৎসয়ন। তো গানে গানে বিদায় নেব আজকের পর্বখানি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

যতন নজরা ও লাম সগো খনাই দংনাই মারে কি সিং তাহ বুক সোনো সারা সা পয়েন্ট ডক মেগা হার এফ এম জিয়েন্ত ও তাই হাই নো হাই যতন নজরা ও ফুং কাহামিয়া ফার তিনি আং টংগো আর জে মুলিকা নরক বাই পুলান সিনি পাইথাক জর রবি টংলা ফাইদে আবন সাই সকাং তাম তাম পান্ডাং নাই খনাই না লাগরা ও না তাবো পুইলা ফাসিং গো নরক খনাই মানাই খানি রসামুং পান্ডা এস এম এস নি বিসিং তুই তাই আপনি আগলো খাই মানে কক পরবাই কক তুমা তাই সুমুং পান্ডা রেডিও কুস পান্ডা তাই হাই নাই নরক দ্বীপনি দামসা তামি থাকে নরক খাই মানে নরকনি হামজাকমা সিনি খাতুমা পান্ডা আজাগাও নরক খনাতক সাকমানি সামুং নরক কক দুবাই গ্রেঙ্গি হিন্দি হায়াকবা কক গ্রকনি সাবজাক সামুং ন খনাবই মানে তাই হাই নাই পাই থাকা সিং নরক খাই মানে কক বরক বাই কক তুমা বুবাগ্র ফাই ইংকে খাই তং মারে কি সিং তাকে বুক সঙ্গ হাই নাই লাম সক বিরো তাই ফুং কাহামি আফার অজরা ও তাবুক ন সং সেন রিলাইসিনাই খানি রসামুং পান্ডা সিনি হোয়াটসঅ্যাপ নি জাগা ও খবাং মানো ফাইজাক রসাম নাম রসাম খানা নামু সুমানি ফাইজাক গঙ্গি টঙ্গা ফাইদি পুইলানি সাবনি টং নাই নালি মানে আও তাবো পুইলানি এস এম এস হামনাইগে না ফুং কাহাম যতন ন আং সপন দেবরমা তিনি রসামুং খনানাই তাংসা সাধনা দেবী জমাতিয়া নি দাদা নাইমসাং মালারিমানি গসাক ও রসামুং আও ভাইটি হেঙ্কে হজরাবো খনালানি সিনি দা খুক সপনি খনাথক চাকমানি রসামুং

0: حكام.
1: او بلينو حمباي
0: حمباي
1: او ابون كاسيني تيبرا حسني كايشا بلايكنا ازيمون سيني تيبرا سا كامي ام زاني بوروغني بلايكنا ازيمون ني كايشا لاما سن سايمانو কামি আমি হিরগ পারা রকনি যত বরক নিন কিসাই কিসামি সাফানো যত নি তঙ্গ আবহে তাব অবনী তুই তৈসা সঙ্গ তংফিউ নাই ফাইডি কক দুঃখ ফাসিঙ্গ থাঙ্গে আসা গে দাদাক সিদা কেন বন সঙ্গে নাইলে না

0: আপোষণ যদি আর তারি মানে আনকে আনি বাকি ওয়াশাসি আর বারবার সামাইয়া মানে কুইশন নিতাবো যে কোনো সিম্পলি মানে বন একবার চান্স দিতা কুইশন কাছাও
1: দাদা
0: কত সে কাছে সে কল খাইছে অমসন খানা খাইছেন খানা মার আবো মানে মসাং জায়গা তা আবো
1: আও আও মন
0: পড়ে খানা মুসং তা
1: দাদা
0: তাহলে সিন্ধি কোনো সিন্ধি কোনো কুইশন খাইকান কাছে একবার চান্স মানো তাই দ্বিতীয়বার চান্স মাই আছে
1: হিনমানে রায় খাজা গরিনি বাকি আবো তুই মূসাফানো আনিথানী কক সানি করি ফাইদিন গজর হাইনহাই কক যুগ ফাশিঙ্গ থাঙিনাই থাসং চিনি টাকুক সামানী আবো তো আও চিনি টুমানী রং ন বেলেন্স খাই চৌরানী আবো তুই সামু হাইফানো আবো সিমিয়া বি তৈব সামু দঙ্ক ফাইদিন গজর তৈকে সে কক দুইয়াসা কিনাইলাই সাবোবা দংফে হ্যালো হ্যালো হ্যালো আও খরং খাই মানে বাকি হাইনহাই কক্তুক নো সাসুই মারু ফিউকা নেটওয়ার্ক জিনজাল ফানি মানো আবুনি বাকি টাঙে হিনমালে তাবুক বেলাকি ন খাও সুমই কুপলু ওয়াতে ফাই তোমার বাকি বেলাই মানথগে আঙ্গো কারেন্ট ফান গ্রিং নাই একেবারে নেটওয়ার্ক জিনজাল ফানাই আবুনি বাকি ফাইদি হাইনহাই তে খরসা কক্তুক ইয়াসে কিনালেনাই সাবুবা দংফি হ্যালো
2: হ্যালো
1: আও লামসং দি পড়ক হামিয়া ফর
2: আও
1: সাবুং কা সাগর দি
2: আল সি ইয়াসি ওয়ানে মি ফালো মোরা সি
1: সালো দিওয়ান দালি দাও কো সাদি তুই নি সামুং চিনি বসাক নো তুংমানি নো ব্যালেন্স থি খাইনা নো কারি তাইতা মো সামুং দংবিনি
2: যেমন ভগত বিভিন্ন রূপা তুই নিলাম যেমন চিন্তার ফল কোন তিন থেকে চার লিটার তুমি কম নিবে থাকা অত তুমি ব্যবহার খাই তোমাকে তুমি খরিং বাড়ি কাহাম নিয়ে
1: যা
2: অবরোধ খামু কানে
1: বেলাই হামবাই আক চিনি তৈনি সামুং চিনি সাকনো তুমি ব্যালেন্স খাইমানো কারি তেকিসা তামো সামু আবু চিন দাকুক নিব চাতো তৈন হাইফিন আং তেকি সরাই সরাই কে সাইমানানি মুসংগোতা জং তৈন জং তামো খাই হেকব চিনি সাগো তেকিসা বিনি সামুং বা তামো হ্যালো
3: আং কামন জানি সুবদরাবুকো
1: আও লামসগো লামসগো হাইন হাই
3: তৈনি সামুং গাইতো জং না
1: আলগা সঙ্গো বাহলাই থাকলাই জরতে খরকচা কক দু রংজাক দাসে কিনাই সাবুবা দংফি হ্যালো মানে সামুং দামো
4: তৈনি সামংকে তো সাংন ঠান্ডা বোখায় আবো তামানি আবো নব

0: ছাগড়ি
1: আং সংগ্রাম
0: সংগ্রাম বজাগানি
1: গগন সদার
0: সংগ্রাম গগন সদারনি
1: হ্যাঁ
0: দা গ তাবুংনি সংমুং থাজিনি সংমুং তো সং সাইমান লাইফে খাতে কি সংমুং গতাল সংমুং টংনাই হ্যাঁ আও রেডিও কু সংমুংনি পান্দা সলি উই টংগো তাবু আও তাবুকনো রখনাই দো সারা সাপয়েন্ট দক মেগা হারসো রেডিও কুইস পান্ডা আর জায়গা নোর খনাউই মানাই সঙ্গমানি তাই নরক সাহরি মানাই আবুনি ফিরক ফাইটি কে হাইন হাই কক দুক ফাসিং থাঙ্গি নাইলাই তাবুক পাইথাক সঙ্গমু দায় যাইমানো টাংবুলা জরাও হুকে যেলাইখানো কলমো বেলাইখানে তুমফুলাও ফিয়াবা মা সিংনি মলও হংকে গচাঙ্গো আবু তাঙ্গি মা সিং মল জরাবো হংকে গচাং না ফাইদি হিংকেও জরাবো সা কক দুঃখ ফাসিং থাকলে নেই সাবাবা তো হ্যালো আও দীপর কাহাম লামসগো আও আং সাফিও নাই যাইমানো মা সিং মলো তাঙ্গি গসাং তাংবলা মলো নি কগিয়া তাংবলা তো বেলাইখানো কলমো হাইফেন মা সিং জরাও হা তাঙ্গি গচাং
2: মানে সাল থাকি বাকি সাল তাতি নরঙ্গ হানি
0: বেলাইনে হামবাই ব্রিজেস হাইফিন তৈব সরাই সরাই এংনানি দখ ফাইডি তাই কাইসা কাইনি কক দুঃখ ইয়াসা গিয়ে নাইলাইনে সে ইয়াফাও জরাবো দমাবা

নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, আজকের এই দ্বিপ্রহরের আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু রয়েছি আর যে নিবেদিতা, আর ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এবারে আমাদের পর্বগুলো একে একে তুলে ধরার। তাই চলুন আজকে এই মুহূর্তে আপনাদের জন্য প্রথম যে পর্বটি আমরা সাজিয়ে রেখেছি, আপনারা সকলেই তার সঙ্গে খুব পরিচিত, আমাদের চিরায়ত। আমাদের চিরায়ত পর্বে গল্প পাঠের আসর এই পর্ব, আর সেই পর্বে আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন রকম গল্প শুনিয়ে থাকি, আর আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। চলুন তাহলে শোনাই আপনাদের। তবে হ্যাঁ, আজ আপনাদের যে গল্পখানি শোনাচ্ছি সেই গল্পখানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গল্প, পোস্টমাস্টার। চলুন তাহলে বন্ধু, এবার সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত।

প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটা নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডক গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আর চালার মধ্যে তাহার আপিস, অদূরে একটা পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত, নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধ মরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারেন। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথ বালিকা তাঁহার কাজকর্ম করিয়া দেন। চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12 কি 13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামে

0: ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চ স্বরে গান জুড়িয়া দিত। যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন,
1: রতন রতন, এই রতন।
0: দ্বারে বসিয়া এই ডাকের জন্যে অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে কখনো আসিত না। বলিত,
2: কি গো দাদাবাবু, কেন ডাকছ?
1: হ্যাঁ, এই যে তুই কি কি করছিস? কি
2: আগে এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের।
1: চুলো হেসেলের কাজ তুই পরে করবি। হ্যাঁ, এখন আমাকে একটু তামাকটা সেজে দে তো।
2: তামাক সেজে দিতে হবে?
1: হ্যাঁ হ্যাঁ,
2: আচ্ছা আচ্ছা, এক্ষুনি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি।
0: অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন,
1: আচ্ছা রে রতন, তোর মাকে তোর মনে পড়ে?
2: মাকে?
1: হ্যাঁ
2: হ্যাঁ, অল্প অল্প মনে পড়ে, তবে মায়ের চেয়ে বাপকে বেশি মনে পড়ে।
1: কেন রে?
2: বাপ অনেক বেশি ভালোবাসত,
1: তাই নাকি?
2: তবে
0: মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত দুটো কি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল, বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গের মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খানকয়েক রুটি সেঁকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পাড়িতেন, ছোট ভাই মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্যে হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন, কিছুই কখনো অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোককে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত, এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ প্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল, মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না, সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্র শুভ্র

0: স্তূপাকার মেঘস্তর দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন। এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক যদি থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি, ক্রমে ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি যেন ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন,
1: রতন, রতন।
2: আসছি দাদাবাবু।
0: রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল,
2: হ্যাঁ দাদাবাবু, ডাকছ?
1: হ্যাঁ, কোথায় থাকিস সারাদিন?
2: আগে
1: শোন, এই দেখ তোর জন্য আমি বই এনেছি। হ্যাঁ, আমি একটু একটু করে তোকে পড়তে শেখাবো, কেমন?
2: পড়তে শেখাবে?
1: হ্যাঁ
2: হ্যাঁ দাদাবাবু, আমি পড়বো তোমার কাছে।
1: ঠিক আছে, বল দেখি। সরায়ো,
2: সরায়ো,
1: সরায়া,
2: সরায়া,
1: রশি,
2: রশি।
0: সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরায়ো সরায়া করিলেন এবং এইরূপে অল্পদিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাস, বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে একেবারে ভরিয়া উঠিল। অহর্নিশী ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ, গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাঁটি যাইতে হয়। একদিন প্রাতকাল হইতে খুব পাতলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল এবং দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল,
2: দাদাবাবু ঘুমোচ্ছিলে?
1: হ্যাঁ রতন, রতন।
2: হ্যাঁ দাদাবাবু।
1: শোন না, শরীরটা একদম ভালো বোধ হচ্ছে না রে।
2: সে কি?
1: দেখতো দেখতো আমার কপালে হাত দিয়ে।
2: সে কি গো দাদাবাবু, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, মাথায় একটু জল ঢেলে দি।
0: এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাঁখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর যে বালিকা রহিল না, সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল এবং আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল,
2: হ্যাঁ গো দাদাবাবু, এক্ষুনি একটু ভালো বোধ হচ্ছে কি?
1: কিছুটা তো ভালো লাগছে।
0: বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন এবং মনে স্থির করিলেন, না আর নয়, এখান হইতে কোনো মতেই বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষদের

0: পাট বদলি হইবার জন্যে দরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার সস্থান অধিকার করিল। কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে, পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়াছে, তিনি তখন অধীর চিত্তে তাঁহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তো তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলগাল যদি হইয়া যায়, এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানিক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল,
1: আজ্ঞে দাদাবাবু, আমাকে ডাকছিলে?
2: হ্যাঁ রে রতন, কালই আমি যাচ্ছি।
1: কোথায় যাচ্ছ দাদাবাবু?
2: বাড়ি যাচ্ছিলে।
1: আবার কবে আসবে?
2: আবার না রে, না রে রতন, আমি আর আসবো না।
1: আর আসবে না?
0: রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপটপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট আর রহিল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল,
1: দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে?
2: আমার বাড়ি? সে কি করে হবে?
1: হবে না। না
2: না রে,
0: ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল।
2: সে কি করে হবে?

0: ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাঁহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতকালে আবশ্যক হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাঁহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন,
1: রতন।
2: হ্যাঁ দাদাবাবু।
1: রতন শোন না, শোন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দিয়ে যাব, কেমন? তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না, হ্যাঁ বুঝেছিস রতন?
0: এই কথাগুলি যে তো স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা আর সহিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল,
2: না না

0: ওকে কিছু বলতে হবে না। হ্যাঁ, আমি থাকতে চাই নে, থাকতে চাই নে।
1: পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখে নাই। তিনি অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন,
2: রতন শোন না, তোকে আমি তো কখনো কিছু দিতে পারিনি রে রতন। আজকে যাবার সময় তোকে আমি কিছু দিয়ে গেলুম, কেমন রাখ নে হাত পাত, এটা ধন না, এতে তোর কয়েকদিন চলবে, ধর ধর।
1: কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা তিনি পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল,
0: দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি দাদাবাবু, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না
1: বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, অর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটি বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকুলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে আর কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের আর উদয় হইল না। সেই পোস্ট অফিস গৃহের চারদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল যে দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি যে কিছুতেই ঘুঁচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্যে চিত্ত ব্যাকুল হইয়া উঠে।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের চিরায়ত গল্প পাঠের আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গল্প, পোস্ট মাস্টার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক দুপুর 2:58:05। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের গল্প পাঠের আসর চিরায়ততে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গল্প, পোস্ট মাস্টার। বন্ধু, আমাদের আরও অনেক কিছু অনুষ্ঠান, অনেক কিছু পর্ব কিন্তু আপনাদের জন্য রয়েছে। চলুন এবারে একটু ছোট্ট করে জানিয়ে দিই যে আজ আমাদের পরবর্তী ঠিক কী কী অনুষ্ঠান রয়েছে। এখন তো আপনারা রয়েছেন আমাদের চিরায়ত পর্বে, এবং পর্বের প্রায় শেষ মুহূর্তেই আমরা চলে এসেছি, এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান সফরনামা। বিকেল 4:00 শুনবেন সুরের আকাশে, সঙ্গে থাকবো আমি। ঠিক বিকেল 5:00 শুনবেন গীত বাহার। সন্ধ্যে 6:30 শুনবেন আমাদের অনুষ্ঠান হৃদয়ের সুর। সন্ধ্যে 7:25 শুনবেন সেরা কথা। রাত 8:05 তখন শুনবেন গান অন্তহীন। রাত 9:02 শুনবেন অনুষ্ঠান গীতি আকাশ। আর রাত ঠিক 9:30 আপনাদের সেই বহু প্রতীক্ষিত পর্ব, আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে পর্ব। আর আজ কিন্তু এই আজ রাতে পর্ব নিয়ে থাকছে আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু আর জি অর্ণব। হ্যাঁ, অর্ণবদা আজ আপনাদের সঙ্গে থাকবে আজ রাতে এই আজ রাতে পর্ব নিয়ে। আর ঠিক রাত 11:00 কিন্তু আমাদের এফএমগুলির অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন। তাহলে জানিয়ে দিলাম ছোট্ট করে যে আমাদের আজ পরবর্তী কী কী অনুষ্ঠান হতে চলেছে। চলুন তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্তী।

বন্ধু, শুরু করছি আপনাদের আরও একখানি প্রিয় পর্ব, সফরনামা পর্ব। আর আজ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে সফরনামা পর্বের এই সফর। চলুন তাহলে শুরু করি। ঘড়িতে এখন সময় ঠিক বেলা 3টে বেজে 1 মিনিটও হয়নি, চলছে তার 44 সেকেন্ড। চলুন তাহলে শুরু করি আর আপনাদের সঙ্গে এই সফরনামা পর্ব নিয়ে ঠিক

তিনটে বেজে 58 মিনিট পর্যন্ত কিন্তু থাকবো আমি আপনাদের সঙ্গে, তাই আপনারা সবাই আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে এটা জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনাদের জন্য, 0381236253 নম্বরটি কিন্তু নয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা সবাই জানেন। তবে এই মুহূর্তে আর বলছি না, দেখা যাক আমাদের কোন কোন বন্ধুর মনে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি। আমি কিন্তু তাকিয়ে আছি কারা কারা মেসেজ করছেন। চলুন তাহলে শুরু করি আজকের এই সফর। তবে হ্যাঁ, আজ সফরনামা পর্বে আমি ঠিক নামটা আগে আপনাদের বলছি না, এখানে গান।

শ্রোতা বন্ধু, শুনছিলেন এতক্ষণ আমাদের এই সফরনামা পর্বের প্রথম যে গানখানি আমি আপনাদের জন্য রেখেছি। আর আশা করছি এই গানখানি শুনে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে আমি ঠিক কোন ছায়াছবি নিয়ে আজ কথা বলবো আর কোন ছায়াছবির গানখানি আপনাদের শোনালাম। হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছেন, এই গানখানি বর্ডার টু ছায়াছবি থেকে। আর এই গানখানি শুধুই যে কোনো ছায়াছবির গান তা কিন্তু আমরা বলতে পারি না, কারণ এই গানখানির সঙ্গে আমাদের একটা ইমোশন জড়িয়ে আছে। এই গানটা শুনতে দেরি আমাদের মনে একটা আলাদাই অনুভূতি আমাদের তারা জাগায়। 2026 সালে অনুরাগ সিং দ্বারা সহলিখিত এবং পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার একটি আসন্ন মহাকাব্যিক অ্যাকশন যুদ্ধধর্মী চলচ্চিত্র কিন্তু বর্ডার টু, যার প্রথম অংশ অর্থাৎ বর্ডার ওয়ান যদি আমরা বলে থাকি সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। এবং এই গানখানির সঙ্গে আমরা সকলে প্রথমবার কিন্তু পরিচিতি পেয়েছি সেই ছায়াছবির মাধ্যমে, তারই দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অংশ বলা যায়। ভারতীয় হিন্দি ভাষার একটি মহাকাব্যিক অ্যাকশন যুদ্ধধর্মী চলচ্চিত্র কিন্তু এই বর্ডার টু ছায়াছবি। আপনারা অনেকেই হয়তো এই ছায়াছবিটি হলে গিয়ে অর্থাৎ সিনেমা হলে গিয়ে দেখেছেন, আবার কেউ কেউ হয়তো ঘরে বসে বাবা মায়ের সাথে কিংবা বন্ধুদের সঙ্গে বা নিজের একাকিত্ব কাটানোর জন্য একা একা বসে দেখেছেন। তবে হ্যাঁ, যে যেভাবেই যে অবস্থাতেই দেখেছেন না কেন, এইটুকু বলা যেতে পারে যে এই ছায়াছবিটি সত্যি আমাদের প্রত্যেকের মন জয় করে নিয়েছে। আর আর যাই হোক, আমাদের দেশমাতৃকার সঙ্গে সম্পর্কিত, তো তাই এর অনুভূতিটা একটু অন্যভাবেই আমাদের মনে জায়গা থাকে। পরিচালক ছিলেন অনুরাগ সিং এবং এই ছায়াছবির যারা প্রযোজক ছিলেন ভূষণ কুমার, কৃষণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। আপনারা সবাই জানেন যে এই ছায়াছবিতে যারা শ্রেষ্ঠাংশে অভিনয় করেছে সানি দেওল, বরুণ ধবন, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, সোনম বাজওয়া, মোনা সিং, আনিয়া সিং, মেধা রানা এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। এবং যে গানগুলো আজ আমরা শুনছি বা শুনব এই বর্ডার টু ছায়াছবি থেকে, অনু মল্লিক, মিথুন, বিশাল মিশ্র এবং সচেত পরম্পরা গুর মহিদের প্রত্যেকের কণ্ঠে এই যে সুরগুলো আমরা শুনতে পেয়েছি ছায়াছবিতে, ঠিক একইভাবে কিন্তু আজকে এই সুরে আমরা আরও একবার মোহিত হয়ে যাব সবাই একসাথে। তাই চলুন আমরা কথা বলি আর শুনি এই গান 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তে। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। এবারে চলুন এই ছায়াছবির পরের গান খানি আপনাদের জন্য রাখছি।

শ্রোতা বন্ধু, আশা করছি আমার সঙ্গে আপনারা সবাই শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমাদের এই মুহূর্তের পর্ব সফরনামা। সফরনামা পর্বে আজ আমরা কথা বলছি বর্ডার টু এর গানগুলো আমাদের প্রত্যেকের কিন্তু অতি পরিচিত গান এবং আমাদের প্রত্যেকেরই প্রায় প্রিয় গান কিন্তু বলা যেতেই পারে। বন্ধু, এই যে বর্ডার টু ছায়াছবি, এই ছায়াছবির যে মূল চিত্র গ্রহণ করা হয়েছিল 2025 সালের গোড়ার দিকে কিন্তু শুরু হয়েছিল, আর ভারতের বিভিন্ন স্থানে কিন্তু সেটা শুটিং করা হয়েছিল এবং তার প্রমাণ কিন্তু আমরা এই ছায়াছবি যখন দেখেছি সেটা কিন্তু আমরা সেই প্রমাণটা কিন্তু পেয়েছি, সবাই পেয়েছি, আমরা জানি, বুঝতে পেরেছি যে শুধুমাত্র কোনো একটি জায়গাকে নির্দিষ্ট করে কিন্তু এই ছায়াছবির এতগুলো চিত্র আমরা দেখতে পাইনি। তাই বললাম 2025 সালের একেবারে কিন্তু গোড়ার দিকেই শুরু হয়েছিল এই বর্ডার টু ছায়াছবির মূল যে চিত্রগ্রহণ। প্রাথমিক সময়সূচি মধ্যপ্রদেশের ঝাঁসিতে হয়েছিল, যেখানে প্রধান অভিনেতাদের নিয়ে ছবিটির কিছু অংশ 2025 সালের জানুয়ারিতে শুটিং করা হয়েছিল এবং তৃতীয় প্রযোজনার সময়সূচির সময় ছবিটির বেশিরভাগ অংশ পুনে জাতীয় প্রতিরক্ষা একাডেমি অর্থাৎ NDA-তে চিত্রায়িত হয়েছিল। অভিনেতা সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধাওয়ান এবং আহান শেঠি সামরিক প্রশিক্ষণ এবং চরিত্র পরিচিতির দৃশ্যে অংশ নিয়েছিলেন। NDA-র সময়সূচি 2025 সালের জুনে শেষ হয়েছিল এবং মঞ্চস্থ মহড়া এবং একাডেমি ভিত্তিক যে দৃশ্য অন্তর্ভুক্ত ছিল, যেখানে NCC ক্যাডেটরা ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত অংশ চিত্রটাও কিন্তু গ্রহণ করা হয়েছিল হালদওয়ালা, দেরাদুন অর্থাৎ উত্তরাখণ্ড, সেই সাথে

পাঞ্জাবে অমৃতসর সহ যেখানে গ্রাম এবং সামরিক শিবিরের দৃশ্যগুলি চিত্রায়িত হয়েছিল। 2025 সালের ঠিক মাঝামাঝি সময়ের মধ্যেই কিন্তু অমৃতসর পর্বের শুটিং শেষ হয় এবং যার পর বেশ কয়েকজন শিল্পী তাদের অংশের কাজ শেষ করেন। পরবর্তী প্রতিবেদন অনুযায়ী ছবিটির ক্লাইম্যাক্স বা চূড়ান্ত দৃশ্যের যে চিত্র ধারণ সেটা কিন্তু 2025 সালের ডিসেম্বরে একটি বড় পরিসরে করার কল্পনা করা হয়েছিল, যেখানে ব্যাপক একটা অ্যাকশন দৃশ্য থাকবে এবং সেই অ্যাকশন দৃশ্য আমরা বোধহয় এই ছায়াছবির বেশ মাঝামাঝি সময় বা শুরুর দিক থেকে বা শেষের দিকে তো অবশ্যই পেয়েছি বলতে পারি। আর হ্যাঁ, প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রীরা প্রত্যেকে কিন্তু তাদের অভিনয় দিয়ে আমাদের এতটাই মুগ্ধ করেছেন যে এই ছায়াছবিটিকে শুধু একটি সেই হলে বসা, টিকিট কেটে একটু সময় কাটানো, সেই অনুভূতিটা বোধ হয় আমাদের একটু কমই হয়েছে। আমরা নিজেরা নিজেদের দেশমাতৃকাকে বোধ হয় আরও অন্যভাবে, একটু অন্যভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি, আমাদের দেশের জওয়ানদের নিয়ে আমরা একটু অন্যভাবে গর্বিত হতে পেরেছি, আরও একটু বেশি গর্ববোধ করতে পেরেছি। চলুন সঙ্গে থাকুন, এবারে তাহলে পরের গানখানি শোনাই আপনাদের। আর হ্যাঁ, আজ আমরা শুনছি এবং কথা বলছি বর্ডার টু ছায়াছবি নিয়ে। আশা করছি আপনাদের প্রত্যেকেরই প্রিয় ছায়াছবি, খুব পুরনো কিছু নয়। আর আমরা জানি যে এই যে ছায়াছবি রয়েছে, ছায়াছবির ঘর কব আওয়াজ শিরোনামে প্রথম যে গানটি 2026 সালের 2 জানুয়ারি কিন্তু তার মুক্তি পায়, যে গানখানি দিয়ে শুরু করেছিলাম আমি আজকের এই পর্ব, শোনাবো আপনাদের আরও অনেক কিছু। শুনুন তাহলে, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, ভারতের প্রজাতন্ত্র দিবসের ছুটির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের এই বর্ডার টু চলচ্চিত্রটি 2026 সালের 23 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত হয়েছিল ভারতের 79তম স্বাধীনতা দিবসে। ছবিটির প্রথম পোস্টার এবং মুক্তির তারিখ প্রকাশ করা হয়। দেশাত্মবোধক ভাবাবেগ জাগিয়ে তুলতে পোস্টারে ছবিটির ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে, হিন্দুস্তান কে লিয়ে লড়েঙ্গে ফির একবার, অর্থাৎ হিন্দুস্তানের জন্য লড়ব আরও একবার। আর এই লাইনটি শুধু একটি ট্যাগলাইন নয়, আমাদের প্রত্যেকেরই বোধ হয় মনের একটা আহ্বান। তাই চলুন আরও একবার সেই প্রেক্ষাগৃহে কাটানো সেই মুহূর্তটা, সেই দৃশ্যটা আরও একবার চোখে ভাসায়।

বন্ধু, আপনারা শুনছেন আমার সঙ্গে আজ বর্ডার টু ছায়াছবির গানগুলো। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যে এই ছায়াছবিতে লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং কালের শিখ রেজিমেন্টের একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে যিনি অভিনয় করেছেন তিনি হলেন আমাদের অতি পরিচিত এবং অনেক প্রিয় একজন অভিনেতা সানি দেওল। এবং বরুণ ধবন আমাদের আরও একজন প্রিয় অভিনেতা, এই ছায়াছবিতে অভিনয় করেছেন মেজর হুশিয়ার সিং দাহিয়া হিসেবে, যিনি গ্রেনেডিয়ার্স রেজিমেন্টের একজন ভারতীয় সেনা কর্মকর্তা। দিলজিৎ দোসাঞ্জ, যিনি ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখ, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা, 18 নম্বর স্কোয়াড্রনের সদস্য হিসেবে তিনি এই ছায়াছবিতে অংশগ্রহণ করেছেন। আহান শেঠি, লেফটেন্যান্ট কমান্ডার MS রাওয়াত, ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে এই ছায়াছবিতে কিন্তু তিনি অভিনয় করেছেন। মোনা সিং, যিনি অভিনয় করেছেন ফতেহের স্ত্রী হিসেবে, সোনম বাজওয়া, যিনি অভিনয় করেছেন মঞ্জিৎ শেখান নির্মলের স্ত্রী হিসেবে, আর হ্যাঁ আরও একজন অতি পরিচিত মেধা রানা, যিনি ধনু দেবী হোশিয়ারের স্ত্রী হিসেবে কিন্তু অভিনয় করেছেন রাওয়াতের স্ত্রী হিসেবে আনিয়া সিং। আর সুনীল শেঠি, যার বিশেষ উপস্থিতিতে AC ভৈরব সিং রাঠোর, অর্থাৎ লাঙ্গেওয়ালা যুদ্ধে অংশগ্রহণকারী ইউনিটের সাথে যুক্ত BSF কর্মকর্তা হিসেবে আমরা তাকে এ ছায়াছবিতে দেখতে পেয়েছি। বন্ধু, আরও একবার আপনাদের তাদের নামগুলো এবং তারা ঠিক কী অভিনয় করেছেন, কোন অংশে তারা এই অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন জানিয়ে দিলাম, কারণ আমরা গানগুলো শুনতে শুনতে তাদের প্রত্যেকের সেই অভিনয়গুলো যেন আরও একবার চোখে ভাসাতে পারি। আশা করছি গানগুলো আপনারা সবাই উপভোগ করছেন। আজকের এই সফরনামা পর্বে আমাদের যে বর্ডার ট্যুরের যে সফরটা, আপনাদের প্রত্যেকের ভালো লাগছে এটাই আশা করছি। সঙ্গে থাকুন, কারণ বর্ডার টু ছায়াছবির গান কিন্তু এখনও শেষ হয়নি। হ্যাঁ, আমার ঝুলিতেই বর্ডার টু ছায়াছবির আরও গান রয়েছে, তাই তার জন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে, শুনতে হবে 101.6 MHz FM প্রচার তরঙ্গে আমার।

শ্রোতাবন্ধু, এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন এবং শুনছিলেন বর্ডার টু ছায়াছবির গানগুলো। আজকে এই সফরনামা পর্বে আমরা সফর করলাম বর্ডার টু ছায়াছবিতে। আমাদের সেই স্মৃতিতে আরও একবার আমরা ফিরে গেলাম, মন্থন করলাম সেই ভালো লাগার, সবার প্রিয় সেই ছায়াছবিটি, সেই অনুভূতি, সে সব কিছু, আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের টান, এটা চিরকাল অটুট থাকুক আর থাকবে এভাবেই। এই আশাটুকু রেখেই আজকের এই সফরনামা পর্ব এখানে তার ইতি টানছি, কারণ সময় হয়ে গেছে আমাদের পরবর্তী পর্বগুলোতে যাওয়ার। এখন ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক বেলা 3:57 হয়ে

শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। আগামী মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 9ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন যুবকদের মাদকাসক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদকবিরোধী লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুটি দেশ বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ ও জলবায়ু ক্ষেত্রে দুই দেশ নতুন উদ্যমে পরস্পরকে সহযোগিতা করেছে। তিনি বলেন, উভয় দেশ এই বছরটিকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে উদযাপন করেছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে নবম জাতীয় পোষণ মাস 2026। বারাণসীতে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এই বছরের পোষণ মা কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পুষ্টি প্রকল্প 2.0 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো হট কুকড মিলস বা রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। আপনারা শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতাবন্ধু, আরও একবার স্বাগত জানাই আপনাদের সকলকে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় FM জয়ন্তী। আর এই মুহূর্তে ঘড়িকাটা বলছে ঠিক বিকেল 4টে বেজে 1 মিনিট হয়ে 20 সেকেন্ড, অর্থাৎ সময় হয়ে গেছে আপনাদের বহু প্রতীক্ষিত বলতে পারি একখানি পর্ব, সুরের আকাশে পর্বে। এই পর্বে আপনারা আপনাদের পছন্দের গান কিন্তু আমাকে ফোন করে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা মেসেজ করে পাঠাতে পারেন। তবে অনুষ্ঠান শুরু করতে করতে

0: কিন্তু আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু বেশ কিছু গানের রিকোয়েস্ট অলরেডি চলে এসেছে। তবে হ্যাঁ বন্ধু, একটু জানিয়ে দিই, আজ এই সুরের আকাশে পর্বে যে গানগুলোর জন্য আপনারা অনুরোধ করতে পারবেন, মূলত হিন্দি ছায়াছবির যে গানগুলো রয়েছে সেই ছায়াছবির গানগুলোই কিন্তু আজ আমরা আপনাদের জন্য শুনিয়ে থাকি। তাই সবাই সঙ্গে থাকুন 03-8123-26253, এটা রয়েছে আমাদের ফোন নম্বর। দেখতে পাচ্ছি ফোন কিন্তু বাজছে, চলুন দেখে নিই সঙ্গে কি রয়েছে। নমস্কার বন্ধু, কে বলছেন?
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি মিলনসঙ্গ থেকে।
0: হ্যাঁ বলুন সুমন বাবু।
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল
1: ম্যাম। মুভির নাম হইলো মে এস আই হিউ, অজয় দেবগনের মুভি। হ্যাঁ
0: আচ্ছা,
1: এটা থেকে দিওয়ানাপন দিওয়ানে কি এই গানটা শুনিয়ে দেন।
0: দিওয়ানাপন দিওয়ানে কি, তাই তো?
1: দিওয়ানে কি।
0: অবশ্যই সঙ্গে থাকুন শোনাচ্ছি। হ্যাঁ ভালো থাকবেন।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার বন্ধু, হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলতে বলতে আমি বেশ কটা রিকোয়েস্ট পেয়েই গেছি। তবে হ্যাঁ, আরও একবার

বন্ধু, আজ কিন্তু আমরা এই সুরের আকাশে পর্বে হিন্দি ছায়াছবির গান শুনবো, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি ধীরে ধীরে আমাদের এই পর্ব। আর হ্যাঁ, আমি কিন্তু এই পর্বটি নিয়ে আপনাদের সঙ্গে আছি ঠিক বিকেল 5টা পর্যন্ত, তাই ধৈর্য হারাবেন না, সঙ্গে থাকুন। আপনাদের রিকোয়েস্টের গানটাও আমি শোনাবো আপনাদের।

বন্ধু, আপনারা শুনছেন আমাদের সুরের আকাশে পর্ব 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আমাদের বন্ধু সুমন বাবু অনুরোধ করেছিলেন একখানি গান, চলুন আমাদের বন্ধুর এই গানখানি দিয়ে শুরু করছি তাহলে আজকের এই সুরের আকাশে পর্ব। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনাদের জন্য রয়েছে, দেখতে পাচ্ছি অনেকগুলো মেসেজ কিন্তু চলে এসেছে। আপনাদের প্রত্যেকের পছন্দের গানই আমি শোনাবো, হ্যাঁ কথা দিলাম আমি। তবে হ্যাঁ, তার জন্য একটু ধৈর্য রাখতে হবে, একখানি গান শেষ হোক, তারপর ফোন যারা করছেন আপনাদের সঙ্গেও কথা হবে, আপনাদের অনুরোধটাও আমি রাখবো। চলুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনার রয়েছেন সুরের আকাশে পর্বে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধু কিন্তু ফোনে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি কোয়েল রামচন্দ্র আছে, অখিল দেবপুর।
0: হ্যাঁ বন্ধু, বলুন কি গান শুনবেন?
1: আমি গান শুনবো সাজা পেটিকা 1 2 3 4 5 6 7 8 এই গানটা।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, হোয়াটসঅ্যাপে অনেক কটা রিকোয়েস্ট পেয়ে গেছি, ফোনেও পেলাম, ফোন বাজছে, আরও একবার চলুন শুনে নিই কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
2: আমি হাওড়া থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন।
2: দিদি ভাই, আমাকে গান শোনাবেন সারাক ছবি থেকে তুমি আপনা বানানে কি খাইয়ে হ্যায় কুমার।
0: তুমি আপনা বানানে কি
2: খাইয়ে হ্যায়?
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
2: হ্যাঁ নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ আপনিও ভালো থাকবেন। বন্ধু চলুন এবারে একটা একটা করে আপনাদের পছন্দের গানগুলো শোনাই নাকি। ঘড়ির কাঁটা বলছে ঠিক 4:11 হলো, আছি আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটি নিয়ে ঠিক 5টা পর্যন্ত। সঙ্গে রয়েছেন কিন্তু আরও একজন বন্ধু, দেখি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো, আমি রেখা রায় বলছি, নাগরদোলা উত্তর বাজারঘাট থেকে।
0: হুম বন্ধু বলুন।
3: ছবির নাম বাইজু বাউরা।
0: আচ্ছা।
3: হ্যাঁ, মোহাম্মদ রফির কণ্ঠে তো দুনিয়া কে রখওয়ালে গানটা থাকলে শোনাবেন?
0: অবশ্যই চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
3: হ্যাঁ
0: হ্যাঁ, ধন্যবাদ। বন্ধু আমি কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে এই সুরের আকাশে পর্বটি নিয়ে ঠিক বিকেল 5টা পর্যন্ত। আর হ্যাঁ, আরও একবার জানিয়ে দিই যে আজ কিন্তু আমরা সুরের আকাশে পর্বে হিন্দি ছায়া ছবির গান মূলত আমরা শুনবো, তাই আর এই গানগুলো শোনানোর জন্য আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি আপনাদের, তাই আমার সঙ্গে আপনাদেরও কিন্তু চেষ্টা করতে হবে শোনার, ধৈর্য ধরে শুনতে হবে আর টিউন করে থাকতে হবে 101.6 MHz FM প্রচার তরঙ্গে। হ্যাঁ ঠিক, আমার আপনার সবার প্রিয় FM উচ্চারণতে। চলুন তাহলে এবারে পরের গানখানিতে যাই। পরের গানখানি অনুরোধ করেছেন আমাদের এক বন্ধু, হোয়াটসঅ্যাপে তিনি লিখে পাঠিয়েছেন। বন্ধুর নামখানি আমি বলছি, তবে হ্যাঁ তার আগে ওনার পছন্দের গানখানি চলুন এবারে আপনাদের শোনাই।

শ্রোতা বন্ধু, জিরানিয়া থেকে কিন্তু আমাদের বন্ধু ঝর্ণা ভট্টাচার্য এই গানখানির জন্য অনুরোধ করেছিলেন। বন্ধু, আশা করছি আপনি শুনছেন এই গানখানি। আর

আপনারাও সবাই শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম জয়ন্ত। আর এবারে যে গানখানি শোনাবো, এই গানখানি অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু রাখি। রাখি দেবী, আপনার পছন্দের এই গানখানি চলুন এবারে শোনাই।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আমাদের আরও এক বন্ধু অনুরোধ করেছেন বাদল খটিয়াল পশ্চিমবঙ্গ থেকে। চলুন এবারে ওনার পছন্দের একখানি গান আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম জয়ন্ত

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আর আজ সুরের আকাশে পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। এবারে যে গানখানি শোনাবো, গানখানি অনুরোধ করেছেন বিধান টাকার জলা থেকে। বিধানবাবু টাকার জলা থেকে অনুরোধ করেছেন, উনি আমাদের একনিষ্ঠ শ্রোতা বন্ধু। বন্ধুর সঙ্গে রয়েছেন আপনি, আশা করছি সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবারে আপনার প্রিয় গানখানি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই পর্ব, এবং এই পর্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: দিদি
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ, ওই লিখে জোখা তুঝে ও তেরি ইয়াদ মে
0: অবশ্যই
1: হাজারো রঙ কে নজারে বন গয়ে।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, ধন্যবাদ দিদি,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটা বলছি, আছি আর কিছুটা সময় আপনাদের সঙ্গে এই সুরের আকাশে পর্বটি নিয়ে। তাই চলুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। সঙ্গে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আরও একজন বন্ধু ফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার,
2: নমস্কার দিদি,
0: নমস্কার।
2: আমি গয়ফং থেকে এসান দেবনা বলছি।
0: হ্যাঁ, কি গান শুনবেন বলুন।
2: হ্যাঁ, আমি দিলওয়ালে থেকে গান শুনব।
0: কি গান?
2: জিত রাজেশকে লিয়ে গান শুনবো, দিলওয়ালে ছয় ছবির নাম দিলওয়ালে।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে, আপনারা শুনছেন অনুষ্ঠান সুরের আকাশে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি আর খুব অল্প সময়, কারণ আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের সময় হয়ে গেছে পরের অনুষ্ঠানে যাওয়ার। আর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সময় ঠিক বিকেল 4:56। চলুন তাহলে এবারে এই যে পর্বটি রয়েছে সুরের আকাশে পর্বের শেষ গানখানি আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, চলুন এবারে এই সুরের আকাশে পর্বের রিপিট আনছি। শুরু করছি আমাদের পরের পর্ব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে এবারে যাই আপনাদের আরও একখানে প্রিয় পর্ব

শ্রোতা বন্ধু, আজকের এই গীত বাহার পর্বে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব পরিচিত এবং প্রিয় একজন মানুষ। নামকারী আমি বলবো, তবে তার আগে ওনার ব্যাপারে একটু ছোট্ট করে বলে নিই। তিনি এমন একজন যিনি হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। হ্যাঁ, তার জন্মস্থান ভারতের মাদ্রাজ। তার পিতার নাম আর কে শেখর। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার পর বা হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার। শুনে নিলেন তাহলে বন্ধু আজ কাকে নিয়ে আমরা কথা বলছি? হ্যাঁ, আজ আমরা এ আর রহমানকে নিয়ে কথা বলছি। তিনি আগে এ এস দিলীপ কুমার নামে আমাদের সকলের কাছে পরিচিত ছিলেন, কিন্তু মুসলমান হিসেবে তিনি যখন ধর্মান্তরিত হন তারপর আমরা তাকে চিনি এ আর রহমান হিসেবে। আজ কিন্তু আমরা এই পুরো গীত বাহার পর্বটা জুড়ে এ আর রহমানকে নিয়ে কথা বলবো, শুনবো ওনার জীবনের ইতিহাস, ওনার ছোটবেলা, ওনার পারিবারিক জীবন, ওনার সঙ্গীত শিক্ষা, পেশা জীবন, সঙ্গীত পরিচালনার যা ইতিহাস, যা ভালোবাসা তিনি ছড়িয়ে রেখেছেন এই সঙ্গীত জগতে, সে সব কিছু নিয়ে যে আমরা কথা বলবো গীত বাহার পর্বে। আর হ্যাঁ, তার পাশাপাশি তার সঙ্গে তো ওনার গান তো রাখতেই হয়, তাই না? তাই চলুন কথা বলবো, কথায় আর গানই আমাদের আজকের এই গীত বাহার পর্ব আমরা মাতিয়ে রাখবো। তবে এবারে এ আর রহমানের একখান বিখ্যাত গান দিয়ে চলুন শুরু করি। তাই সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, FM উচ্চারিত

মিউজিকের ঝড় উপাধিতে ভূষিত করেছেন। আপনারা সবাই জানেন যে 2004 সালে টাইম ম্যাগাজিনে কিন্তু তাঁকে, অর্থাৎ এ আর রহমানকে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে যে গানখানি জাস্ট আপনারা শুনলেন বা এখন যে শুনছেন, সেই গানগুলো কিন্তু আমাদের খুব প্রিয় একখানি ছায়াছবি লাগান ছায়াছবির গান, যে ছায়াছবির সবকটা গান প্রযোজনায় করেছেন আমাদের শিল্পী এ আর রহমান। সঙ্গে থাকুন, কারণ এ আর রহমানকে নিয়ে আজ আমরা আরও অনেক কথা বলবো। তার জীবন বৃত্তান্ত আমাদের কাছে অনেক রয়েছে। সঙ্গে থাকুন, শুনুন।

শ্রোতা বন্ধু, আজকের এই গীত ভার পর্বে আজ আমরা কথা বলছি এ আর রহমানকে নিয়ে। তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কিন্তু সঙ্গীত পরিচালনা করেছেন। আর আরেকটু আগেই বলছিলাম যে তিনি কিন্তু ভারতে মাদ্রাজে জন্মগ্রহণ করেছেন। তার পুরস্কার অগণিত রয়েছে, তবে তার পুরস্কারগুলোর মধ্যে রয়েছে দুটো অস্কার, একটি বাফটা পুরস্কার এবং একটি গোল্ডেন গ্লোব, 4টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, 13টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার কাজের জন্য তাকে মাদ্রাজের মোজার্ট বলা হয় এবং তার তামিল ভক্তরা তাকে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত, আর ঘড়ির কাটা বলছে এই মুহূর্তে সময় ঠিক বিকেল 5টা বেজে প্রায় 20 মিনিট। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে, আজ আমরা কথা বলছি এ আর রহমানকে নিয়ে। জানেন তো, রহমানের বাবা রাজগোপালা কুলাসেখরন ছিলেন তামিল সঙ্গীত সুরকার। মূলত পশ্চিমী সঙ্গীতে তিনি শিক্ষালাভ করেন, পরবর্তীতে মাস্টার ধনরাজ ও মানায়ঙ্গদ সুব্রহ্মণ্যম বিশ্বনাথনের কাছে, কিন্তু তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রের তালিম নেন। তার কাজগুলো ভারতীয় সঙ্গীতের সাথে ইলেকট্রনিক মিউজিক এবং ওয়ার্ল্ড মিউজিক এবং পশ্চিমা অর্কেস্ট্রাল মিউজিকের সম্মিলনের সঙ্গে কিন্তু বিখ্যাত। প্লেব্যাক বা চলচ্চিত্রে গান গিয়ে এ আর রহমানের আত্মপ্রকাশ প্রথম হয় বোম্বে ছবিতে, যেটা তামিল ভাষায় 1995 হয়েছিল। এর আগে তিনি অনেক গানে কোরাসে কণ্ঠ দিয়েছেন, কিন্তু প্রথম কোনো গানে পূর্ণাঙ্গ ভূমিকা পালন করেন বোম্বে সিনেমার হাম্মা হাম্মা গানটিতে। তার কণ্ঠে প্রথম অ্যালবাম বের হয় বন্দে মাতারম শিরোনামে সনি মিউজিক কোম্পানির পক্ষ থেকে। অ্যালবামটি মোট 28টি দেশে একযোগে প্রকাশ করা হয় 15ই আগস্ট 1997 সালে। শোনাবো আপনাদের সেই গানগুলিও সঙ্গে থাকতে হবে, তার জন্য চলুন তাহলে শুনি একসাথে এ আর রহমানের কিছু গান।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে হেমন্ত, আর ঘড়ির কাটা বলছে ঠিক বিকেল 5:23 হয়ে 22 সেকেন্ড এর মুহূর্তে। আর এখন কিন্তু আপনারা শুনছেন অনুষ্ঠান গীত পাহাড়। আর আজ গীত পাহাড় পর্বে আমরা কিন্তু যার তৈরি করা গান শুনছি, তিনি হলেন এ আর রহমান। ঠিক শুনছেন, এ আর রহমান বিখ্যাত সঙ্গীত প্রযোজক। আজ আমরা তাকে নিয়ে কথা বলছি, তার তৈরি করা, তার সুর করা গানেই কিন্তু আমরা আজ আপনাদের শোনাচ্ছি। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন

শ্রোতা বন্ধু, আজ গীত বাহার পর্বে আমরা এ আর রহমানকে নিয়ে কথা বলছি। এ আর রহমানের গান শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। তার সুরে একদিকে যেমন শান্তি ও আধ্যাত্মিকতার ছোঁয়া থাকে, অন্যদিকে থাকে আধুনিকতার সাহসী এক পরীক্ষা। তাই তার প্রতিটি অ্যালবাম বা সিনেমার গান অন্যগুলোর থেকে একটু হলেও আমাদের কাছে আলাদা বলে মনে হয়। তিনি কখনো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, কখনো সুফি, কখনো লোকসঙ্গীত, আবার কখনো পাশ্চাত্য অর্কেস্ট্রার সঙ্গে ইলেকট্রনিক সাউন্ড মিলিয়ে এমন এক সুরের জগৎ তৈরি করেন যা শ্রোতার মনে দীর্ঘদিন থেকে যায়। রহমানের গান প্রথমবার শুনলে অনেক সময় সাধারণ মনে হতে পারে, কিন্তু বারবার শুনলে নতুন নতুন বাদ্যযন্ত্র, সুরের স্তর এবং সূক্ষ্ম আবেগ ধরা পড়ে। এ কারণে তার অনেক গান সময়ের সঙ্গে সঙ্গে আরও জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক এমনই একটি জনপ্রিয় গান এবারে চলুন আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়ি বলছে যে ঠিক সন্ধে 6:24 হয়ে 43 সেকেন্ড, অর্থাৎ আমাদের এই গীত বাহার পর্ব আজকে

যেহেতু আমরা তার প্রায় শেষ পর্বে চলে এসেছি, শেষ মুহূর্তে, আর আজ আমরা এই গীত বাহার পর্বে যাকে নিয়ে আজ আমরা কথা বললাম, যার গান শুনলাম, তিনি হলেন বিখ্যাত সঙ্গীত প্রযোজক এআর রহমান। ওনার গান, ওনার সৃষ্টি আমাদের সকলের মনেই কিন্তু সঙ্গীতের একটা অন্যরকম ধারা বয়ে নিয়ে গেছে, আর সেই ধারাকে সঙ্গে রেখেই আজকের এই গীত বাহার পর্ব আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আর যে নিবেদিতা, আর আপনাদের পরবর্তী অনুষ্ঠানগুলো আপনাদের সঙ্গে একেবারেই সুন্দরভাবে বয়ে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে স্টুডিওতে আপনাদের বন্ধু আছেন অর্ণ। তাই সঙ্গে থাকবে, শুনতে থাকবেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে আমার আপনার সব্বার প্রিয় FM উচ্চান্ত।

0: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না,
1: বিল পে করার আগে আসবে তো।
2: সো গার্লস কি চলছে?
0: বিলিং চলছে। চল তোর কার্ডটা দেখ। এন্টার দে।
2: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে হৃদয়ের সুর পর্বের। হৃদয় সুরের আজকের পর্বে আমরা শুনব লোকগান। শ্রোতা বন্ধু, আজ যে শিল্পীর কণ্ঠে আমরা গান শুনতে চলেছি, তিনি এমন একজন শিল্পী যার কণ্ঠে মাধুর্য এক অন্য মাত্রায়। আজকের এই পর্বটা একটু অন্যরকম। আমরা শহরের কোলাহল থেকে একটু দূরে যাব, ফিরে যাব লাল মাটির পথের কাছে, শালপিয়ালের জঙ্গলের কাছে, মাদলের শব্দের কাছে, যেখানে গান মানে শুধু সুর নয়, গান মানে মানুষের জীবন, প্রেম, অভিমান, হাসি, দুঃখ, সংসার, উৎসব আর মাটির সঙ্গে মানুষের অদ্ভুত এক সম্পর্ক। আর সেই মাটির গানকে শহরের শ্রোতার ঘরে পৌঁছে দিয়েছিলেন যে শিল্পী, তার নাম অংশুমান রায়। একটি দরাজ স্বতন্ত্র, খানিকটা নাটকীয় অথচ অসম্ভব আপন কণ্ঠ, যে কণ্ঠে ছিল গ্রাম বাংলার সহজ ভাষা, লোকজ ছন্দ ও মানুষের জীবনের গল্প। আজকের এই পর্বে শুধু একজন গায়কের স্মরণ করার সময় নয়, এ যেন এক ফিরে দেখা বাংলা লোকগানের এক অসাধারণ অধ্যায়কে। শ্রোতা বন্ধু, চলুন তাহলে অংশুমান রায়ের কণ্ঠে আজকের এই পর্ব আমরা শুরু করি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ হৃদয়ের সুরের এই পর্বে আমরা শুনছি অংশুমান রায়ের কণ্ঠে নানান লোকগান। শ্রোতা বন্ধু, অংশুমান রায় জন্মেছিলেন 1936 সালের 19 আগস্ট, প্রয়াত হয়েছিলেন 1990 সালের 22 এপ্রিল। তিনি শুধু গায়ক ছিলেন না, ছিলেন সুরকার, বাদ্যযন্ত্র শিল্পী এবং লোকসঙ্গীতের একনিষ্ঠ সাধক। তার সঙ্গীত জীবনে

শুরুটা ছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে, পরে রাগপ্রধান গান ও ঠুংরির চর্চা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার শিল্পসত্তা সব থেকে বেশি আকৃষ্ট হয় বাংলার লোকগানের দিকে। পঞ্চাশের দশক থেকেই তিনি লোকগান, আদিবাসী জীবন ও সংস্কৃতি নিয়ে অনুসন্ধান ও গবেষণা শুরু করেন। আর এখানেই তৈরি হয় তার নিজস্ব সঙ্গীত ভুবন। কারণ অংশুমান রায় লোকগানকে শুধু গাইতেন না, তিনি লোকগানের ভেতরের মানুষটাকে বুঝতে চেষ্টা করতেন। অংশুমান রায়ের সঙ্গে শ্রোতাদের প্রথম পরিচয়গুলোর অন্যতম সাঁঝে ফোটে ঝিঙা ফুল, এই অন্যতম গানটি। 1962 সালে আকাশবাণী কলকাতা থেকে গানটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এই সম্প্রচারের মাধ্যমেই অংশুমান রায় শ্রোতাদের সাথে প্রথম পরিচয় বলা চলে। গানে মাদলের ব্যবহার এবং তার স্বতন্ত্র কণ্ঠ শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। গানটি শুনলে মনে হয় তিনি যেন স্টুডিওতে বসে গান করছেন না, মনে হয় কোথাও একটা গ্রামের উঠোনে বসে গল্পের ফাঁকে গান ধরেছেন। সেই সহজাত ব্যাপারটাই ছিল অংশুমান রায়ের শক্তি। অংশুমান রায়ের গানের সৌন্দর্যতা ঠিক এই জায়গাতেই। তার কণ্ঠে কোনো অতিরিক্ত আড়ম্বরতা নেই। লোকগানকে লোকগান হিসেবে গ্রহণ করেছেন তিনি। তার গলায় ছিল একটা দরাজ, খোলা এবং স্বাভাবিক আওয়াজ। তার সঙ্গে ছিল এক ধরনের নাটকীয়তা, যা সাধারণ কথাকেও গানের মধ্যে জীবন্ত করে তুলত। তার গাওয়া গানগুলো সাধারণ মানুষের জীবন, প্রকৃতি ও দৈনন্দিন সম্পর্কের ছবি খুব সহজেই উঠে আসত। শ্রোতা বন্ধু, ভাবুন একটা গ্রাম, সন্ধে নামছে, দূরে শালবনের অন্ধকার, কোথাও মাদুল বাজছে, আর সেই মাদুলের তালে কেউ গেয়ে উঠল, ভাদরও আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। এই ধরনের গানই অংশুমান রায়ের আসল জাদু। এই গানগুলোতে রয়েছে প্রেম, কিন্তু সেই প্রেম শহুরে প্রেম নয়। এখানে প্রেম মানে অপেক্ষা, অভিমান, সংসার, বিয়ে, হাসি ঠাট্টা, কখনো একটু দুষ্টুমি, অর্থাৎ জীবন যেমন গানও তেমন। শ্রোতা বন্ধু, আজও নতুন প্রজন্মের মধ্যেও বিভিন্নভাবে ফিরে এসেছে এই ভাদুর ও আশ্বিন মাসে গানখানি। মূলত অংশুমান রায়ের গাওয়া ও সুরারোপিত এই গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা বলে উল্লেখ করা হয় অনেক সময়। লোকগানের এমনিতেও একটা আশ্চর্য ব্যাপার আছে, লোকগান কখনো শুধু একজন মানুষের থাকে না, মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম সেই গান চলে, গানখানি বদলে যায়, নতুন রূপ পায়। অংশুমান রায় নিজেও লোকগানকে এইভাবেই দেখতেন। তার পুত্র গায়ক ভাস্কর রায়ের বর্ণনা অনুযায়ী অংশুমান বিশ্বাস করতেন লোকগান কখনো একজন নির্দিষ্ট লেখক বা সুরকারের সম্পত্তি নয়, দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে তা রূপ পায়। এমন ভাবনাই একজন শিল্পীকে শুধু গায়ক নয়, লোকসংস্কৃতির সাধক করে তোলে।

কোথায় তোমার বাড়ি কন্যা ঘর কোথায় জানি না, তোমায় ভালোবাসি কন্যা করছি না গো ছলনা। কোথায় তোমার বাড়ি কন্যা ঘর কোথায় জানি।

রাখি মানবো আকাশটাকে তারা সূর্য শশী, ভালোবাসা দোষের হলে হব আমি দোষী, সাক্ষী মানবো।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে, এবং এখন আপনারা শুনছেন হৃদয়ের সুর পর্ব। হৃদয়ের সুরের আজকের এই পর্বে আমরা শুনছি অংশুমান রায়ের কাজই কিছু গান। শ্রোতা বন্ধু, অংশুমান রায়ের গলা ছিল তার সবথেকে বড় পরিচয়। সেই কণ্ঠেই ছিল দরাজ ভাব, মাদকতা, স্বাভাবিকতা এবং নাটকীয়তা। তিনি গান গাইতেন এমনভাবে যেন গান তার কথার মধ্যেই কোনো সীমারেখা নেই। তার উচ্চারণ ছিল পরিষ্কার, শব্দের মধ্যে ছিল লোকজ স্বাদ, আর সুরের সঙ্গে তাল মিলিয়ে কণ্ঠের উঠানামা তৈরি করত এক অভিনয়ের আবহ। তাই তার গান শুধু শোনা যায় না, দেখাও যায়। চোখ বন্ধ করলেই যেন চরিত্রগুলো সামনে এসে দাঁড়ায়। একজন বউ, একজন বর, একজন বাবা, একজন মা, প্রেমে পড়া এক যুবক, সবাই তার গানে জায়গা পেত। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, এই গানটির মধ্যেও রয়েছে সেই পরিচিত হাস্যরস, সংসার এবং গ্রাম বাংলার সহজ জীবন। অংশুমান রায়ের জনপ্রিয় গানগুলোর তালিকায় এই গানখানি বিশেষভাবে উল্লেখযোগ্য। অংশুমান রায়ের প্রেমের গানগুলোর মধ্যে আমার বধু মান করেছে বিশেষভাবে জনপ্রিয় এই গানটি। গানটির কথা দীনেন্দ্র চৌধুরী এবং সুর অংশুমান রায়ের। সংরক্ষিত তথ্য পাওয়া গেছে, এই গানটিতে রয়েছে প্রেম, কিন্তু তার সঙ্গে আছে অভিমান। প্রেম যখন কাছে থাকে তখন তাকে আমরা ভালোবাসা বলি, আর প্রেম যখন একটু দূরে সরে যায় তখনই জন্ম নেয় গান। অংশুমান রায়ের প্রেমের গানগুলোর সৌন্দর্য, এগুলো খুব সাধারণ মানুষের ভাষায় কথা বলে। এখানে কঠিন শব্দ একেবারেই নেই, দুর্বোধ্য দর্শন নেই, আছে তুমি রাগ করেছ, তুমি অভিমান করেছ, তুমি কি ফিরে আসবে, অর্থাৎ যে কথাগুলো আমরা নিজেরা বলতে পারি না, লোকগান অনেক সময় সেগুলো আমাদের হয়ে বলে দেয়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, হৃদয়ের সুরে আজকের পর্বে আমরা শুনছি অংশুমান রায়ের কালজয়ী কিছু গান। শ্রোতা বন্ধু, লোকগানের এমনিতেও একটা আশ্চর্য ব্যাপার আছে। লোকগান কখনো শুধু একজন মানুষের থাকে না, মানুষের মুখে মুখে, প্রজন্মের পর প্রজন্ম এই গান বদলাতে থাকে, নতুন রূপ পায়। এবং অংশুমান রায় নিজেও লোকগানকে এইভাবেই দেখতেন। তার বিশ্বাস ছিল লোকগান কোনো একজন নির্দিষ্ট লেখক বা সুরকারের সম্পত্তি হতে পারে না, দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে তা রূপ পায়। অংশুমান রায়ের প্রতিভা শুধু লোকগানেই সীমাবদ্ধ ছিল না, তিনি চলচ্চিত্রেও গান গেয়েছেন। 1978 সালে চার মূর্তি ছবির ঘচাংফু খাবতোকে গানটির জন্য তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে সম্মানিত হন। এছাড়াও জয় বাবা, তারকনাথ, তমসা, দক্ষযজ্ঞ প্রভৃতি ছবিতে তার গান রয়েছে। অর্থাৎ তার কণ্ঠ লোকগানের মাটি থেকে উঠে এসে চলচ্চিত্রের পর্দাতেও নিজের জায়গা তৈরি করেছিল। এটাই একজন বড় শিল্পের পরিচয়। সেই শিল্পী আমাদের এখনও প্রাণে বাস করেন। তিনি ঘরানা মানেন, কিন্তু ঘরানার মধ্যে আটকে থাকেন না। শোনো একটি মুজিবুরের থেকে, এবার তার জীবনের অন্যতম ঐতিহাসিক গান। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গানখানি অংশুমান রায়ের কণ্ঠে এবং তার সুরে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব অর্জন করেছিল।

অংশুমান রায়ের এই গান সে অর্থ তার শিল্পী জীবনের এক ব্যতিক্রমী অধ্যায়, কারণ তার পরিচিতির মূল সুর ছিল বাংলার লোকগান, কিন্তু এই গান তাকে পৌঁছে দিয়েছিল দুই বাংলার মানুষের আবেগের কেন্দ্রে। অংশুমান রায়ের গান নিয়ে কথা বললে মাদুলকে বাদ দেওয়া একেবারেই যায় না, কারণ মাদুল তার গানের শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এ যেন তার গানের হৃৎস্পন্দন। বাংলার আদিবাসী সমাজ, জঙ্গলমোহনের নৃত্য, গান এবং উৎসবের সঙ্গে তার গভীর পরিচয় ছিল। সে পরিবেশ থেকেই তিনি লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। মাদুলের তালে তার কণ্ঠে যখন ওঠে, তার গানটা আর শহুরে মঞ্চের গান বলে মনে হয় না, মনে হয় আমরা পৌঁছে গেছি জঙ্গলমহলের কোনো উৎসবে। আজকের এই পর্বে অংশুমান রায়ের আরও বেশ কয়েকটি গান আমরা শুনব। এই গানগুলোর মধ্যে কখনো বিয়ের আনন্দ, কখনো সংসারের হাসি, কখনো প্রেম, কখনো আবার নিখুঁত লোকরস, আর এই বৈচিত্র্যই অংশুমান রায়কে আলাদা করে। অংশুমান রায়ের আরও একটি দিকের কথা যদি বলি, অনেক শ্রোতার কাছে হয়তো এটা অজানা থাকতেও পারে, তিনি শুধু গান গাইতেন না, বাদ্যযন্ত্রও বাজাতেন। মাদল তো ছিলই, পাশাপাশি তবলা, তানপুরা, বেহালা, বাঁশি বাজাতেও তার দক্ষতা ছিল। এমনকি ছবি আঁকা, কবিতা লেখা এবং হস্তশিল্পেও তার আগ্রহ, দক্ষতার অনেক কথা উল্লেখ রয়েছে। তাই তাকে শুধু ফোক সিঙ্গার বলে হয়তো তার শিল্পসত্তাকে ছোট করে দেখা হবে। তিনি ছিলেন এক অর্থে একজন সম্পূর্ণ শিল্পী।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন হৃদয়ের সুর পর্ব। হৃদয়ের সুরের আজকের এই পর্বে আমরা শুনলাম অংশুমান রায়ের কিছু কালজয়ী গান। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমি নিয়ে আসি এমন সব বিশিষ্ট ব্যক্তিত্বদের উক্তি, যে কথাগুলো শুনে আমরা কিছু হলেও শিখতে পারি এবং জীবনের বিভিন্ন সময় তা কাজে লাগাতে পারি। শ্রোতা বন্ধু, আমাদের জীবনের বিভিন্ন কঠিন সময় আসে, তখন আমরা হয়তো অনেকটাই হতাশ হয়ে পড়ি, কি করব, কিভাবে করব তা বুঝে উঠতে পারি না। সেই সময়গুলোতে আমরা চেষ্টা করি এমন কিছু মানুষের কথা শুনে চলতে, যে মানুষগুলো তাদের জীবনেও অনেকটা সংঘর্ষ করেছেন, অনেকটা লড়াই করেছেন এবং তারপর বিজয়ী হয়েছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, সেই উক্তিগুলো আমাদের জীবনে সাহায্য করে আমাদের জীবনকে আরও একটু মসৃণভাবে কাটানোর জন্য। শ্রোতা বন্ধু, তাই সেরা কথার আজকের এই পর্বে আমরা শুনব ডেল কার্নেগির কিছু বিশিষ্ট উক্তি। ডেল কার্নেগি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক, বক্তা, ব্যক্তিত্ব, উন্নয়ন প্রশিক্ষক। 1888 সালে জন্ম নেওয়া কার্নেগি মানুষের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের দক্ষতা নিয়ে কাজ করেছেন। তার সর্বাধিক জনপ্রিয় বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আজও ব্যক্তিত্ব যোগাযোগ দক্ষতা উন্নয়নের অন্যতম পরিচিত বই। তার সহজ বাস্তব ভিত্তিক চিন্তাধারা বিশ্বের অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। শ্রোতা বন্ধু, তাহলে চলুন আজ ডেল কার্নেগির কিছু অসাধারণ উক্তি আমরা শুনি। শ্রোতা বন্ধু, ডেল কার্নেগি বলছেন, কর্মহীনতা সন্দেহ এবং ভয়ের জন্ম দেয়, আর অবিরাম পরিশ্রম জন্ম দেয় আত্মবিশ্বাস এবং অদম্য সাহসের। যদি আপনি কর্মহীন হন এবং কোনো কাজ না করে বসে থাকেন, কোনো পরিশ্রম না করেন, তখনই কিন্তু আপনার মনে ভয় জন্ম নেবে। কিন্তু আপনি একই রকমভাবে যদি অবিরাম পরিশ্রম করতে থাকেন, তখন আপনার মনে আত্মবিশ্বাসের জন্ম নেবে, অদম্য সাহসের জন্ম হবে। অর্থাৎ পরিশ্রম যখন আমরা করব কোনো একটা কাজের পেছনে, কোনো একটা জিনিসের পেছনে, তখন আমাদের মনে একটা সাহস আলাদা মাত্রায় থাকবে। সে কথাই ডেল কার্নেগি বলেছেন। আমরা অনেক সময়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগি। অনেক সময় মনে হয় কোনো একটা কাজ করার আগে আমি যদি সফল না হই, আমি যদি এই কাজটি ঠিকভাবে করতে না পারি, এই প্রশ্নগুলো আমাদের মনকে একেবারে বিঁধে ফেলে, আমাদের আত্মবিশ্বাসকে চুরমার করে দেয়। কিন্তু ডেল কার্নেগি বলছেন যে যদি আমরা কাজ না করে বসে থাকি, তখনই কিন্তু আমাদের মন ভয়ভীত হয় এবং অবিরাম পরিশ্রম যদি আমরা করতে পারি, তাহলেই আত্মবিশ্বাসের জন্ম হয় মনে। তিনি আরো বলেছেন, পৃথিবীর বেশিরভাগ মহান অর্জন সেই মানুষের দ্বারাই সম্ভব হয়েছে যারা চারদিকে ঘোর অন্ধকারের মাঝেও

হাল ছাড়েননি। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই হাল না ছাড়ার গল্প কিন্তু অনেকেই বলেছেন, অনেকেই বুঝিয়েছেন যে লেগে থাকতে হবে কোনো একটা জায়গায় টিকতে গেলে। অর্থাৎ কোনো একটা কাজে যদি বারবার অসফলতা আসে, তারপরেও সেই কাজখানি ছাড়লে চলবে না। সেই কাজের প্রতি নিষ্ঠা রেখে ঘন অন্ধকারও যদি হয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, সেই কাজের জন্য মনোনিবেশ করতে হবে এবং সেই জায়গাতে পৌঁছাতে হবে, যাতে করে আমরা সেই কাজটির একেবারে শেষ সীমানা পর্যন্ত পৌঁছাতে পারি। তাই ডেল কার্নেগিও বলছেন, হাল ছেড়ো না বন্ধু।

শ্রোতা বন্ধু, ঠিক এইভাবেই ডেল কার্নেগি বলছেন যে হাল ছাড়লে চলবে না, ব্যর্থতা থেকেই সফলতার ভিত গড়ে তুলতে হবে। কারণ হতাশা এবং পরাজয় হলো সফলতার সবথেকে মজবুত দুটি সিঁড়ি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় পরাজিত হলে আমরা হাল ছেড়ে দিই, পরাজিত হলে মনে করি যে জীবনের সব কিছুই হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু শ্রোতা বন্ধু, ডেল কার্নেগি বলছেন যে হতাশা আর পরাজয়, এই দুটো জিনিস সফলতার সবথেকে মজবুত দুটি সিঁড়ি। পরাজয় এবং হতাশার সঙ্গে যদি আমরা লড়াই করতে পারি, যদি বিজয় হতে পারি, তাহলেই জীবনে সফল হতে আমাদের কেউ আটকাতে পারবে না। তিনি আরও বলছেন, দিনের সবথেকে কঠিন কাজটি সবার আগে শেষ করার অভ্যেস করা প্রয়োজন। দেখা যাবে সহজ কাজগুলো এমনিতেই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি শ্রোতা বন্ধু, যে জীবনে সহজ কাজগুলো আগে করে ফেলি। কিন্তু তিনি বলছেন, কঠিন কাজটা যদি আমরা আগে করে ফেলি তাহলে সহজ কাজগুলো অনেক সহজেই হয়ে যাবে। ডেল কার্নেগি আরও বলছেন যে ব্যক্তি নিজের কাজকে মন দিয়ে উপভোগ করতে পারে না, তার পক্ষে ক্যারিয়ারে বড় কোনো সফলতা অর্জন করা প্রায় অসম্ভব। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা যদি নিজের কাজকে উপভোগ করতে না পারি তাহলে সেই কাজকে ভালোভাবে করা কোনোভাবেই সম্ভব নয়। তাই কাজকে উপভোগ করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, সেই কথাই বলছেন ডেল কার্নেগি। শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে শুনলেন ডেল কার্নেগির বিশিষ্ট উক্তি। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর পর ককবরক সংবাদ এবং তারপর পরই স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ

0: পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ুর 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 9টা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ান বেটেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 135তম ডুরান কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে, প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেইকি ভেহিকলস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বোচ্চ ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তারেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। তিনি বলেন, গোয়ার পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, সমুদ্র তট সুরক্ষা এবং গোয়ার পর্যটন ও অর্থনীতিকে তুলে ধরায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: 8 দশকো কি গৌরবশালী গোয়া পুলিশ কি সেবা রাষ্ট্রপতি জি কে দিয়ে হুয়ে নিশান কে সাথ দেশ ভর কি পুলিশ কি কতার মে খড়ি হ্যায় এই গৌরব জিন জিন রাজ্যো কি পুলিশ কো মিলা ও পুলিশ কে গৌরবশালী ইতিহাস, সাহস, অনুশাসন ওর সমর্পণ কে কারণ হি রাষ্ট্রপতি মহোদয় নে গোয়া কো প্রেসিডেন্ট কলর সে সম্মানিত করনে কা কাম কিয়া হ্যায়।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, গতকাল সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি পুরসংস্থার 5 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, দিল্লিতে 5তলার উপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারে কাছে সব পিজি এবং বাড়িগুলিতে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো বাড়িতে সুরক্ষা মানদণ্ড মানা না হয় তা অবিলম্বে সিল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়, নার্সিংহোম, পিজি, সরকারি দপ্তর সহ অন্যান্য ভবনগুলিতে পুলিশ দফাওয়ারি পরিকাঠামো অডিট করবে। যে ভবনগুলি শংসাপত্র পেতে ব্যর্থ হবে সেখানে জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তিনি জানান। এদিকে জাতীয় রাজধানী দিল্লির সত্যনিকেতনে বাড়ি ভেঙে 7 জনের মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট আজ একে দুর্ভাগ্যজনক বলে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শুধুমাত্র বাড়ির মালিক দায়ী নয়, একই সঙ্গে দিল্লি পৌর সংস্থা এমসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তারা বাইরে থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যক্তি মালিকানায় পেইং গেস্টে থাকতে বাধ্য হয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কোরিয়ার বেঞ্চ উদ্ধার কাজে আরও তৎপর হতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা আরও প্রাণ বাঁচতে পারে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডির প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে নিশ্চিত করেছেন যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ পুরোদমে চলছে। সরকারও উদ্ধার কাজে সব রকমের সহযোগিতা করছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নতুন সানন্ত নর্থ, নতুন মকরপুরা, নতুন উমারগাঁও এবং নতুন JNPT মুম্বাই থেকে মালবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভদোদরা থেকে টান্ডা রোড এবং জোবার টান্ডা রোড নতুন রেললাইনের সূচনা করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস 2026-এর উদ্বোধন করেন এবং সভায় ভাষণ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশনের তরফে আজ এরাজ্যে 2টি শহর, তামিলনাড়ু 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্ঘণ্ট অনুসারে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19শে সেপ্টেম্বর। আগামী 9ই অক্টোবর ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উপনির্বাচন হবে আগামী 6ই অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, জেভিয়ার বেটেল লুক্সেমবার্গের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, যা দুই দেশের অংশীদারিত্বের গভীরতা ও প্রসারকে প্রতিফলিত করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতাই সম্পর্কের মূল ভিত্তি। এর বাইরে মহাকাশ, ডিজিটাল ও সবুজ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, কোভিড মহামারীর পর ভারত ও লুক্সেমবার্গের স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও আসন্ন অনুমোদনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও বৈচিত্র্যের নতুন দিগন্ত খুলছে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য ও আন্তরিক। দক্ষিণ কোরিয়া জেজু দ্বীপের পূর্ব দক্ষিণ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ আজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, বার্ষিক এই প্রতিরক্ষামূলক মহড়ার মূল লক্ষ্য তিন দেশের যৌথ প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা বাড়ানো। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হচ্ছে। মিশন সঙ্গম, অঙ্গনওয়াড়ি ও পোষণ 2-এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারে এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমণি, চিফ অব আর্মি স্টাফ জেনারেল ধীরাজ সেঠ, চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল AP সিং, চিফ অব নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, GOCNC ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল VM লেফটেন্যান্ট জেনারেল VN ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভু সুকান সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনি সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে

গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্টমা পরিবেশ সমীর দেববর্মা তিনি কক্টমা বুবাক রঘুখা রাষ্ট্রবক্ষ ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শিকলা রগ্ন ফেক মুং বাই চালই টংনানি তাই ফেক মুং কারজাক হদা সামতি সানাও নাংমানি বারজা ইয়াচাকনা কবং মুং রাখা নই সাই নই চিদক বিশিনি ফিল চুকু পোষণ মা স্রং স্রাং সাল বারাণসী ও চেঙ্গিরি জাগান এডিসি ভিলেজ কমিটি চংবারী ও চংবলাই আফনানি খানা পাইথাক সাল সদর ইন্টার স্কুল ক্রিকেট থাই মাও চ্যাম্পিয়ন খা বরদোয়ালি হাই স্কুল তাবুক কক্টমা শুক্রবই রাষ্ট্রপক্ষ ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শিকলা রগ্ন ফেক মুং বাই চালই টংনানি তাই ফেক মুং কারজাক হদা সামতি সানাও নাংমানি বারজা ইয়াচাকনা কব মুং রাখা তিনি গুয়াহাটি রংনক ইয়ুঙ্গ সংসারজাক পান্ডা কাইসাও কগনারনা থাঙ্গই সরনাই রগনি বখাক ও কবক মুংন নারেখা ব ফেক মুং কারজাক হদা সামতি সানা বা নাহারৈ পান্ডা ব মানজাকনাই যতন সমাই টাংরেখা মচাং রাধাকৃষ্ণন সাকা কাইসা রংমথানি বুবাক রেঙ্কিং নি বিশিংও সিমি খাজাগিয়া আবো হদা সেলাই মুংনি সামুং ব টাঙ্গ ব রং কগ্রবাই সৈসলাম তাই বাইথাং পৈতু গনাং লুকু খুরমপুই সামতি সানা বাকি গুয়াহাটি রংনক ইয়ুং ন বলাইখা পান্ডাও রাষ্ট্রবক্রক বিজাব কাং কাইথাম ন ফিয়গিরেখা নই সাই নই চিদক বিশিনি ফিল চুকু পোষণ মা স্রাং সাল বারাণসী ও চেঙ্গি রেজাগানো কেন্দ্রনি ব্রী তাই চেরাই হামক্রে মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙ্গিরওয়ানো তাকলাইনি অ পোষণ তালনি ওয়ানসুক মুংবুবাকা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশন সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ 2.0 নি বিশিং খবজাক সাকলম সাকাম তাই চেরাই রগনি পুইলা বেরামনি রংনি সাকা আলাইদা ফানবক্সিন জাগানো চামুং ডাল বিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারি কেন্দ্র ও কুটুং কুটুং সংজাক চামুং যত চেরাই রগনি মানজাক মুং তাই চেরাই রগনি পুইলা বেরামনি হামক্রাই তাকলাইনি সাউং বতাংনি নাহার মং বুবাক শিকলা তাই থং হামক্রাই ককচংলাই নক নি শিকলা হামক্রাই বেদেকনি সাক্ষার মুংবাই হাকতর গনাঙ্গই হামসাজাক ভারত ইয়ং লিডার্স ডাইলগ এবা ভিবি ওয়াইএলডি নই সাই নৈশিসিনি চেংজাখা চেংজাকমানি পৈলা বেরেমাংখা বিকশিত ভারত কুইজ থাংনাই আগস্ট তালনি সিসিনি সালমারিনি সিমি চেংজাকমানি অ কুইজ টঙানো সেপ্টেম্বর তালনি থামসি সালমারি জরা মাই ভারত ত্রিপুরানি বখাকতৈ হাস্তেনি কাইচার হাংকরনি শিকলা রগ্ন বিকশিত ভারত কুইজ গবাংখাই মানজাকনানি কবং মুং নারকজাক্ষা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডাইলগ নৈসাই নৈশি স্নিনি নাহার মুং বুবাকা হামসাজাক ভারত অ ওয়ানসক মুং তাই নাহার মুংবাই হাক্তরনি শিকলা রগ্ন গরংরিনা তাই হাক্তরনি হামসামুংনি বাবায়ও বরকনি ওয়ানসক মুং খাকামুং তাই নাহার মুংন রমৈতি সানা সেপ সুনামরানা কুইসনি ইয়াগুলো অ সামুং বতাং জুদা জুদা সামুং বতাংনি বিশিংতৈ বসকাঙ্গি তিলাং জাগানো চংজাক শিকলা রগ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি বাই বরনি ওয়ানসুমা তাই খাকামা কক্রক দাদাক সিদাক সারানি সেপমানানো মাই ভারত প্লেটফর্মনি সেপ বাই বিকশিত ভারত কুইজ মানজাকনা মসুমাই রক মানজাকি মানো নেপাল তিব্বতনি গিরমা সিংসার তৈল তরমানি পাতিমুঙ্গ থুইমানি বাংমারি বাঙ্গই ওংখা খরকসা সাই থামরা বাচিবা বটেকোশি তাই ত্রিশুলি তৈমা রকুংনি তৈনি চংফেরাং টাংবতাং রগ তাবুক বকমাজাক রংন নাইটুকারিমানি সামুং টাংজাগৈ টংখ নেপালনি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স এসোসিয়েশননি ককথুমরগৈ কাইসিসা তৈনি চংফেরাং টাংবতাঙ্গ সামুং টাঙ্গি টংনাই খরক চুকুরা চিচুকু লুকুরক বাই তাবুক বকরঙে মাইয়াখ তামুখে কিসাসক চংফেরাং টাংবতাঙ্গ কচাজাক রংন নাইটুকি মানখা নেপালও কিরিমা সিংসা তৈতরমা বাই থৈলাইমানি পাতিমুংন রগৈ তিনি আ হাক্তর বসং খা খাম্মা সাল পালাইজাক্ষা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক্টমা খনাই টংবায় আকাশবাণী কক্টমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআর এপ ফলো খাইদি হডালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ ও এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্টমা আপডেট মান না খায় এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো এডিসি ভিলেজ কমিটি চংবারী ও চংবলাই আফানানি খানা পাইথাক সাল সালচুকু সেপ্টেম্বর সালও চংবলাই রগ্ন আমজগি নাইজাকাই চংবলাই রসানানি পাইথাক সাল সালচিসা সেপ্টেম্বর খোরসাইমানো বসকাংনি নৈচি চার সেপ্টেম্বর সালও কাই বারা চারচিসিনি ভিলেজ কমিটিনি যতই ব্রৈ সাই বারা চুকুচিসিনি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2027 শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছাত্র যুবদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী বুধবার রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর সূচনা করবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্দোয়ালি হাইস্কুল। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। পরদিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। এদিকে আজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। আজ পর্যন্ত মোট 6,227 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিজেপি প্রার্থী 591 জন, সিপিআইএমের 1,767 জন, কংগ্রেসের 124 জন এবং আইপিএফটির 119 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া ত্রিপুরা মাথার 3,334 জন, সিপিআইয়ের 3 জন এবং নির্দল প্রার্থী হিসেবে মোট 289 জন আজ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। লেফুঙ্গা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক জানান, এই ব্লকে 5টি ভিলেজ কমিটি নির্বাচনে আজ ত্রিপুরা মাথা দলের 39 জন প্রার্থী মনোনয়নপত্র দিয়েছেন। কিল্লা বাগমা এলাকায় 10টি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। মাতাবাড়ি ব্লকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের 9টি এডিসি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের বিডিও সুশান্ত দত্ত জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। সিপাহীজলা জেলার কাঁঠালিয়া আরডি ব্লকে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যসভা সভাপতি বিল্লাল মিয়া। মোহনবাগ স্কুলে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। মুঙ্গিয়াকামী ব্লকেও বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে বামফ্রন্টের পক্ষ থেকে আজ জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় পর্যাপ্ত নিরাপত্তা দেবার জন্য জেলাশাসকের কাছে দাবি জানানো হয়। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এখবর জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। সেখানে তিনি বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, বিজেপির জেলা সভাপতি বিমল কর প্রমুখ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027-এর মূল লক্ষ্য হল বিকশিত ভারতের ভাবনা ও লক্ষ্যের সঙ্গে দেশের তরুণ নাগরিকদের যুক্ত করা এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে তাঁদের চিন্তাভাবনা, মতামত এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ করে দেওয়া। কুইজের পর এই কর্মসূচি বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে রয়েছে বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা, জেলা চ্যাম্পিয়নশিপ, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জাতীয় বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ। নির্বাচিত যুবকদের প্রধানমন্ত্রীর সামনে তাদের চিন্তাভাবনা এবং মতামত সরাসরি উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। মাই ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে বিকশিত ভারত কুইজে অংশগ্রহণ করা যাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন যুবকদের মাদকাসক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শ্রী রাধাকৃষ্ণন বলেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্য কেবল র্যাঙ্কিংয়ের মধ্যে নয়, বরং সমাজ পরিবর্তনে তার সক্ষমতার মধ্যে নিহিত থাকে। তিনি শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান এবং

বুদ্ধিবৃত্তি সাধনার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে অবদানের জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সমন্বিত উন্নয়ন উত্তর পূর্ব পরিষদের ভূমিকা, চন্দ্রকান্ত অভিধান এর পঞ্চম সংস্করণ এবং ভূপেন হাজারিকা একশত বছরের পরিভ্রমণের গান এই তিনটি বই প্রকাশ করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামী বুধবার বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 উদ্বোধন করবেন। এই বছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের নিজেদের এই মূলমন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। পোষণ মাস 2026 পাঁচটি পারস্পরিক শক্তিশালীকরণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে। বিষয়গুলো হলো খাদ্যের বৈচিত্র্য ও পর্যাপ্ত প্রোটিন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গরম রান্না করা খাবার, সামাজিক মালিকানা এবং দায়বদ্ধতা এবং পুষ্টি, শৈশব বিকাশের জন্য প্রারম্ভিক উদ্দীপনা ও শিক্ষা। নেপাল তিব্বতের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1355। ভোটেকোশি এবং ত্রিশূলী নদীর উপত্যকার জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এখনও নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 11টি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 919 জন এখনও যোগাযোগের বাইরে রয়েছেন, তবে কয়েকটি প্রকল্প থেকে জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আজ সেদেশে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। NCC শিলচর গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দরাজ সিং তিন দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত NCC অফিসার্স কনক্লেভে তিনি বলেন, NCCতে অংশগ্রহণের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ, একতা এবং শৃঙ্খলা বাড়ছে। ত্রিপুরা NCC একাডেমি স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সদর আন্তঃস্কুল ক্রিকেটে আজ আসাম রাইফেলস পাবলিক স্কুলকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরদোয়ালি হাইস্কুল। নিপকো মাঠে আয়োজিত ফাইনালে প্রথমে ব্যাট করে আসাম রাইফেলস 20 ওভারে 5 উইকেট হারিয়ে 110 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বরদোয়ালি হাইস্কুল 1 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনুভা পাল 63 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত JC স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের TIT মাঠে তিন দিনের খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 4 উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে দেয়। তৃতীয় তথা শেষ দিনে আজ স্ফুলিঙ্গ ক্লাব দ্বিতীয় ইনিংসে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এই ম্যাচে সংহতি ক্লাবের 2টি ইনিংস 170 ও 64 রানের জবাবে স্ফুলিঙ্গ প্রথম ইনিংসে 129 রান করেছিল। এদিকে MBB স্টেডিয়ামে তিন দিনের অপর খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে জয়নগর ক্রিকেট ক্লাব লিড নিয়ে ড্র করেছে। ব্লাডমাউথে 300 রানের জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে লিড নিয়ে শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 351 রান করে। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে আজ 3 ম্যাচে জয় পেয়েছে বিশালগড়, শান্তিরবাজার এবং লংতরাই ভ্যালি। জামজুরি মাঠে আয়োজিত ম্যাচে বিশালগড় 9 উইকেটে কৈলাসহরকে পরাজিত করেছে। বাইখোরা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে শান্তিরবাজার 10 উইকেটে শাবরুমকে ও বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে লংতরাই ভ্যালি 8 উইকেটে কমলপুরকে পরাজিত করেছে। শহীদ কাজল স্মৃতি ময়দানে সোনামুড়া এবং জিরানিয়ার ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবহাওয়া আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, খোয়াই, গোমতি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। ADC ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ছাত্র যুবকদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রেখেছেন। আগামী বুধবার রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 সূচনা করবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বরদোয়ালি হাইস্কুল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এখন বলছে সময় হয়ে গেছে গান অন্তহীনের পর্বে। গান অন্তহীনের আজকের এই পর্বে আমরা শুনব বাংলা গান, বিভিন্ন ধরনের বাংলা গান অবশ্যই শুনব। তবে হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের বাংলা গান শোনারও কিন্তু অনুরোধ জানাতে পারেন। আপনি ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং অবশ্যই জানান আমাদের আপনার পছন্দের কোন বাংলা গানখানি আপনি শুনতে চাইছেন। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। আপনার পছন্দের বাংলা গান অবশ্যই অনুরোধ করবেন, সম্ভব হলে নিশ্চয়ই আপনাদের পছন্দের গান শোনাব। শ্রোতা বন্ধু, বাংলা গানের আলাদা একটা বিশেষ ব্যাপার রয়েছে আমাদের মনের কাছে অবশ্যই সেই গানগুলো, বিশেষ করে সেটা যদি প্রেমের গান হয় তাহলে তো কথাই নেই। শ্রোতা বন্ধু, চলুন তাহলে আজকের এই পর্বের শুরুটা করি মাহতিম সাকিবের এই অসাধারণ গানখানি দিয়ে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ আপনাদের সাথে। গান অন্তহীনের আজকের এই পর্বে শুনছি আমরা বাংলা গান। ফোন করুন আপনারা 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার বিশ্রয় বাবু, বলুন কোন বাংলা গান খানি শুনবেন?
1: বাংলা গান শুনবো, কাটক বাংলা ছবি।
0: কোন ছবির
1: গানের কথাটা হচ্ছে যে নীল সাগরের পারে?
0: সেই নীল সাগরের পারে।
1: হ্যাঁ, এ নীল সাগরের পারে।
0: ওকে, এ নীল সাগরের পারে। ঘাতক মুভি বলছেন, কথাটা বুঝতে পারছি না ঠিক করে। ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য বিশ্রয়বাবু। অবশ্যই আপনার পছন্দের এই গানখানি শোনানোর চেষ্টা করব। শ্রোতা বন্ধু, আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, আমি মলনগর থেকে বলছি, লক্ষ্মী।
0: নমস্কার লক্ষ্মী দেবী, বলুন।
2: হ্যাঁ নমস্কার। শিপ্রা বসুর কণ্ঠে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না, এই গানটা শিপ্রা বসুর কণ্ঠে।
0: মনের দুয়ার খুলে কে গো এলে?
2: মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না,
0: কে গো তুমি এলে বলো না। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
2: আনন্দ রাগিণী বাজালে।
0: ওকে
2: ধন্যবাদ,
0: ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ লক্ষ্মী দেবী। অবশ্যই শোনানোর চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের এই গানখানি। চলুন শ্রোতা বন্ধু, তাহলে আমার পছন্দের আরও একখানি গান শুনুন এবং তারপর আপনাদের পছন্দের গানগুলো নিয়ে ফিরছি আমি। চলুন লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই খুব সুন্দর গানখানি আমরা শুনি।

শ্রোতাবন্ধু লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই অসাধারণ গানখানি শুনলেন। প্রেমে পড়া বারণ, না একেবারেই প্রেমে পড়া বারণ নয় কোনোভাবেই। তবে হ্যাঁ, মনের দোয়ার কিন্তু খুলে রাখতে হবে, তাহলেই প্রেম আসবে।

শ্রোতা বন্ধু, গানখানি শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে, মনের দুয়ার খুলে কে। গানখানির অনুরোধ করেছিলেন লক্ষ্মীদেবী, এবং আশা করি লক্ষ্মীদেবী আপনি শুনেছেন গানখানি এবং খুব ভালো লেগেছে, খুব সুন্দর এই গানখানি তিনি অনুরোধ করেছেন। শ্রোতা বন্ধু, এবারে বিশ্রয়বাবুর পছন্দের গান ঘাতক ছবি থেকে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। এবং শ্রোতা বন্ধু, গান অন্তহীনের আজকের এই পর্বে শুনছেন বাংলা গান, আপনাদের পছন্দের গান একের পর এক শুনছি। এবং এর আগের গানখানি শুনেছেন বিশ্রয় বাবুর পছন্দের। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ,

0: বলছি, আপনি সোনি থেকে?
1: পিঙ্কু বাবু বলুন।
0: আমি একটি ব্যান্ডের গান শুনবো।
1: হুম হুম।
0: শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে।
1: শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, কোন ব্যান্ডের গান এটা বলুন?
0: ব্যান্ডের নামটা ঠিক মনে নাই।
1: আচ্ছা, ওকে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের এই গানখানি শোনার। ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, পিঙ্কুবাবু খুব সুন্দর একখানি গান অনুরোধ করেছেন। যাই হোক, আরও একজন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যালো, আমি লঙ্কামোড়া থেকে বলছিলাম, জগদীশ সরকার।
1: নমস্কার জগদীশ বাবু, বলুন কোন বাংলা গানখানি শুনবেন?
2: আমি ওই বাংলা ছবি ত্রয়ীর গানটা, ত্রয়ী।
1: ত্রয়ী, ওকে, ত্রয়ী ছবির কোন গানখানি শুনবেন?
2: কবে যে কোথায় কি যে হলো ভুল, এই গানটা।
1: কবে যে কোথায়
2: কি যে হলো ভুল,
1: কি যে হলো, ওকে, কি যে হলো ভুল, ওকে, অবশ্যই জগদীশ বাবু চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমরা একের পর এক আপনাদের পছন্দের গান শুনছি এবং অবশ্যই আমার পছন্দের গানও কিন্তু আপনারা শুনছেন। চলুন তাহলে এবারে বহুরূপী ছবি থেকে আমার খুব পছন্দের আরও একখানি গান।

বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, আপনাদের সাথে গান অন্তহীনের আজকের এই পর্বে আমরা শুনছি বাংলা গান। শ্রোতা বন্ধু, জগদীশবাবু অনুরোধ করেছেন ত্রয়ী ছবি থেকে একটি গান, এবং তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে ঝর্ণা ভট্টাচার্যী, ঝর্ণা ম্যাডাম অনুরোধ করেছেন আরও একখানি গান, সে যেন আমার পাশে আজও বসে আছে এই গানখানি। অবশ্যই চলুন তাহলে পরপর আমরা জগদীশবাবু এবং তারপরই ঝর্ণা ম্যাডামের গানখানি শুনবো।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে অনুরোধ চলে এসেছে প্রশান্ত দেববর্মা। তিনি অনুরোধ করছেন সাথী ছবি থেকে ও বন্ধু তুমি শুনতে কি পাও। চলুন তবে প্রশান্তবাবুর এই পছন্দের গানখানি আপনাদের প্রত্যেকের জন্য।
1: গরে সনি পা নি সনি সরে পা গরে গরে সনি পা নি সরে পা গরে সনি সরে গ সরে সরে রে গরে গ।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন গান অন্তহীনের এই পর্ব। আপনাদের বন্ধু আমি আর যে অর্ণব বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন যুবকদের মাদকাসক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17 আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামী বুধবার বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 উদ্বোধন করবেন।

বছরের পোষণ মা কর্মসূচি, মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্প। এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। পরদিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 578টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। আজও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীরা ভিলেজ কমিটির নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদে জানা গেছে, মোট 6,227 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিজেপি প্রার্থী 591 জন, CPM এর 1,767 জন, কংগ্রেসের 124 জন এবং IPFT-র 119 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া তিপ্রা মথার 3,334 জন, CPIM এর 3 জন এবং নির্দল প্রার্থী হিসাবে মোট 289 জন আজ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদর অন্তঃস্কুল ক্রিকেট আজ আসাম রাইফেলস পাবলিক স্কুলকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্তোয়ালী হাইস্কুল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত JC স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতায় স্পুলিঙ্গ ক্লাব জয়লাভ করেছে। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, খোয়াই, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে গীতি আকাশ পর্বের। শ্রোতা বন্ধু, গীতি আকাশের এই পর্বে আমরা শুনি নজরুল গীতি। শ্রোতা বন্ধু, আজ আমরা শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। শ্রোতা বন্ধু, বাংলা গান মানেই শুধু সুর নয়, বাংলা গান মানে আমাদের আবেগ, আমাদের ইতিহাস, আমাদের প্রতিবাদ, আমাদের প্রেম, আমাদের জীবনবোধ। আর সেই বাংলা গানের ভুবনে এমন এক স্রষ্টা আছেন যার গান একই সঙ্গে বিদ্রোহের আগুন জ্বালায়, আবার প্রেমের কোমলতায় মন ভরিয়ে দেয়। তিনি কাজী নজরুল ইসলাম। নজরুলের গান যেন একই মানুষের ভেতরে থাকা অসংখ্য অনুভূতির কণ্ঠস্বর। কখনো সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কখনো সাম্যের ডাক, কখনো শ্যামা সঙ্গীতের ভক্তি, কখনো ইসলামী ভাবধারার আধ্যাত্মিকতা, আবার কখনো প্রেমের গভীর আকুলতা। এই বিশাল সৃষ্টিভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় নজরুল গীতি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, গীতি আকাশের আজকের এই পর্বে আমরা শুনছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। নজরুল গীতি শুনতে গেলে কখনো মনে হয় আমরা শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বসে আছি, কখনো মনে হয় সুফি দরবারে আধ্যাত্মিক আবহে পৌঁছে গেছি, আবার কখনো মনে হয় বাংলার মাটির কাছাকাছি কোনো লোকগানের আসরে বসে আছি। এটাই নজরুলের সঙ্গীতের বিষয়। একটা গান কিভাবে এতগুলো অনুভূতিকে একসঙ্গে ধারণ করতে পারে, নজরুল গীতি তারই আসল উদাহরণ। নজরুলকে আমরা অনেক সময় শুধু বিদ্রোহী কবি হিসেবে দেখি, কিন্তু তার সৃষ্টির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তার প্রেমের গান। নজরুলের প্রেম কখনো উচ্ছল, কখনো বিষণ্ণ, কখনো অধরা, আবার কখনো গভীর আত্মসমর্পণের।

তার প্রেমের গানে প্রেমিক প্রেমিকার সম্পর্কের পাশাপাশি রয়েছে অপেক্ষা, অভিমান, বিরহ এবং আকাঙ্ক্ষা। আর এখানেই শিল্পীর কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ একই গান একজন শিল্পীর কণ্ঠে একরকম, অন্য শিল্পীর কণ্ঠে সম্পূর্ণ অন্যরকম হয়ে উঠতে পারে। আর এই প্রসঙ্গেই চলে আসেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বাংলা গানের ইতিহাসে মানবেন্দ্র মুখোপাধ্যায় একটি স্বতন্ত্র নাম। তার কণ্ঠে ছিল একদিকে শাস্ত্রীয় সঙ্গীতের দৃঢ় ভিত্তি, অন্যদিকে বাংলা উচ্চারণের স্বাভাবিক সৌন্দর্য এবং আবেগ তার অসাধারণ ক্ষমতার একটা। নজরুলগীতি গাওয়ার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো তাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানে আমরা শুধু সুর শুনি না, শুনি কথার অর্থ। তিনি গানের প্রতিটি শব্দকে গুরুত্ব দিতেন, ফলে নজরুলের লেখা কোনো প্রেমের গান তার কণ্ঠে শুধু প্রেমের গান হয়ে থাকতো না, তার মধ্যে ফুটে উঠত চরিত্র, পরিস্থিতি এবং অনুভূতির এক সম্পূর্ণ চিত্র।

শ্রোতা বন্ধু, এই পর্বে আমরা নজরুলকে দিন নানা রং দেখলাম। প্রেম থেকে বিরহ, ভক্তি থেকে মানবতা, শাস্ত্রীয় সুর থেকে লোকজ আবহ, আর বিশেষভাবে শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতির সেই স্বতন্ত্র প্রকাশ। নজরুল আমাদের শিখিয়েছেন প্রতিবাদ করতে, ভালোবাসতে, মানুষকে মানুষ হিসেবে দেখতে, আর তার গান আমাদের সেই কথাগুলো মনে করিয়ে দেয় সুরের ভাষায়। নজরুলের গান শুধু শোনা যায় না,

অনুভব করতে হয়। আর যখন সেই গান আসে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, তখন শব্দ, সুর আর আবেগ তিনটি যেন একসঙ্গে মিশে যায়। শ্রোতা বন্ধু, তাই আজকের আশু পর্বের গানটি থাকুক আপনাদের পছন্দের। অবশ্যই আরও একখানে খুব সুন্দর গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু,

ঘড়ি সময় বলছে, এবারে সময় হয়ে গেছে আজ রাতে পর্বের। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়খানি হয়তো আমরা খুব সহজভাবে এড়িয়ে চলি, যে বিষয়গুলো হয়তো আমরা কোনো একটা বিপর্যয়ের আগ মুহূর্ত পর্যন্ত ভাবি না, যে বিষয়টা নিয়ে হয়তো আমরা এড়িয়ে যাই। শ্রোতা বন্ধু, আজ রাতের এ পর্বের আলোচ্য বিষয় প্রকৃতি জবাব দেয়। একটা নদী যখন শান্তভাবে বয়ে যায়, আমরা তার সৌন্দর্য দেখি। একটা পাহাড় যখন সবুজ চাদরে ঢাকা থাকে, আমরা তার ছবি তুলি। একটা জঙ্গল যখন বৃষ্টির জলে ভিজে উঠে, আমরা বলি কি সুন্দর। কিন্তু সেই নদীর গতিপথ আটকে দিলে, সেই পাহাড়ের বুক কেটে রাস্তা বানালে, সেই জঙ্গলের গাছ একের পর এক কেটে ফেললে, নদীর পাড়ে পাহাড়ের ঢালে জলাভূমির উপরে যখন আমরা কংক্রিটের শহর বানাতে থাকি, তখন প্রকৃতি কি করে? প্রকৃতি হয়তো সঙ্গে সঙ্গে কিছু বলে না, সে চুপ করে থাকে। বৃষ্টি নামে, নদী বয়ে যায়, পাহাড় দাঁড়িয়ে থাকে, গাছ বাতাসে দুলতে থাকে, কিন্তু একটা সময় আসে যখন সেই নীরব প্রকৃতি জবাব দেয়। কখনো বন্যা হয়, কখনো ভূমিধস হয়, কখনো হর্পাবান হয়, কখনো পাহাড় ভাঙে, কখনো সমুদ্রের জলোচ্ছ্বাস হয়। আর সেই জবাবের সামনে মানুষ বুঝতে পারে আমরা প্রকৃতির মালিক নই, আমরা প্রকৃতিরই অংশ। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বে আমরা আলোচনা করব প্রকৃতি জবাব দেয় এই বিষয় নিয়ে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই পর্বে। আজকের এই পর্বে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, প্রকৃতি, দুর্যোগ, মানুষ আর আমাদের ভুল। দুর্যোগ মানে কি শুধু প্রকৃতির রাগ? আমরা যখন বন্যা দেখি বলি প্রকৃতির রোষ, ভূমিকম্প হলে বলি প্রকৃতির খেলা, পাহাড় ধসে গেলে বলি দুর্ভাগ্য। কিন্তু সত্যি কি সবকিছু শুধুই প্রকৃতির? একটা প্রশ্ন নিজেদের করতে হবে। প্রকৃতির বিপদ আর প্রাকৃতিক দুর্যোগ কি একই জিনিস? না, ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, বৃষ্টি প্রাকৃতিক ঘটনা, নদীর জল বাড়া প্রাকৃতিক ঘটনা, পাহাড়ে বরফ গলা প্রাকৃতিক ঘটনা। কিন্তু যখন সেই প্রাকৃতিক ঘটনায় মানুষের জীবন, ঘরবাড়ি, রাস্তা, জীবিকা এবং পরিবেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটা দুর্যোগে পরিণত হয়। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতের পর্বে আমরা কথা বলবো প্রকৃতি জবাব দেয় নিয়ে। আপনাদের কি মতামত? প্রকৃতি কি সত্যি জবাব দেয়? প্রকৃতির উপর আমরা কি অত্যাচার করছি, বা আমাদের কি করণীয়, কিভাবে চলা উচিত? হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা অবশ্যই ফোন করবেন 0381226253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। এ নম্বরে ফোন করবেন, এ নম্বরে টেক্সট করবেন এবং জানাবেন আপনার কি মতামত রয়েছে, প্রকৃতি কি সত্যিই জবাব দেয়? শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে একটা বিশেষ আলোচনারও ব্যাপার রয়েছে। আমাদের সঙ্গে থাকবেন, কিছুক্ষণ বাদেই জুড়ে যাবেন একজন বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ, শ্রীমতী কৃভা ভট্টাচার্য। ওনার কাছ থেকেও আমরা একই রকমের কিছু তথ্য জানার চেষ্টা করব যে প্রকৃতি কি সত্যিই জবাব দেয়। কিন্তু তার আগে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা ফোন করুন

0: 3262 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: স্বাগত আপনার প্রিয় গণক বাবু।
0: নমস্কার,
1: সত্যি জবাব দে।
0: আপনার নামটা বলবেন আরেকবার।
1: আমি গোলাঘাট থেকে নীলমণি দেব বর্মা বলছি।
0: নমস্কার নীলমণি বাবু, বলুন।
1: প্রকৃতির জবাব দে। প্রকৃতি, আমরা প্রকৃতিকে দুর্ব্যবহার করছি। মানব জীবন, মানুষ প্রকৃতি ভুলভ্রান্তি করে আমরা প্রকৃতিকে বিপর্যস্ত করছি। আমরা জনগণ, আমরা মানুষ, মানুষ প্রকৃতিকে এলাই অবহেলা করে আমরা প্রকৃতিকে তন্ত্রণ করছি। মানুষ মানুষ জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রকৃতিকে নষ্ট করছি। আমরা মানুষ বন জঙ্গলকে ধ্বংস করে হরিণালাকে রুদ্ধ করে কতগুলো আমাদের প্রকৃতিকে বিনষ্ট করতে চলছি। এরাই প্রকৃতির জবাব দেয়। প্রকৃতি আমাদের বিবর্তন ঘটিয়ে আমরা মানুষদের এই প্রকৃতিকে নষ্ট করে তার জন্য আমরা প্রকৃতির অবহেলিত করে আমরা প্রকৃতির মধ্যে বিবর্তন মনে করছি। প্রকৃতি একটা যে কি হচ্ছে সেটা মানুষ মানুষ আমরা মানুষ অবহঙ্গ প্রকৃতিকে বিনষ্ট করে আমরা এই সময়ে সময়ে আমরা প্রকৃতির সঙ্গে জল জলসংধার এবং ভূমিকম্প করে কিছু আমরা সেটি আতঙ্ক করে আমরা প্রকৃতিকে বিনষ্ট করতে চলছি
0: একদম।
1: তাই হলে হ্যাঁ,
0: ধন্যবাদ নীলমণি বাবু, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি তো নীলমণি বাবু বলছেন যে প্রকৃতিকে তো আমরা যথেচ্ছভাবে অত্যাচার করছি তার উপর, এবং তার জন্যই প্রকৃতি জবাব তো দেয়। সত্যি, আপনাদের কি মতামত এই ব্যাপারে? শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। আপনি কি মনে করেন প্রকৃতি কি জবাব দেয়? ঠিক কিছুদিন আগে অগস্টের 26 তারিখ হঠাৎ নেপালের উপর একটা বিধ্বংসী হরকাবান দেখা যায়, যার ফলে হাজারো মানুষের প্রাণ যায়। সেটা নিয়েও অবশ্যই কথা বলবো। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
2: হ্যাঁ, সত্যি প্রকৃতি কিন্তু জবাব দেয়। প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে, তারপর আপনার নদীর জল বাড়ছে, ভূমিকম্প হচ্ছে, সব প্রকৃতির নিয়মে হচ্ছে, ঠিক আছে। কিন্তু বর্তমান সমাজে আমরা এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রকৃতির উপর কিন্তু আমরা অত্যাচার, মানে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা অত্যাচার করছি প্রকৃতির উপর। এই কারণেই দেখুন, এখন নদীগুলোর অবস্থা দেখুন, নদীগুলো কিভাবে আমরা নোংরা আবর্জনা ফেলে সেখানে নদী ভরাট হয়ে যাচ্ছে, অযথা নদীর বালি, মানে অস্বাভাবিক হারে নদী থেকে বালি তোলা হচ্ছে, সেই একটা ক্ষতি হচ্ছে। তারপরে গাছপালা, গাছপালার কথা আর কি বলবো, প্রকৃতির মানে সবুজ, মানে গাছ লাগানোর নেশায় মত্ত না থেকে গাছ কাটার নেশায় মানুষ বেশি মত্ত হয়ে যাচ্ছে, যার ফলে যে এই যে প্রকৃতির এত অত্যাচার। তারপর ধরুন এই যে প্লাস্টিকের ব্যবহার, কলকারখানা ধোঁয়া, দূষণ, চারিদিক থেকে আমরা প্রকৃতিকে একদম অত্যাচারের মানে জর্জরিত করে তুলছি। তার ফলে প্রকৃতি তো আমাদের উপর বিরূপ হবে, এবং হয়ে তো আমাদেরকে সেইগুলো ফেরত দিচ্ছেন, যার ফলে আমরা অসময়ে

0: পাচ্ছি, সময়ে বৃষ্টি পাচ্ছি না। যেখানে আষাঢ় মাস, শ্রাবণ মাস আমরা জানি বর্ষাকাল, সেখানে আমরা ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাসে পাচ্ছি বর্ষা। তারপর গরম দেখুন, এখন প্রায় 4-5 মাস আমরা গরমটাকে অনুভব করছি। এইভাবে কিন্তু প্রকৃতি আমাদেরকে সব কিছু ফিরিয়ে দিচ্ছে বা ফেরত দিচ্ছে ঠিক ঠিক সময়ে। প্রত্যেকটা ঋতুতে আমরা সেই ঋতুটা কিন্তু আমরা যাপন করছি না। শীতকালটাও আবার দেখি যে 4-5 মাস ধরে আমরা শীতকাল যাপন করি। তো এইভাবে কিন্তু প্রকৃতি মা আমাদেরকে রুষ্ট হয়ে, প্রকৃতি কিন্তু এগুলো আমাদেরকে ফেরত দিচ্ছেন বলেই আমি মনে করি।
1: একদম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী।
0: ভালো থাকবেন।
1: সত্যি অম্বিকা দেবী যেটা বললেন, বিভিন্ন বিষয় তিনি তুলে ধরলেন, যে নদী ভরাট হয়ে যাচ্ছে, অস্বাভাবিকভাবে নদীর বক্ষ থেকে সেখানে বালি তোলা হচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাগুলো তিনি বললেন, এবং অসমের বৃষ্টি, গরম বাড়ছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরলেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রকৃতির উপর যথেচ্ছ অত্যাচার আমরা কোনো না কোনোভাবে তো করছি। আপনার কি মনে হয়, প্রকৃতি কি তার জবাব দেয়? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার নূর আলম বাবু, বলুন।
2: যেগুলো বললেন সবটাই আপনার সঙ্গে সহমত পোষণ করছি, সেই সঙ্গে বলি অবশ্যই প্রকৃতি জবাব দেয়। যেমন ধরুন দেখা গেল একটা সুসজ্জিত বাগান আছে, সেটাকে কেটে কংক্রিটে বাড়ি করা, সেই মুহূর্তে আপনার কথা মতো সেই মুহূর্তে প্রকৃতি কিন্তু চুপচাপ থাকে। পরবর্তী সময়ে জবটা কখন দেয় জানেন? তখন দেখবেন অনাবৃষ্টি, অক্সিজেনের ঘাটতি, সেই সময় জবাব দেয়। এছাড়া আমরা দেখা যায় নদীতে যে বালি তুলছে, সমানে বালি তুলে যাচ্ছে, পরবর্তী সময়ে ওই যে বাঁধের ক্যাপাসিটি ছিল জল ধরার, তার থেকে অনেক বেশি জল প্রবাহিত হয়, যে নদী ভাঙন হয়, সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না, পরবর্তী সময় ঠিক জবাব পেয়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের সবুজ অংশ যেখানেই থাকে, সেই সবুজ যদি আমরা ঠিক ধরে রাখতে না পারি, আমাদের অক্সিজেনের ঘাটতি অবশ্যই হবে। প্রকৃতির উপর আমরা একটার পর একটা আঘাত হেনে যাচ্ছে, প্রকৃতি নীরব হয়ে থাকে, আমাদের কিছু বলার ক্ষমতা ওনার নেই, সেই মুহূর্তে কিছু ক্ষমতা থাকে না, পরবর্তী সময় ঠিক জবাব আমাদের দিয়ে দেয়। হ্যাঁ, আমরা তখন ওটাকে অন্যভাবে নিই, হ্যাঁ, যে ওটা হয়তো ঈশ্বর উপর দোষারোপ করি, অনেক সময় বলি এটা কী ছিল, ভাগ্যে ছিল, কিন্তু না, আমাদের কর্মটাকে আমাদের ভাগ্যকে নিয়ে আসে। আমরা কর্ম খারাপ করি, পড়লে পরে আমাদের ঠিক এরকম অপরিস্থিতির মধ্যে পড়তে হয়। সবটাই কিন্তু আমরা অনেকটাই এর জন্য দায়ী, পরিবেশকে ঠিক রাখার দায়িত্বটা আমাদের। আমরা যদি অবৈধভাবে এভাবে হেঁটে যাই, তাহলে কিন্তু তার পরিণতিটা কিন্তু খারাপ হবে। দেখবেন যেখানে সেখানে দেখবেন একটা জায়গা আছে, সেখানে মাটি নিতে আরম্ভ করলো, মাটি নিয়ে এমন একটা পরিস্থিতি চলে আসে যে দেখা যায় যে তার পাশে হয়তো ক্যানেল আছে কি হয়তো নদী আছে, সেই নদী ভাঙন হয় এইখানে মাটি নেওয়ার জন্য। কারণ যখনই দেখবেন অতিরিক্ত বৃষ্টি হয়, সেই জায়গার শূন্য স্থানটা পূরণ করতে গেলে মাটিটা সরে আসবে অটোমেটিকলি। পরবর্তী সময় দেখা যাবে আজ নয় কাল, কাল নয় পরশু, যে হ্যাঁ ওরকম একটা দুর্ঘটনা ঘটবে। এখানে সম্পূর্ণই দায়ী আমরা, প্রকৃতির প্রভাবে যথেষ্ট অত্যাচার।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নূর আলম বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, অত্যাচার তো আমরা করছি বিভিন্নভাবে, কিন্তু এই অত্যাচার থেকে, অত্যাচারের পরে যে প্রকৃতি জবাব দিচ্ছে, তার জন্য আমাদের কি করণীয় আছে? আমরা কি সচেতন হতে পারি? আমরা কি পারি আমাদের প্রকৃতিকে বাঁচাতে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, প্রকৃতির রুদ্র রোষ যাতে আমাদের সহ্য করতে না হয়, আমরা কি কিছু করতে পারি? আপনাদের কি মনে হয়? শ্রোতা বন্ধু চলুন একখানা গান শুনি, তারপর ফিরবো, কিন্তু গানের ওপারে যখন আমরা ফিরবো তখন আমাদের সাথে থাকবেন শ্রীমতী কৃভা ভট্টাচার্য, যিনি একজন পরিবেশ বিশেষজ্ঞ। আজকের এই আলোচনায় প্রকৃতি জবাব দেয়, আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রকৃতি জবাব দেয়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ রয়েছেন, একজন পরিবেশ বিশেষজ্ঞ রয়েছেন, যার কাছ থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব। আমাদের সাথে আজ রয়েছেন শ্রীমতী কৃভা ভট্টাচার্য, পরিবেশ বিশেষজ্ঞ। ম্যাডাম, আপনাকে স্বাগত আজকের এই পর্বে।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আপনাকেও ধন্যবাদ জানাই আজকে আমার সাথে যোগাযোগ করার জন্য, এই অনুষ্ঠানে কথা বলার জন্য।
0: একদম, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি সময় বের করেছেন আমাদের সাথে কথা বলার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে

0: আমরা এই যে পরিবেশের বিভিন্ন ক্ষতি হচ্ছে, তার থেকে হয়তো ন্যাচারাল ডিজাস্টার যেটাকে আমরা বলি, সেই ন্যাচারাল ডিজাস্টার কি সত্যি পুরোটাই প্রাকৃতিক, নাকি আমাদের মানুষের কোনো কিছুর কারণে, আমাদের কোনো কার্যকলাপের কারণে তার ইন্টেন্সিটি আরো বেড়ে যাচ্ছে? কি বলবেন এই ব্যাপারে?
1: দেখুন, ন্যাচারাল ডিজাস্টার এর অনেকগুলি রিজন তো রয়েছে। ডেফিনেটলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক কারণ রয়েছে, কিন্তু দুর্যোগের ক্ষয়ক্ষতি কতটা হবে তার একটা বিশাল অংশ কিন্তু নির্ভর করে মানুষের কর্মকাণ্ডের উপর। যেমন আপনি চারিদিকে এই যে আমরা ডিফরেস্টেশন, যেটাকে বন ধ্বংস বলা হয়, পাহাড় কেটে আমরা নগরায়ন করছি, বা এই যে ওয়েটল্যান্ড, যেটা জলাশয়, জলাজমিগুলি ভরাট করে দিচ্ছি মাটি ফেলে, মানে অপরিকল্পিতভাবে হঠাৎের মধ্যে কোন একটা এরিয়াকে আমি মানে নগরায়ন করব, তার জন্য কিন্তু জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপদের যে ঝুঁকিটা সেটার অনেকটাই বেড়ে যায়। তাই জন্য এই যে হ্যাজার্ডটা বা মানে ডিজাস্টারটা প্রাকৃতিক হতে পারে, কিন্তু ডিজাস্টার অনেক সময় মানব সৃষ্ট ভালনারেবিলিটি গুলির জন্যই হয়ে থাকে।
0: আচ্ছা আচ্ছা, অর্থাৎ প্রাকৃতিক হলেও তার যে এফেক্টটা হবে, সেটা সেই এফেক্টটা কতটা হবে সেটা আমাদের অনেক অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে, তাই তো?
1: ডেফিনেটলি ডেফিনেটলি।
0: আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ কিভাবে ফ্লাড, সাইক্লোন, ল্যান্ডস্লাইড এই ডিজাস্টারগুলোকে মানে আরো ফ্রিকুয়েন্ট বা সিভিয়ার করে তুলছে, কি বলবেন এই ব্যাপারে?
1: দেখুন, জলবায়ু পরিবর্তনের ফলে যেটা হচ্ছে সেটা হলো তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন হচ্ছে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এখন ওয়েদার ইভেন্ট গুলি ভীষণ এক্সট্রিম, মানে এর ঝুঁকিটা অনেকটাই বেড়ে গেছে। মানে
0: আচ্ছা,
1: উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে অনেক ক্ষেত্রে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, যা ফ্ল্যাশ ফ্লাড ও ল্যান্ডস্লাইড এর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এখন এর রিসেন্ট আমি যদি এক্সাম্পল দিই, নেপালে যে ভয়াবহ ফ্লাডটা হলো, তার আগে আসামে আমাদের পূর্বোত্তর অঞ্চলও সেরকম একটা বিপজ্জনক ফ্লাড ফেস করলো। আমি আপনি এখনো বসে কথা বলছি, নেপালে এখনো অনেক লোক, তারা কোথায় আছে, নিখোঁজ, আমরা জানি না। এবার প্রথম যখন নেপালে ঘটনাটা হয়, শুরুতে তো সবাই আর্থকোয়েক ভেবেছিল, ভেবেছিল ভূমিকম্প হয়েছে, পরবর্তীতে বোঝা গেল যে না, সেটা মানে বিশ্ব উষ্ণায়নের একটা রেজাল্ট, হিমবাহ গলে সেই হিমবাহ তার প্যাসেজ তৈরি করে পার্বত্য এলাকার বিভিন্ন অংশ দিয়ে ভেসে জল নিয়ে পুরো এলাকাটাকে ভাসিয়ে নিয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে কি পরিমাণ মারাত্মক ভূমিধস, মানে খরা, বন্যা বা ঘূর্ণিঝড়, সাইক্লোন হচ্ছে রিসেন্ট টাইমসে অনেক। তো সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে এবং উষ্ণ সমুদ্রে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও বেড়ে যাচ্ছে।
0: একেবারেই। হুম হুম, বলুন।
1: সেটাই সেটাই বলছিলাম, মানে দীর্ঘ সময় বৃষ্টির ঘাটতি হলে যেমন খরা হচ্ছে বা ওয়াটার স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, আর আবার বেশি বৃষ্টি যখন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বন্যা, যেমন 2024 আমাদের ত্রিপুরা রাজ্যেও যেভাবে বন্যা হলো, সেটা তো কোথাও না কোথাও গিয়ে সেরে মানুষের সেখানে অনেকটা ইনভলভমেন্ট রয়েছে। কারণ আমাদের অ্যাক্টিভিটি গুলি ডিসাইড করে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বা প্রবলতা কতটা হবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে।
0: ঠিক, একটা কথা আপনি বললেন যে বন ধ্বংস করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে যে জলাশয়গুলো রয়েছে সেগুলোকে ভরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে দালান বানানো হচ্ছে, এই বিষয়গুলো রয়েছে। তো হয়তো অনেক সময় এই যে বন ধ্বংস করা হচ্ছে বা পাহাড় কাটা হচ্ছে, সেটা হয়তো শহরাঞ্চল থেকে অনেকটা দূরে হচ্ছে, কিন্তু তারপরেও আরবান এরিয়া কোনোটাই তো সেফ না আজকের দিনে দাঁড়িয়ে। তো ফ্ল্যাশ ফ্লাডস বা ফ্লাডিং যেটা হচ্ছে, আপনি ত্রিপুরার ফ্লাডের কথা বললেন গত বছরের, আসাম ফ্লাডস এই বছরও একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আসাম গেছে। তো এই যে রিস্কগুলো দিনের পর দিন বাড়ছে, তার জন্য আমাদের কি করণীয় রয়েছে, আমাদের কি আদৌ কিছু করণীয় আছে?
1: ডেফিনেটলি, আমাদের বিশেষ করে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যখন একটা ডিজাস্টার হয়ে যায় আমরা ত্রাণের চেষ্টা করি বা ত্রাণ নিয়ে ছোটাছুটি করি, ইনফ্রাস্ট্রাকচার মানে আর্লি ওয়ার্নিং এগুলি আমরা করতে

0: পারি। রেস্কিউ রিলিফের পাশাপাশি মানে পলিসির ক্ষেত্রে আমরা যদি কিছু চেঞ্জেস আনি বা আমরা যদি একটু সতর্ক হই নিজেদের কার্যকলাপ নিয়ে, যে এখন আপনি যে প্রশ্নটা করলেন, যেমন বন তো ধ্বংস হচ্ছে অনেকটা দূরে, কিন্তু এতে কিন্তু মাটির ইরোশন বেড়ে যাচ্ছে, পাহাড়টা যখন কাটছেন তখন ঢালের স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, ভারী বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এবার শহরাঞ্চলের আশেপাশে হয়তো মেইন শহরে না হোক, যখন জলাজমিটা ভরাট হচ্ছে তার অতিরিক্ত যে বৃষ্টি জল ধরার ক্ষমতাটা, সেই প্রাকৃতিক ক্যাপাসিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে, ফলে শহরের ড্রেনেজ সিস্টেমের উপর ভীষণ চাপ বাড়ে এবং আরবান ফ্লাডিংটা হচ্ছে। দেখুন, যখন একটা ডিজাস্টার হয় আমাদের খুব খারাপ লাগে এবং আমরা তাড়াতাড়ি রেস্কিউ করার জন্য চেষ্টা করি, তারপর ত্রাণ নিয়ে ছুটি, কিন্তু আমরা লং টার্ম যে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু একটা মাথায় রাখা বা সতর্ক হয়ে চলা পার্সোনাল ক্ষেত্রেও যদি আমরা করি, চকলেটটা খেয়ে ব্যাপারটা ড্রেনে ফেলে দিলাম, প্লাস্টিকটা ইউজ করে সেটা ড্রেনে ফেলে দিলাম, সেটা তো ড্রেনেজ ব্লক করছে। তো কোথাও না কোথাও নদী তো নিজের গতিপথ পরিবর্তন করবেই, কিন্তু তার যে যেই পথে সে মানে বাহিত হবে সেই রাস্তাগুলি যদি কোথাও না কোথাও ক্লগড থাকে বা জমে থাকে, সেই জায়গাটা যদি ঠিকভাবে পরিষ্কার না থাকে, সে তো নিজের মতো করে মানে চলাচলটা করতে পারবে না। তাহলে আমাদের মানুষ হিসাবে আমাদেরও কর্তব্য বর্তায় যে আমরা ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম এবং ওয়েদার অ্যালার্ট গুলি অনুসরণ করি, তারপর কিছু পরিমাণ নিজস্ব যে ডকুমেন্টস গুলি সেগুলি নিরাপদভাবে রাখি, যদি কখনো সেরকম সিচুয়েশন আসে যেন সেটা নিয়ে আমরা আর্জেন্টলি বেরিয়ে যেতে পারি, বা যদি ফ্লাড বা ল্যান্ডস্লাইড পন আমাদের এরিয়াটা হয় তাহলেই আগে থেকেই যেন সেফ ইভাকুয়েশন রুটটা কি হতে পারে আমার সেটা একটা তার ব্যাপারে একটা নলেজ রাখা। তো সেরকম ভাবে আর কি আমরা নিজেদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারি এবং নিজেদের অ্যাক্টিভিটি গুলির ক্ষেত্রেও অনেকটা সতর্ক হতে পারি।
1: একদম। আমাদের ত্রিপুরা রাজ্য বা উত্তর পূর্বাঞ্চলের কথা যদি বলি, সেখানে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কতটা ভালনারেবল আমরা?
0: দেখুন, ত্রিপুরা সিসমিক জোন 5 এ আমরা যে ধরা হয় ইন্ডিয়ার যে মোস্ট সিসমিকলি অ্যাক্টিভ এবং হাই রিস্ক আর্থকোয়েক জোনের মধ্যে সিসমিক জোন 5 টা পড়ে এবং ত্রিপুরা ওখানেই রয়েছে। তো ত্রিপুরাতে আর্থকোয়েক হওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে এবং হিস্ট্রিক্যাল যদি আমরা একটু দেখি পুরোনো দিকে, 1897-1950 দশকে ত্রিপুরাতে এত তীব্র মাত্রার ভূমিকম্প হয়েছে যার জন্য আমাদের কিন্তু উজ্জয়িনীতে প্রাসাদেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
1: একদম।
0: তো সেইভাবে প্রতি বছরই কোথাও না কোথাও 2017-25 আমাদের কিন্তু ভূমিকম্প প্রায়শই হয়। তো ত্রিপুরার ভূমিকম্পের দিক থেকে দেখতে গেলে ত্রিপুরা কিন্তু যথেষ্ট ভালনারেবল একটা এরিয়াতে রয়েছে।
1: আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে আমাদের ভূমিকম্পের ক্ষেত্রে, আমরা ফ্ল্যাশ ফ্লাডের ক্ষেত্রে যেটা বললেন যে সেফ ইভ্যাকুয়েশন রুট, ল্যান্ডস্লাইড হলে ইভ্যাকুয়েশন রুট আমরা জেনে রাখতে পারি, ভূমিকম্পের ক্ষেত্রে মানে আমরা সাধারণ মানুষের কি কিছু করার আছে আমাদের হাতে?
0: খুব বেশি তো আমাদের হাতে সেরকম কিছু করার নেই। ন্যাচারাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ডেফিনেটলি আমাদের ইভ্যাকুয়েট করেন যখন সেরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে। আমাদের হাতে যেটা রয়েছে সেটা হলো আমাদের অ্যাক্টিভিটি, যে প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা সেটা কিভাবে মোকাবিলা করব। আজকাল বিভিন্ন স্কুলে অফিসে প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে মোকাবিলা করার জন্য অনেক ট্রেনিং দেওয়া হয় ছোট ছোট ছেলে মেয়েদের বা অফিস স্টাফদের, সেগুলি মাথায় রাখা, অনুসরণ করা, কারণ স্থান যেটা রয়েছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদী যে আমাদের কার্যকলাপের ফলে প্রভাব সেটা যেন খারাপ না হয়, অন্তত পক্ষে আমরা যেন নিজেরা সংযত থাকতে পারি, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রাকৃতিক দুর্যোগ তো শুধু ভূমিকম্প নয়, খরা বন্যা সবকটাই প্রাকৃতিক দুর্যোগ। তো মনুষ্যসৃষ্ট কারণে যেন সেটা খুব বেশি না হয় বন্যায়ন ধ্বংস করা। যদি আমরা কোথাও নগরায়নের চিন্তা ভাবনা করি, 10টা গাছ কাটি, 20টা গাছ যেন আমরা আরো লাগাই, সেই জিনিসটা যেন আমরা মাথায় রেখে চলি, তাহলে আমার মনে হয় অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে।
1: একদম। প্রাকৃতিক দুর্যোগের যে পরবর্তী সময়ে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে

0: সরকার তো নিজের কাজ করবে, কিন্তু তার পাশাপাশি কমিউনিটির রোলটা কতটা গুরুত্বপূর্ণ কি বলবেন?
1: দেখুন, ডিজাস্টারের প্রথম কয়েক ঘন্টার অনেকটা সময় কিন্তু লোকাল কমিউনিটি ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে, কারণ স্থানীয় মানুষ জানেন যে কোন রাস্তাটা নিরাপদ, কোথায় জল জমে, কার সাহায্য প্রয়োজন এবং কোথায় মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। আপনার এলাকাটাকে আপনার মতো করে ভালো কেউ চেনে না, তো সেক্ষেত্রে গভর্নমেন্টের সাথে কমিউনিটি এবং লোকাল ইনস্টিটিউশনগুলি এই তিনটার সমন্বয়ে যদি ডিজাস্টার রেজিলিয়েন্স তৈরি করা যায়, সেই সময়টায় অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আমার মনে হয় ডিজাস্টার ম্যানেজমেন্টটা করা যেতে পারে।
0: আচ্ছা, বাহ। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা এই যে আমাদের বনভূমি রয়েছে, ওয়েটল্যান্ড, ম্যানগ্রোভ, তাদের যে ন্যাচারাল ইকোসিস্টেম রয়েছে, সেগুলো কি আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে পারে? এবং যদি পারে, তাহলে সেখানে তাদেরকে বাঁচিয়ে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ একটু বলবেন।
1: দেখুন, ম্যানগ্রোভ যেটা, সেটা কোস্টাল এরিয়ার ওয়েভ এনার্জি এবং স্টর্ম সার্জটাকে যে ইম্প্যাক্টটা সেটা কমাতে সাহায্য করে। যখন একটা ঘূর্ণিঝড় এলো, সাইক্লোন এলো, যতক্ষণ ওই এলাকাটাতে ম্যানগ্রোভ রয়েছে, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা সুন্দরবনে কিছু দিন আগে একটা ইন্টারভিউ মতো করেছিলাম, ওখানকার মায়েরা আমাদের জানিয়েছেন যে যখন এই এলাকাটাতে ম্যানগ্রোভ ছিল তখন এতটা ঘূর্ণিঝড় আমাদের হিট করতো না, কিন্তু যখন সবটা ধুয়ে মুছে গেল, লোকজন নিজের প্রয়োজনে জ্বালানি ব্যবহার করতে শুরু করলো, গাছ কাটতে শুরু করলো, তখন সাইক্লোনটা আমাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ছোটবেলায় আমরা সেটা দেখিনি, কিন্তু এখন বড়বেলায় দেখছি। এবার জলাজমি যেটা হয় সেটা অতিরিক্ত বৃষ্টির জলটা ধরে রাখতে পারে, তো সেক্ষেত্রে তারা ফ্লাডিং কমাতে অনেকটাই সাহায্য করে। এই যে জঙ্গল, ফরেস্ট ল্যান্ড যেটা রয়েছে, সেটা যদি আমি বলি, গাছের শেকড়টা মাটিটা ধরে রাখে, তো সেই ক্ষেত্রে সয়েল ইরোশনটা কমায় এবং পাহাড়ি অঞ্চলে যে স্লোপের স্টেবিলিটিটা আছে সেটাও বজায় রাখতে সাহায্য করে। তো সেক্ষেত্রে ইকোসিস্টেমকে, মানে যদি আমরা ঠিকঠাক ভাবে বজায় রাখতে পারি, মানে যেটা প্রাকৃতিক ভাবে রয়েছে, প্রকৃতিকে যদি আমরা ক্ষতিগ্রস্ত না করি, প্রকৃতি কিন্তু আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে সেটা যেমন নিজে নিজেকে হিল করে, প্রকৃতি যেসব বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় রয়েছে প্রকৃতির, সেগুলিকে হিল মানে করার জন্য কিন্তু প্রকৃতির নিজের ঢাল রয়েছে, কিন্তু আমরা সেখানেই হিট করে বিপর্যস্ত করে ফেলি বলে ওই প্রাকৃতিক বিপর্যয়গুলি আমাদের এতটা ক্ষতি করতে পারে।
0: ঠিক, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে উন্নয়ন একদিকে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে প্রকৃতিরও ক্ষতি আমরা করছি, সেটা বুঝে হোক না বুঝে হোক সেটা করছি আমরা। তো উন্নয়নও প্রয়োজন, কিন্তু প্রকৃতিকেও ধরে রাখাটা প্রয়োজন, প্রকৃতির যাতে ক্ষতি না হয় সেটা অত্যন্ত প্রয়োজন। তো এই যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করা, কি বলবেন এই ব্যাপারে?
1: দেখুন, আমাদের বর্তমানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সেস এনভায়রনমেন্ট, কিন্তু সেটা না করে আমরা যদি সাস্টেনেবল এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট করি, তাহলে কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশনও হবে, ডেভেলপমেন্টও হবে। যেমন কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, কোনো একটা মল তৈরি করা হবে, কোনো একটা বড় কিছু ইমারত তৈরি করা হবে, সেখানে আমরা যদি প্রথমে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের পাশাপাশি ক্লাইমেট রিস্ক এবং ডিজাস্টার রিস্ক অ্যাসেসমেন্টটা আগেই করতে পারি, ফিজিবিলিটি স্টাডি করতে পারি যে সেখানে যদি নির্মাণটা করা হয় বা কোথায় ওয়েটল্যান্ডস বা ফরেস্ট সংরক্ষণ করতে হবে, ড্রেনেজটা কিভাবে বজায় থাকবে, এসব যদি আমরা প্ল্যানিংটা শুরুতেই বিবেচনা করতে পারি, তবে আমার মনে হয় একটা সাস্টেনেবল এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট হতে পারে। আজকের ডেভেলপমেন্ট যদি আমাদের আগামী দিনে ডিজাস্টার রিস্ক বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সেটা প্রকৃত অর্থে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। আমার মতে ডেভেলপমেন্ট এমন হওয়া মানে প্রয়োজন যাতে সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশনও বজায় থাকে এবং জিনিসটা দীর্ঘমেয়াদী এবং সাস্টেনেবল হয়।
0: একদম। তো সেই ক্ষেত্রে একটা সার্বিকভাবে আপনার কাছ থেকে বার্তা চাইবো যে সাধারণ মানুষ যারা আমরা রয়েছি, তাদের কি করণীয় রয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের মুখে?
1: দেখুন, আমি মানে যেটা বুঝতে পারি বা রিলিফ, যখন আমরা প্রাকৃতিক দুর্যোগের পর রিলিফ দিই মানুষকে, সেটা হয়তোবা মানুষকে ইমিডিয়েট ক্রাইসিস থেকে বের করে আনে।

0: কিন্তু আমরা যদি ইকোলজিক্যাল রিস্টোরেশনে ফোকাস করি, সেটা কিন্তু আমাদের ফিউচারের ডিজাস্টার রিস্কটাকে অনেকটাই কমাতে সাহায্য করে। যেমন ফ্লাডের পর কি হয়, জেনারেলি আমরা রাস্তা বা বাড়ি পুনর্নির্মাণ করার জন্য সরকার থেকে টাকা বরাদ্দ করা হয়, রাস্তার কাজ ইমিডিয়েটলি শুরু হয়ে যায়। কিন্তু এর পাশাপাশি যদি আমরা নদীর ন্যাচারাল ড্রেনেজ বা ওয়েটল্যান্ড বা ফরেস্ট ম্যানগ্রোভ ইকোসিস্টেমের রিস্টোরেশনের কথাও ভাবতে পারি, তবে আমার মনে হয় এটা দীর্ঘমেয়াদী, মানে একটা লং টার্ম ইকোলজিক্যাল রিস্টোরেশন দিকে আমরা যদি ফোকাস করি, তাহলে আমরা অনেকটাই ডিজাস্টারের পর শুধুমাত্র নিজের আগের জায়গায় ফিরে যাওয়া নয়, মানে বিল্ড ব্যাক বেটার বলে আমরা ভবিষ্যতের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। মানে আমাদের অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি হওয়া উচিত যে প্রথমে আমরা রেসপন্স করব, রিকভারি করব, রিহ্যাবিলিটেশন করব, দেন রেজিলিয়েন্সের পথে হাঁটব।
1: অর্থাৎ আমরা যা হয়তো হারাই প্রত্যেকটা ন্যাচারাল ডিজাস্টারে, কিছু না কিছু আমরা হারাই, তার থেকে সেই আগের জায়গাতে ফিরে যাওয়ার থেকে আমরা আরো ভালোভাবে কিভাবে এগোতে পারি সেদিকে আমাদের নজরটা রাখতে হবে, তাই তো?

0: তৈরি করতে পারবো? মানে আমাদের অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি হওয়া উচিত যে প্রথমে আমরা রেসপন্স করব, রিকভারি করব, রিহ্যাবিলিটেশন করব, দেন রেজিলিয়েন্সের পথে হাঁটবো।
1: অর্থাৎ আমরা যা হয়তো হারাই প্রত্যেকটা ন্যাচারাল ডিজাস্টারে, কিছু না কিছু আমরা হারাই, তার থেকে সেই আগের জায়গাতে ফিরে যাওয়ার থেকে আমরা আরো ভালোভাবে কিভাবে এগোতে পারি সেদিকে আমাদের নজরটা রাখতে হবে, তাই তো?
0: একদমই তাই। আজকের দিনে ডিজাস্টার ম্যানেজমেন্টকে শুধু রেস্কিউ এবং রিলিফের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আমাদের রিস্ক রিডাকশন করতে হবে, ক্লাইমেট অ্যাডাপটেশন করতে হবে, পাশাপাশি এই যে প্রাকৃতিক যে সলিউশন গুলি, নেচার বেস সলিউশন যেগুলি আছে, সেগুলিকে ডেভেলপ প্ল্যানিং এর মূল ধারায় নিয়ে আস ডেভেলপমেন্ট প্ল্যানিং এর মানে মূল ধারায় নিয়ে আসতে হবে। কারণ একটা রেজিলিয়েন্ট সোসাইটি তৈরি করার মানে সবচেয়ে কার্যকর উপায় হলো ডিজাস্টার আসার পর শুধু ক্ষতি সামলানো নয়, ডিজাস্টার আসার আগেই রিস্কটা কমিয়ে দেওয়া। আমি তো সেটাই মনে করি।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, আপনি এতটা সময় দিয়েছেন আমাদের এবং এত গুরুত্বপূর্ণ কথা আমাদের আজকে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।
1: শুভরাত্রি। শ্রোতা বন্ধু, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ শ্রীমতী কৃভা ভট্টাচার্য, এবং তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, এবং তার কথা মতো আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে অবশ্যই বাঁচতে পারি, অনেক ক্ষেত্রে হয়তো আমরা সুরক্ষিত থাকতে পারি। সেটা কিভাবে থাকতে পারি, অবশ্যই তিনি বলেছেন যে যে জায়গাটা হয়তো খারাপ হয়ে আছে সেটাকে আরো ভালো কিভাবে করা যায়, এবং আগামী দিনে যাতে আমরা আমাদের প্রকৃতির উপর আর অত্যাচার না করি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের দায়িত্বশীল হতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভাবতে হবে, সেই কথাই কিন্তু কৃভা ম্যাডাম বলেছেন আজকে। তাই শ্রোতা বন্ধু, চলুন আমরা দায়িত্ব নিই, আমরা প্রকৃতির জবাবের অপেক্ষা না করে প্রকৃতিকে কিছুটা ভালো জিনিস ফিরিয়ে দেই। শ্রোতা বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। আজকের আলোচ্য বিষয়ে প্রকৃতি জবাব দেয়, আপনাদের মতামত অবশ্যই জানান। প্রকৃতিকে সত্যিকারের অর্থে জবাব দেয়? যদি সেটা দেয়, সেটা কেন দেয়, কি বলবেন আপনি? 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেক্সট করে জানান আপনার মতামত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রকৃতি জবাব দেয়। শ্রোতা বন্ধু, প্রকৃতি খুব শান্ত, খুব কোমল, কিন্তু যখন তার রুদ্র রোষ আমরা দেখি তখন মনে হয় আদৌ কি সেই প্রকৃতিকে আমরা চিনি।

শ্রোতা বন্ধু, প্রকৃতি রোষে আমরা অনেক সময় অনেক দুর্যোগ দেখতে পারি। বিপদ ছিল, বিপদ হয়তো থাকবে, কিন্তু আমরা কতটা প্রস্তুত ছিলাম? আমরা কোথায় বাড়ি বানিয়েছিলাম? নদীর কতটা কাছাকাছি বসত তৈরি করেছিলাম আমরা? পাহাড়ের ঢালে কতটা নির্মাণ করেছিলাম? জঙ্গল কতটা কেটেছিলাম? প্রাকৃতিক জলপথ কতটা বন্ধ করেছিলাম আমরা?

0: এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং জানান আপনারা কি মনে করছেন, প্রকৃতি কি সত্যি জবাব দেয়। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে কাছেরও।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: দেখুন, প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। আসলে আমরাও কিন্তু প্রকৃতির অংশ।
0: হুম হুম
1: তো আমরা মানুষ তো বুদ্ধিমান জীব, তাই আপন সুখ আর স্বাচ্ছন্দ্যে আমরা কিন্তু প্রকৃতি পরিবেশের প্রচুর ক্ষতি করে চলেছি, আর যার ভোগান্তি কিন্তু আমরা পাচ্ছি। কখনো হরপার বান, কখনো ঝঞ্ঝা, কখনো আইলা, কখনো টাইফুন, কখনো টর্নেডো, এই সব বিভিন্ন, কখনো আমফান আমাদেরকে মানে নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে। আমরা একবারও চিন্তা করছি না যে এই প্রকৃতি পরিবেশকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। আসলে প্রকৃতিকে বিনষ্ট করে নয়, প্রকৃতির সঙ্গে সখ্যতা করতে হবে নিবিড় ভাবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। দেখুন, সমুদ্র আজকে এত বর্জ্য পদার্থ, যা সমুদ্র উত্তাল হয়ে যাচ্ছে, পাহাড়ে সেখানেও তাই, আর গ্রিন হাউসের মাত্রা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে আগামী দিনে এভাবে যদি চলতে থাকে, তাহলে 100 বছর পর হয়তো যারা থাকবেন এই পৃথিবীতে বা নব প্রজন্ম আসবেন, আমার মনে হয় কাঁধে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। কারণ যেভাবে গাছ কাটা, বৃক্ষ ছেদন হচ্ছে, প্রকৃতি থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, গ্রিন আর সমস্ত গ্যাসগুলো কিন্তু অক্সিজেনের মাত্রাটাকে কমিয়ে দিচ্ছে। তাই পর্যাপ্ত পরিমাণে গাছপালা, প্রকৃতি পরিবেশ স্বচ্ছ, আমরা নোংরা করব না, আমরা জলকে দূষণ করব না, বাতাসকে দূষণ করব না, এবং মাটিকে দূষণ করব না। এইটা যদি অঙ্গীকারবদ্ধ হয় যে প্রকৃতি রসদ নিয়ে আমাদের বেঁচে থাকা, সেই প্রকৃতির বিন্দুমাত্র ক্ষতি করলে তার প্রতিক্রিয়া, তার ভোগান্তি আমাদের ভয় দিয়ে হবে, আর সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এভাবে চলতে থাকলে, আমরা এর থেকে যদি শিক্ষা না নিই, তাহলে আমাদের এই সভ্যতা, যাকে আমরা বলছি সভ্যতার শিখরে ওঠার জন্যে যে কর্মকাণ্ড করছি, সেটা অচিরেই বিনষ্ট হবে এবং ধ্বংসের জায়গায় চলে যাবে। তাই আগামী প্রজন্মকে একটা সুস্থ বিশ্ব, একটা সুন্দর পৃথিবীর দিকে উপহার দিতে আমাদের কিন্তু প্রকৃতির ওপর ধ্যান রাখতে হবে, প্রচুর গাছপালা লাগাতে হবে, আর দূষণের মাত্রা যতটা সম্ভব কম করে আমাদেরকে প্রকৃতির সঙ্গে সখ্যতা করে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা নিঃঝঞ্ঝাটে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার আতিয়ারবাবু, খুব সুন্দর কথা বললেন আপনি। অবশ্যই আতিয়ারবাবু, খুব সুন্দর একটা কথা বললেন যে প্রকৃতির সাথে সখ্যতা করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, প্রকৃতির সাথে সখ্যতা করেই আমাদের এগিয়ে যেতে হবে, না হলে আমরা কি আদৌ এগোতে পারব? সেই প্রশ্নটা সত্যিকারের অর্থে আমাদের নিজেদেরকে করা প্রয়োজন। শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি রাজু ভাই বলছি, আগরতলা থেকে।
0: নমস্কার রাজুবাবু, বলুন।
2: দেখুন, প্রকৃতি ঘরে ধার আছে কিন্তু রেহাই নেই।
0: হুম হুম
2: কথাটা ইয়ে বললাম যে আজকে যে বিষয়টা রাখলেন যে প্রকৃতি কি জবাব দেয়, অবশ্যই প্রকৃতি জবাব দেয়। দেখুন, আমরা যদি বর্তমানে নিরিখে একটা কথা বলি যে এই যে মানে ম্যান মেড অর্গানিক যে কম্পাউন্ড, যেটাকে আমরা সিএফসি বলে জানি, এই ক্লোরিন, কার্বন, ফ্লোরিন,

0: ব্যবহার কিন্তু আরবানাইজেশনের যুগে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং যত বেশি বৃদ্ধি পাচ্ছে তত বেশি তার প্রভাবটা গিয়ে গ্লোবাল ওয়ার্মিং এর উপরে পড়ছে, মানে যেটার মূল কারণই হলো গ্লোবাল ওয়ার্মিং। কিন্তু এখন প্রশ্ন হলো, তাই হলে তো আরবানাইজেশন আর বন্ধ হয়ে যাবে না, এই জিএসটির ব্যবহার তো আর কমে যাবে না, তাহলে এখন আমাদের কি করবো? এই যে প্রকৃতির জবাব, যেটা আমরা রিসেন্ট দেখতে পেয়েছি, এই যে ফ্ল্যাশ ফ্লাড নেপালের যে ঘটনা, আমাদের কিন্তু বারবার এইসব ঘটনাগুলি চোখে আঙ্গুল দিয়ে দিয়েছে, দেখিয়ে দিচ্ছে যে আমরা যতই আমাদের মানে কি বলবো, এই যে রেকলেস ইনডিসক্রিমিনেট ভাবে আমরা গাছপালা কেটে আরবানাইজেশন করি না কেন, আমাদের সেটার মানে অ্যাভিল ইম্প্যাক্টটা প্রতিটা মুহূর্তে আমাদের ভোগ করতে হবে এবং হচ্ছে। তাই এই ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখে বলি যে আমরা গাছ লাগানো উচিত, আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক করা উচিত, কিন্তু সত্যি কথা বলতে কি অনুপবাবু, আমি নিজেই বলছি, আমরা বলি বড্ড বেশি সঠিক বলি, কিন্তু তার ফ্র্যাকশনটা কি আমরা সঠিক করি? আমরা যখন বলি আমি আমি এত ভালো বলি, আমি আমি এত মানে মানে কি বলবো, শুদ্ধ সাত্বিক মানে ভাবধারা নিয়ে চলার চেষ্টা করি, প্রকৃতিকে রক্ষা করবো, ই করবো, পরের দিনই আমরা বাজারে গিয়ে দোকানদারের কাছ থেকে পলিথিন ব্যাগটা চেয়ে নিয়ে বসে আসি। এই যে আমাদের মধ্যে একটা দ্বিচারিতা থাকে, যতক্ষণ না পর্যন্ত মানে কি বলবো, উই শুড হ্যাভ দ্য গার্ডস টু ইন্ট্রোস্পেক্ট, আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং আমরা এটা করতে গিয়ে কতটুকু কি করছি, গাছ লাগাচ্ছি, গাছ লাগানোর চেয়ে ফটোসেশন বেশি করছি, লাগিয়ে আমাদের দায়িত্ব খালাস করে দিচ্ছি, সেটাকে রক্ষণাবেক্ষণ কতটুকু হচ্ছে সেটা আমরা দেখছি না। এইভাবে যতটুকু এই যতদিন এই ব্যবস্থাপত্রটা থাকবে, আমরা যতই মানে ফুলুস্তুল করি না কেন, ভালো ভালো কথা বলি না কেন, আলটিমেট কিন্তু সেটা ফ্রুটফুল রেজাল্ট বিয়ার করবে না, এবং সমদুষে এটা আমরা সবাই। তাই আমাদেরকে কমিটমেন্ট নিতে হবে যে প্রকৃতিকে রক্ষা করতে গেলে সবাই আমাদেরকে এই সচেতন মনোভাব নিয়ে চলতে হবে, কারোর উপরে দায় ছাড়া ভাব চাপিয়ে দিলে হবে না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে চলতে হবে।
1: অসংখ্য ধন্যবাদ রাজুবাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি প্রকৃতির রুদ্র রূপ থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে, আমাদের প্রকৃতি থেকে নেওয়া বর্জিত তাকে সুরক্ষিত রাখারও প্রণ নিতে হবে। সেই প্রণ যদি আমরা নিতে পারি, তাহলেই প্রকৃতিও আমাদের দিকে তাকাবে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
1: নমস্কার প্রবীর বাবু, বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন প্রকৃতি আমার বসুন্ধরা মাকে আমরা যদি ঠিক রাখতে পারি দাদা ভাই, তবে মা আমার ঠিক থাকবে, আমার ঘরের মাকেও আমি ঠিক রাখলে তবে মা ঠিক থাকবে, তেমনি বসুন্ধরা মাকে যদি আমি ঠিক রাখতে পারি না দাদা ভাই, এই যে প্রকৃতির যে গাছপালা আমরা কেটে একধার করে দিচ্ছি, তারপরে পাহাড়ে সুড়ঙ্গ করে সেই পথ করে নিয়ে যাচ্ছি, তখন প্রকৃতি কি করছে, নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে দাদা ভাই। তো আমরা সেই জায়গাটা থেকে কিন্তু এই যে আজকে নেপালে যে ঘটনাটা হলো, তাদের কিন্তু মানে পুরো ওই যে সুড়ঙ্গ কেটে পথ তৈরি করছিল এবং নদীর ভেতরে ঘর তৈরি করে নদীটাকে ছোট করে দিয়েছে, এই যে মানে হরকা বানে সব কিন্তু নিঃশেষ করে দিয়ে চলে গেল। আজ বন্যা, যাই হোক বন্যা প্রকৃতি, হ্যাঁ আমরা কিন্তু প্রকৃতিকে এত মানে ইয়ে করছি, মানে অন্যভাবে চালনা করছি, প্রকৃতি কিন্তু নিজের জায়গাটা ঠিক করে রাখছে, কারণ প্রকৃতি কোনো সময় বিক্রয় করে না দাদা ভাই। হ্যাঁ আমরা যদি প্রকৃতির সাথে বদমাশি করি, হ্যাঁ আজকে প্লাস্টিক বর্জন করতে পারছি না, হ্যাঁ সেই বর্জনের ফলে আমাদের কি হচ্ছে, নর্দমা ড্রেন গঙ্গা জল গঙ্গার

0: জায়গায় গিয়ে ভর্তি হয়ে থাকছে, তার ফলে কি হচ্ছে নদী নিজের মানে ভারসাম্যটা হারিয়ে ফেলে অন্যদিকে জল ইয়ে করে বন্যা হয়ে যাচ্ছে, এবং এই বন্যার জলে আপনার চারিদিকে ম্যালেরিয়া, তারপরে আপনার নানা রকম মাছ এইসব নোংরা খেয়ে এই মাছ আমরা খাচ্ছি, তাতে আমাদের শরীর খারাপ হচ্ছে। আমরা কিন্তু সেই জিনিসগুলোকে একদম মানে এতভাবে বিক্রি করে ফেলছি, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অনেক সচেতন হতে হবে। এবং মানুষ যদি সচেতন হয় না দাদা ভাই, তাহলে কিন্তু সব জায়গায় আমরা মানে বিশ্বের দরবারে আমরা কিন্তু একটা জায়গা এবং সুস্থ পরিবেশ তৈরি করতে পারবো। এটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ প্রবীরবাবু, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, প্রকৃতির দুর্যোগ নিয়ে আমরা কথা বলি সবসময়, প্রকৃতির রুদ্র রূপ নিয়ে কথা বলি, কিন্তু আমাদের কর্তব্য নিয়ে হয়তো আমাদের কথাবার্তা একটু কমই হয়। প্রকৃতি জবাব দেয়, কিন্তু কেন? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি বলতে পারি মানুষ প্রকৃতিকে ধ্বংস করেছে তাই প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে? কথাটা আবেগের দিক থেকে শক্তিশালী, কিন্তু বিজ্ঞান আরো জটিল। প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ রয়েছে। হিমবাহের পরিবর্তন, অতিরিক্ত বৃষ্টিপাত, বরফ ও শিলার ধস, ভূতাত্ত্বিক পরিবর্তন, নদীর স্বাভাবিক প্রবাহ, জলবায়ু পরিবর্তন, কিন্তু মানুষের কর্মকাণ্ড অনেক ক্ষেত্রেই ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। জঙ্গল কাটা, নদীর স্বাভাবিক পথ সংকুচিত করা, পাহাড় কেটে অপরিকল্পিত রাস্তা নির্মাণ করা, নদীর পাড়ে বসতি, নদীর বক্ষ থেকে বালি অতিরিক্ত পরিমাণে তুলে আনা, জলাভূমি ভরাট করা, অপরিকল্পিত পর্যটন করা, এসব কিছু মিলে একটি প্রাকৃতিক বিপদকে আরো বড় মানবিক বিপর্যয়ে পরিণত করতে পারি আমরাই।

উত্তরাখণ্ডের পাহাড় আমাদের কি শিখিয়েছে? চলুন একবার ফিরে যাই ভারতের উত্তরাখণ্ডে, 2013 সালের কেদারনাথ বিপর্যয়। ভারতের অন্যতম ভয়াবহ পাহাড়ি দুর্যোগ, প্রবল বৃষ্টি, হর্পাবান, ভূমিধস, নদীর প্রবল স্রোত আর মানুষের তৈরি অবকাঠামোর ব্যাপক ক্ষতি, হাজার হাজার মানুষের মৃত্যু, নিখোঁজ হওয়া সেই মানুষ, সেই ঘটনা আজও ভারতের দুর্যোগ ব্যবস্থাপনার ইতিহাসে এক বড় শিক্ষা। কেদারনাথ আমাদের একটা প্রশ্ন করেছিল, পাহাড়ের ক্ষমতা কি আমরা ভুলে গিয়েছিলাম? পাহাড়কে কি শুধুই আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে দেখছি? না, পাহাড় একটি লিভিং ইকোসিস্টেম, তার নিজস্ব ড্রেনেজ রয়েছে, নিজস্ব ভেজিটেশন রয়েছে, নিজস্ব ভূতত্ত্ব রয়েছে, নিজস্ব জলচক্র রয়েছে। পাহাড়ের শরীরের প্রতিটি অংশের একটা কাজ রয়েছে। যেখানে আমরা রাস্তা বানাতে গিয়ে পাহাড় কাটলাম, সেখানে পাহাড়ের স্থায়িত্ব বদলাতে পারে। যেখানে নদীর পাশে নির্মাণ করলাম, সেখানে নদীর জায়গা সংকুচিত হতে পারে। যেখানে জঙ্গল সরিয়ে ফেললাম, সেখানে মাটি দুর্বল হতে পারে। অর্থাৎ পাহাড়কে জয় করার চেষ্টা নয়, পাহাড়কে বুঝতে হবে। সেই বোঝাটা কি আদৌ আমরা করি?

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের আজি অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি প্রকৃতি জবাব দেয়। হিমালয়কে আমরা পোস্টকার্ডের ছবি হিসাবে দেখি, বরফ, মেঘ, পাহাড়, নদী, কিন্তু হিমালয় আসলে কোটি কোটি মানুষের জীবনের সাথে যুক্ত। এই পাহাড় থেকে উৎপন্ন নদীগুলো নিচের সমতলের জল নিয়ে আসে, কৃষি, পানীয় জল, বিদ্যুৎ, জীববৈচিত্র্য, পর্যটন, সবকিছুর সঙ্গে পাহাড়ের সম্পর্ক আছে। তাই পাহাড় যে পরিবর্তন হয় তার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উষ্ণায়নের ফলে হিমালয়ের গ্লেসিয়ার এবং গ্লেসিয়ার লেকের ঝুঁকি বাড়ছে। হিমবাহ, বরফের পরিবর্তন, ফ্ল্যাশ ফ্লাড, ল্যান্ডস্লাইড এবং অন্যান্য বিপদের সম্ভাবনা বাড়াতে পারে। আর এই কারণেই আমাদের ক্লাইমেট চেঞ্জকে শুধু গরম বেড়েছে হিসেবে দেখা যাবে না। প্রাকৃতিক পরিবর্তন মানে দুর্যোগের ধরন এবং ঝুঁকিরও পরিবর্তন। প্রকৃতির নিরাপত্তা বলয় আমরা নিজেই কেটে ফেলি। একটা বন কি করে, শুধু অক্সিজেন দেয় না? বন মাটিকে ধরে রাখে, বৃষ্টির জল শোষণ করতে সাহায্য করে, জলধারা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্য রক্ষা করে, বন্যপ্রাণীর বাসস্থান দেয়, স্থানীয় আবহাওয়াও জলচক্রে ভূমিকা রাখে। আর যখন আমরা নির্বিচারে বন কাটি, আমরা শুধু গাছ হারাই না, আমরা হারাই একটা ন্যাচারাল প্রোটেকশন সিস্টেম। একইভাবে ওয়েটল্যান্ডস বা জলভূমি, একটি জলাভূমি শহরের জন্য প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করতে পারে, বৃষ্টির জল ধরে রাখে। কিন্তু আমরা জলভূমি ভরাট করে বাড়ি বানাই। এরপর অতিবৃষ্টি হলে

0: কোথায় যাবে? নদী সংকুচিত, জলভূমি নেই, ড্রেনেজ অপর্যাপ্ত। তারপর আমরা বলি, হঠাৎ এত জল কেন? জল হঠাৎ আসেনি, আমরা তার যাওয়ার পথ বন্ধ করে দিয়েছি। শ্রোতা বন্ধু, ভাবতে হবে তাই প্রকৃতিকে নিয়ে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার। আপনার নামটা আরেকবার বলবেন।
1: রাজেন্দ্র দাস।
0: রাজেন্দ্র বাবু, বলুন রাজেন্দ্র বাবু।
1: আমি অনেকক্ষণ ধরে প্রোগ্রাম শুনছি, আমাদের দেশ এবং পৃথিবী বাঁচাতে গেলে কি কি করতে হবে। বিল্ডিং বন্ধ কর, দালান গুলো যে কাজ হচ্ছে, যা হারে পরিস্থিতি চলছে, এই বিল্ডিং এর তেলে বালি, সিমেন্ট, ইট সব তো আমাদের মাটির দিকে তৈরি হচ্ছে না? এগুলো যদি বন্ধ করা যায়, আমাদের দেশ আগের মতো ফিরে আসবে। আগে দুনিয়ার যত স্কুল ছিল, দেখতাম কি ভেড়ার ঘর হতো, বাম্বুর ঘর হতো। এখন থেকে দক্ষিণে যাই, সেখানে বিল্ডিং বিল্ডিং বিল্ডিং বালি কোথা থেকে আসছে?
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। এবং শ্রোতা বন্ধু, আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি প্রকৃতির জবাব দেয়। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। টেক্সট করে জানান আপনাদের কী মতামত, প্রকৃতি কি সত্যিই জবাব দেয়?

শ্রোতাবন্ধু, নেপাল পাহাড়ের দেশ, যেখানে আকাশ ছুঁতে চায় হিমালয়ে, যেখানে নদী নামে পাহাড়ের বুক চিরে, যেখানে মেঘের ছায়ায় মানুষ গড়ে তোলে তার ছোট্ট সংসার। কিন্তু কখনো কখনো সেই পাহাড়ি যেন নীরবে প্রশ্ন করে, আমার সঙ্গে তোমার সম্পর্কটা কি শুধুই সৌন্দর্যের? আমার ক্ষতগুলো কি তোমরা দেখো? ২৬শে আগস্ট ২০২৬, নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি অঞ্চলে হিমবাহ শিলার ধসের পর ভয়াবহ আকস্মিক বন্যা নেমে আসে। ভূতকোশী ও ত্রিশূলী নদী ব্যবস্থার বিস্তীর্ণ এলাকা মুহূর্তের মধ্যে পরিণত হয়ে যায় ধ্বংসস্তূপে। জল, কাদা আর পাথরের স্রোত ভাসিয়ে নিয়ে যায় বাড়ি, রাস্তা, সেতু, বিদ্যুৎ প্রকল্প, আর সব থেকে নির্মমভাবে মানুষের জীবন। আজও বহু মানুষ নিখোঁজ, সরকারি হিসেব প্রতিদিন বদলাচ্ছে। নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। কিন্তু সংখ্যার মধ্যে কি কখনো কান্নার শব্দ শোনা যায়? ১৩০০ মৃত্যু মানে ১৩০০টি থেমে যাওয়া গল্প। কোথাও হয়তো একজন মা এখনো দরজার দিকে তাকিয়ে আছেন, কোনো শিশু হয়তো বিশ্বাস করছে বাবা আসবে, ঠিক ফিরে আসবে। কোনো স্ত্রী হয়তো নদীর দিকে তাকিয়ে প্রার্থনা করছেন, জল তুমি অনেক কিছু নিয়ে গেছো কিন্তু আমার

0: মানুষটাকে ফিরিয়ে দাও। বন্যা শুধু ঘর ভাসায় না, বন্যা ভাসিয়ে দিয়ে যায় মানুষের স্মৃতি, নিরাপত্তার অনুভূতি, ভবিষ্যতের স্বপ্ন। নেপালের এই বিপর্যয় তাই শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের খবর নয়, এটি আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় একটা বড় প্রশ্ন। প্রকৃতি কি সত্যি জবাব দিচ্ছে, নাকি আমরা এতদিন প্রকৃতির সতর্ক বার্তাগুলো শুনিনি? হিমালয়ের পরিবেশ, হিমবাহের পরিবর্তন, জলবায়ুর অস্থিরতা এবং পাহাড়ি অঞ্চলে মানুষের ক্রমবর্ধমান হস্তক্ষেপ, সবকিছু মিলিয়ে এই বিপর্যয় আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এই ঘটনার পরে নেপাল নিজেও আরও শক্তিশালী দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কীকরণ এবং উদ্ধার ব্যবস্থার প্রয়োজনীয়তার মুখোমুখি হয়েছে। তাই আজ হয়তো নেপালের পাহাড় থেকে যেন একটা বার্তা ভেসে আসছে, আমাকে শুধু পর্যটনের ছবি হিসেবে দেখলে চলবে না, আমার নদীর শুধু জল হিসেবে দেখো না, আমার বোনকে শুধু কাঠ হিসেবে দেখো না, আমাদের হিমবাহকে শুধু বরফ হিসেবে দেখো না, আমি বেঁচে থাকলেই তোমরা নিরাপদ। প্রকৃতি জয় করার নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করার সময় এসেছে। শ্রোতা বন্ধু, নেপালের এই পরিস্থিতি আজকে আমাদের প্রত্যেকের একটা শিক্ষার কারণ। কত জীবন হারিয়ে গেছে, সেই জীবনগুলোকে হয়তো আমরা ফিরে পাব না, কিন্তু আমরা শিক্ষাটা অন্তত নিতে পারি। শ্রোতা বন্ধু রয়েছেন না? শ্রোতা বন্ধুকে পেলাম না আমরা। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ আর খুব বেশি একটা সময় কিন্তু নেই, তাই যারাই ফোন করতে চাইছেন ডায়াল করে ফেলুন 0381-232-6253 এই নম্বর। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: দিলীপ মোহন যা বিদ্যানগর আগে সচেতন সম্বন্ধে বলছেন না, খুব ভালো শুনতে, ভালো লাগছে শুনে, দুঃখ লাগে আমার, মন খারাপ লাগে। আমাদের তো বয়স হয়ে গেছে 76 বছর বয়স, এখন যে কদিন বাঁচি আনন্দেই বাঁচি, হ্যাঁ ঠিক কিনা বলেন।
0: হুম হুম, আজকের বিষয় নিয়ে কিছু বলবেন?
1: সচেতন সমাজে বলেছেন তো, সচেতন গাড়ি ঘোড়া দিন দিন রাত বেড়ে যাচ্ছে, রোডের উপকূলে যাদের,
0: আপনি আমাদের অনুষ্ঠান তাহলে শুনছেন না দিলীপ বাবু? অনুষ্ঠান শুনছেন না, অনুষ্ঠানটা শুনুন ঠিকভাবে। যাই হোক, দিলীপ বাবু আমাদের অনুষ্ঠান ঠিকভাবে শুনছেন না সেটা বোঝা যাচ্ছে, তবে আপনারা কিন্তু শুনবেন। শ্রোতা বন্ধু, আজ আমি আরও একবার বিষয়টা বলে দিই, আজ আমরা কথা বলছি প্রকৃতি জবাব দেয়। নেপালের এই বিধ্বংসী বন্যাকাণ্ডে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে, তার আগে উত্তরাখণ্ডে দেখেছি আমরা ফ্ল্যাশ ফ্লাডস, তার মধ্যেও প্রচুর সাধারণ মানুষ নিজেদের জীবন হারিয়েছেন, ভূমিকম্প, অ্যাভালেঞ্জ, ল্যান্ডস্লাইড, এইসবে প্রতিনিয়ত মানুষ নিজেদের প্রাণ হারাচ্ছেন। কিন্তু এইসবে কি শুধু প্রকৃতিই করছেন, নাকি আমাদেরও অবদান রয়েছে, এবং আমরা কি নিজেরা বাঁচার জন্য কোনো সুযোগ্য পদ্ধতি ব্যবস্থা কি করতে পারি? শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: নমস্কার অর্ণব দা।
0: নমস্কার,
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি।
0: নমস্কার মিল্টন বাবু, বলুন।
2: মুর্শিদাবাদ জেলার বেল্লা থেকে দাদা
0: বলুন।
2: আসলে প্রকৃতিকে আমরা সবসময় প্রণাম জানাই, প্রকৃতি মহামানবতার কাছে আমরা সবসময় ভাবতে হবে, কিন্তু প্রকৃতি আমাদের প্রপিতামহ, বিদ্য পিতামহ। আমরা কিন্তু অরণ্য সভ্যতা থেকেই মানুষ হয়েছি, অর্থাৎ দিনের পর দিন প্রকৃতির উপর যেভাবে আমরা নিষ্পেষণ করে চলেছি, যেভাবে আমরা তাদের উপর অত্যাচার করছি প্রতিটা মুহূর্তে, শুধু একটি মঞ্চের ভাষণ নয়, এটা বাস্তবিক বার্তা যে প্রকৃতির এই ভয়াবহ প্রকৃতির উপর আক্রমণ একদিন আমাদের মানব সভ্যতা শেষ পর্যন্ত মানচিত্রেই থাকবে না, তো একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। আর শুধু নেপাল নয়, আমাদের চতুর্দিকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি যখন 2000 সাল ভয়ঙ্কর সেই দিন আমি নিজে চোখে দেখেছি বন্যা, নিজের চোখে স্মরণ করেছি সেই হুড়মার করে বন্যার করাল গাছে একেবারে হুড়মার করে ভেঙে পড়ছে

0: কাঁচা বাড়িগুলো, কি মানুষের আর্তনাদ বলুন তো। আমি তখন নীরব ভূমিকায়, যখন ছোট, আমার তখন বয়স অনেকটা ছোট, ছোট মানে একদম ছোট নয়, 2000 সাল তখন। এই যে প্রকৃতির প্রতি সাংঘাতিক অত্যাচার, যদি আমরা এখনই না থামাই তাহলে প্রকৃতির কিন্তু উল্টিয়ে কিন্তু তার ইটমালে যেন পাটকেলটা গায়ে লাগে, লাগবে কিন্তু আমাদের উপরেই। তাই এখনো সময় আছে, হরপা বান যেমন এসে হট করে আক্রমণ করে দেয়, তেমনি যে আমাদের অসহিষ্ণুতা প্রকৃতির উপরেই সাংঘাতিক যে কারাগার, এই কারাগার থেকে যদি মুক্তি হতে না পারি মন থেকে, তাহলে একদিন না কবে আমরা শেষ হয়ে যাবো মানব সভ্যতা। খুব দরকার আমাদের, জানেন, আমাদের উন্নত সভ্যতার টাওয়ারে হয়তো বসে আছি আমরা, অনেক উঁচুতে বাস করছি, এক ক্লিকেই হয়তো দুনিয়াতে হাতের মুঠোয় চলে আসে। তো সবসময় মনে রাখবেন, প্রকৃতির উপরে কিন্তু আমরা কেউ নেই, কোনো মুহূর্তে নেই। তাই প্রকৃতিকে সম্মান করতে শিখুন, প্রকৃতিকে ভালোবাসতে শিখুন, তবে এই মানব সভ্যতা, একটা গ্রহে যে বাস করছি আমরা, সেটা আমরা কিন্তু ক্ষুদ্র, বিরাট পরের মধ্যে আমরা অনেক ক্ষুদ্র। একে তুমি ভাবুন একবার, নিজের পায়ের তলার মাটির কথা ভাবুন, অসাধারণ বিষয় দিয়েছেন। ধন্যবাদ আপনার।
1: অসংখ্য ধন্যবাদ মিল্টন বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা এভাবে যদি ভাবি তাহলে হয়তো প্রকৃতির রুদ্ররোষ থেকে আমরা অনেকটাই বাঁচতে পারব। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0398-1232-6253 এই নম্বরে। আর খুব বেশি সময় নেই, তাই খুব তাড়াতাড়ি করতে হবে, এবং আপনাদের কাছ থেকে জানতে চাইব যে প্রকৃতি জবাব দেয়, এ ব্যাপারে আপনাদের কি মতামত? শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি দেবশ্রী বলছি আগরতলা থেকে।
1: নমস্কার।
2: তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার মনে হয় কি, প্রকৃতি আসলে হয়তো জবাব দেয় কিনা জানি না আমি, কিন্তু আমরাই হয়তো প্রকৃতির ভাষা বুঝতে ভুলে গেছি। কারণ মানে আমরা যখন একটা গাছ যখন কেউ কাটে, বা আমরাই যখন কোনো একটা গাছ কাটে, তখন আমরা শুধু মনে করি হয়তো একটা গাছ কাটতাম, তাই না? কিন্তু সেই গাছের সঙ্গে যে আমরা একটা গাছ সেই ছায়াটা প্রদান করছে, বা সেই গাছের মধ্যে যে পাখির বাসাও হতে পারে, বা গাছটা যে অক্সিজেন দিচ্ছে, সবকিছু নিয়ে আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলি একটা গাছ কাটলে। তারপর আমরাই পরে কমপ্লেন করি যে গরম কেন এত বাড়ছে, বা এত অনিয়মিত বৃষ্টি কেন হচ্ছে, তখন আমরা বলি যে প্রকৃতি জবাব দিচ্ছে। কিন্তু এই ছোট্ট একটা গাছ কাটার কারণে যে কত বড় প্রভাব ফেলছে, সেগুলো কিন্তু গাছটা কাটার সময় আমরা হিসেব করি না। তো ছোটবেলায় যখন বৃষ্টি হতো, তখন মনে হতো কতই না খুশি হতো আমরা, না যে কাগজের নৌকা ভাসাবো বা ভেজামাটির গন্ধ শুকবো। আর এখন বৃষ্টি হলেই যেমন মনে হয় জল জমে যাবে বা রাস্তা ডুবে যাবে না, তো এই টেনশন থাকে সারাক্ষণ। আমার মনে হয় এই পরিবর্তনটা মানে প্রকৃতির সব থেকে বড় জবাব। আর প্রকৃতির ভাষা আমরাই কি আসলে শুনতে চাইছি? প্রকৃতি তো পরিবর্তনের মাধ্যমে জবাব দিয়েই যাচ্ছে, তো আমরা চাই কি প্রকৃতিকে জয় করতে চাই আমরা সবসময়, কিন্তু অথচ ভুলে যাই যে প্রকৃতিকে জয় না, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, এটাই আমরা ভুলে যাই। আমরা নিজেরা একটা একটা ছোট ছোট ভুল করি, কিন্তু এই ভুলের খেসারত পুরো পৃথিবীকে দিতে হচ্ছে। তো এটাই আশা করি যে আজকের প্রোগ্রামটা থেকে শুনে সবাই একটু হলেও আমরা নিশ্চয়ই মোটিভেটেড হয়েছি প্রকৃতির প্রতি। তো থ্যাংক ইউ,
1: একদম অসংখ্য ধন্যবাদ দেবশ্রী, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরাই হয়তো কোথাও না কোথাও প্রকৃতির ভাষা বুঝতে ভুলে গেছি। হয়তো আমরা ঝড়ের সেই আগের মুহূর্ত দেখতে ভুলে গেছি। রবি ঠাকুরের কথায়, দেখছে নামলো বুঝি ঝড়, ঘাটের পথে বাঁশের শাখা ওই করে ধরফর, আকাশতলে বজ্রপানির ডঙ্কা উঠল বাজি, শীঘ্র তরিবে চল রে মাঝি, ঢেউয়ের গায়ে ঢেউগুলো সব গড়ায় ফুলে ফুলে, পূবের চরে কাঁশের মাথা উঠছে দুলে দুলে, ঈশান কোণে উঠতি বালি আকাশখানা ছে, হু হু করে আছে আসছে ছুটে ধে, কাকগুলো তার আগে আগে উঠছে প্রাণের ডরে, হার মেনে শেষ আছার খেয়ে পরে মাটির পরে, হাওয়ার ভীষণ ধাক্কা তাদের লাগছে ক্ষণে ক্ষণে, উঠছে পড়ছে পাখার ঝাপড় দিচ্ছে প্রাণপণে, বিজুলি ধায় দাঁত মেলে তার ডাকিনিটার মতো

দিক দিগন্ত চমকে উঠে হঠাৎ মর্মাহত। ওই রে মাঝি ক্ষেপল গাঙ্গের জল, অগ্নিয়ে ঠেকা নৌকো চরের কূলে ক, সেই যেখানে জলের শাখা চখাচোখির বাস, হিতাহুতায় পল্লী মাটি দিয়েছে আশ্বাস।

শ্রোতা বন্ধু, আজকে রাজরাতের বিষয় প্রকৃতি জবাব দেয়। প্রকৃতির ভাষা কি আদৌ আমরা বুঝতে পারি? অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।

আমরা যতটা সহজ ভাবি প্রকৃতিকে, ততটা কি আদৌ সহজ প্রকৃতি? জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের দায়িত্ব, বন্যপ্রাণীর বাসস্থান রক্ষা করাও আমাদের দায়িত্ব, কিন্তু সেই দিকে দায়িত্ব পালন কি আমরা করছি? প্রকৃতির সঙ্গে লড়াই করলে হয়তো আমরা কোনোদিনও জয়ী হতে পারবো না। প্রকৃতির সাথে সহাবস্থান আমাদের করতে হবে, প্রকৃতিকে আমরা হারাতে পারবো না। টেকনোলজির হাত ধরে অনেক এগিয়ে যেতে পারব, কিন্তু প্রকৃতির উপরে হয়তো কোনো দিনও উঠতে পারবো না। প্রকৃতিকে বুঝতে হবে আমাদের। একজন সাধারণ মানুষ কি করতে পারে? জলের শক্তিকে কখনো কম ভাবা উচিত না। হাঁটু সমান জলও কখনো কখনো চরম বিপদ ডেকে আনতে পারে। আমাদের নিজস্ব সতর্কতা বজায় রাখতে হবে, নিজে সচেতন হতে হবে, যাতে আমাদের আশপাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এই বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ইমার্জেন্সি কিট থেকে শুরু করে ইভাকুয়েশন রুট, প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। শিশুদেরকে আগে থেকে শিখিয়ে রাখতে হবে ডিজাস্টার প্রিপেয়ারডনেস, শুধু বড়দের বিষয় নয়, শিশুদেরও শিখাতে হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা গাছ লাগানো হয়তো একটা বন্যা আটকাবে না, কিন্তু হাজার হাজার হেক্টর বন যদি তৈরি করতে পারি, আমরা রক্ষা করতে পারি, তাহলে ইকোসিস্টেমের রেজিলিয়েন্স বাড়তে পারে। একটি জলাভূমি রক্ষা যদি করতে পারি, অতিরিক্ত জল ধরে রাখতে সাহায্য হতে পারে। নদীর ন্যাচারাল ফ্লো যদি বজায় রাখতে পারি, তাহলে বন্যার জলকে প্রবাহ হতে সাহায্য করতে পারি। পাহাড় যদি না কাটি, আমরা অনেকটাই ভূমিধসের বিপদ কমাতে পারি। তাই পরিবেশকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শহরগুলোর মানুষের প্রত্যেককে শিখতে হবে। আমাদের নালা বন্ধ, প্লাস্টিক, জলাভূমি ভরাট, অপরিকল্পিত কনস্ট্রাকশন, এই সব কিছু আমাদের বন্ধ করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে হয়তো প্রকৃতির জবাবকে আমাদের ভয় পেতে হবে না। প্রকৃতি মানুষের উপর রাগ করে না, প্রকৃতি প্রতিশোধও নেয় না। নদী কাউকে শাস্তি দিতে বন্যা আনে না, পাহাড় কাউকে মেরে ফেলতে ধসে পড়ে না। প্রকৃতির নিজস্ব নিয়ম আছে, আমরা সেই নিয়ম বুঝতে পারি না, আমরা সেই ভাষা বুঝতে পারি না। প্রকৃতির সেই ভাষাকে শুনতে হবে, বুঝতে হবে, তাহলেই আমরা প্রকৃতির রুদ্র রোষ থেকে বাঁচতে পারবো।

শ্রোতা বন্ধু, প্রকৃতিকে আমরা বাঁচাই না, প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে। তাই আজকের এই পর্বের শেষ কথাটা এটাই হোক, প্রকৃতিকে ব্যবহার করবেন না, শুধু প্রকৃতির সঙ্গে বাঁচুন এবং প্রকৃতিকে নিয়ে বাঁচুন।

তাহলে হয়তো প্রকৃতির জবাবকে ভয় পেতে হবে না, প্রকৃতির রুদ্র রূপ আমাদের দেখতে হবে না। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজকের আজ রাতের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা খোয়াই, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ নিয়াকরতলা এফএম উজ্জয়ন্তের গোটা দিনের অনুষ্ঠান সূচি। 101.6 MHz এফএম উজ্জয়ন্তীতে এবং ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারবেন। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমনি খোরান, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:45 শুনবেন অভিক কাপন, তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40, নিউজ হেডলাইন্স সকাল 9:10, 9:12 শুনবেন আর যে শ্বেতার সাথে বলছি তোমায় পর্ব, বেলা 10:00 শুনবেন নারীদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, দুপুর 2:30 শুনবেন চিরায়ত গল্প পাঠের আসর, দুপুর 3:00 হৃদ মাঝারে শুনবেন, 3:58 নিউজ হেডলাইন্স, ফেলে আসা দিনের গান শুনবেন আর যে অনিন্দিতার সাথে বিকেল 4:00, ঝুমের সাত শুনবেন বিকেল 5:00 থেকে, সন্ধ্যে 6:30 থেকে শুনবেন ছন্দে গানে, 7:25 শুনবেন সেরা কথা, 8:05 শুনবেন সুস্বাস্থ্য, রাত 9:02 শুনবেন প্রণমী তোমারে, রাত 9:30 থেকে শুনবেন আর যে মানালির সাথে আজ রাতে পর্ব, রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11:00 থেকে কাল সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01। শ্রোতাবন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করবেন। শুভরাত্রি।